আকাশবাণী শিলচর, আজ বুধবার, 20 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 26 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 10 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মেজামির 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টজে।

উত্তীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তির নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। জানাকে বেদ বলে, আর বেদ অখণ্ড। যে যতটুকু জানে সেই ততটুকু বেদবিদ। জ্ঞান ধাঁধাকে ধ্বংস করে মানুষকে প্রকৃত চক্ষু দান করে। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না, তাই তার স্বরূপ। ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা না হতে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতাই দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। তোমার জ্ঞান যেমন তর, তোমার তোমার তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমন তর। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি। স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটু অধিকারী হবে ততটুকু সমস্তগুলির অধিকারী হবে।

ছোটবাণী অনুষ্ঠানে আজ শুনলেন ঠাকুর অনুকূল চন্দ্রের রচনা থেকে পাঠ। আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী গোষ্ঠগোপাল দাস।

গানখানি শুনলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে। বন্দনা অনুষ্ঠানে এবারের গানটির শিল্পী অনুপ ঘোষাল।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

গ্রীষ্মকালীন সবজির জন্য জৈব পদার্থযুক্ত উঁচু দোআঁশ বা পলি দোআঁশ মাটি উপযোগী। অবশ্য জৈবিক পদার্থের পরিমাণ বেশি থাকলে যে কোনো উঁচু জমি এই সবজির জন্য উপযোগী হয়। বৃষ্টির কথা চিন্তা করে সহজে জল নিষ্কাশন হওয়া ব্যবস্থা রাখা ভালো। জমির রাসায়নিক গুণাগুণ সবজিভেদে আলাদা হওয়া দরকার। যদিও জমির অম্লতার পরিমাণ 5.5 থেকে 7.0 হলে মোটামুটি সবগুলো সবজি করা সম্ভব হয়। জল জমা হওয়া অঞ্চলে 10 থেকে 15 ইঞ্চি উঁচু করে কিয়ারি বানিয়ে এই সবজিগুলো করা সম্ভব হয়। জমি ভালো করে হাল চাষ করে মাটি মিহি করে নিতে হবে। একক কষ্টে অধিক লাভবান হওয়ার জন্য বীজ এবং জাত নির্বাচন সঠিক হওয়া দরকার। ভালো ফলনের জন্য সবসময় উন্নত উচ্চ উৎপাদনক্ষম রোগ এবং কীটপতঙ্গের আক্রমণমুক্ত বীজ সংগ্রহ করতে হবে। সেজন্য বীজ যে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।

আজকাল আধুনিক কৃষি বিজ্ঞানে অনেক রোগ এবং পোকামাকড় প্রতিরোধকারী জাত বের হয়েছে, তাই যথাসম্ভব এই বীজগুলোর চাষ করা দরকার। কোনো কোনো প্রতিষ্ঠানে বর্ণসংকর জাতের চারা রয়েছে। এই জাতগুলো বর্তমান এক শ্রেণী কৃষকের মধ্যে অতি জনপ্রিয় হয়েছে। মনে রাখা ভালো যে বীজগুলো যাতে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের দ্বারা উদ্ভাবিত হয়। বরাক উপত্যকা তথা আসামের জলবায়ুতে ভালো ফলন দেয় কয়েকটি জাত হল ফরাস পুষা পার্বতী, কন্টেন্ডার, ইপিএফ 203, ইউপিএফ 191 প্রিমিয়ার, রামাইশ পুষা বর্ষাতে, আরফি 19, ভিন্ডি পুষা সওয়ানি আরকা অনামিকা, পরভানি ক্রান্তি, বেগুন পুষা ক্রান্তি, পুষা পার্পল লং, পুষা পার্পল ক্লাস্টার, আর জেসি 1 কুশিয়া, পুষা পার্পল রাউন্ড, পুষা ভৈরব, জেসি 2 পন্থ সম্রাট, বিবিসাত, মিষ্টিকুমড়ো আরকা সূর্যমুখী, আরকা চন্দন, লাউ পুষা সামার প্রলিফিক লং, পুষা সামার প্রলিফিক রাউন্ড, পুষা মেঘদূত, পুষা মাঞ্চিরি, করলা মনসুন মোনার্ক, লং গ্রিন মনসুন, কয়েম্বাটোর লং এই জাত, ঝিঙা পুষানস্তর এবং শসা চাইনিজ গ্রিন, পুষা সংযোগ এবং পাইনসেট।

মাটিতে খামারে শুনলেন। আকাশবাণী শিলচর লোকগীতির অনুষ্ঠানে আজকের শিল্পী সুস্মিতা হোম চৌধুরী।

তারপর তিনখানি লোকগীতি শুনলেন সুস্মিতা হোম চৌধুরীর পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি।

সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা, সকাল 7:40 ও দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিশ্বরাজ ভট্টাচার্যের পরিবেশনায়। সকাল 8:40 আধুনিক গান শুনবেন রত্নদীপানাথের পরিবেশনায়। এছাড়া বেলা 12:30 শুনবেন আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন বোধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন। সকাল 9:30 খেয়াল শুনবেন সুমন্ত সরকারের কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে ঠুমরি শুনবেন রাত 8:15। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 11:00 গজল শুনবেন জগজিৎ সিং এর কণ্ঠে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন অনন্যা গুপ্তা।

দুপুর দুটোয় ভজনের শিল্পী নীলাঞ্জনা চক্রবর্তী। দুপুর দুটো বেজে 30 মিনিটে নজরুল গীতির শিল্পী গৌতমী মালাকার। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর দুটো বেজে 45 মিনিটে শুনবেন শেরোলাল দাসের দোতরা বাদন। অনুষ্ঠানে রাত 8:30 মিনিটে শুনবেন দিলীপ কুমার সিনহার ম্যান্ডোলিন বাদন। বিকেল 5:05 মিনিটে শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35 মিনিটে। সন্ধ্যে 6:15 মিনিটে অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45 মিনিটে। এতে গরুর কৃত্রিম প্রজনন নিয়ে বলবেন অখিল চন্দ্র চৌধুরী। এর অব্যবহিত পরেই শুনবেন চাষের গান নাজিমুদ্দিন বড়ভূইয়া ও অন্যান্যদের পরিবেশনায়। রাত 8:00 কথিকার অনুষ্ঠান। এতে মুদ্রিত বই বনাম ই বুক নিয়ে বলবেন সৌমিত্র বস্য। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 মিনিটে অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ভাস্কর কান্তিনাথ। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে, দেখতে আয়ে, আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস OTT অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ বুধবার, 10ই জুন 2026 খ্রিস্টাব্দ। প্রথমে দেখে নেই ইতিহাসের পৃষ্ঠায় 10ই জুন অর্থাৎ আজকের দিনটি। 1894 সালে আজকের দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিরক্ষা তহবিল গঠনের জন্য রয়্যাল বেঙ্গল থিয়েটারে মৃণালিনী নাটক মঞ্চস্থ হয়। আজকের দিনে 1908 সালে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জে এন চৌধুরী জন্মগ্রহণ করেন। তার নেতৃত্বে দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারত মুক্তি এবং 1965 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয় ভারত। তাকে পদ্মভূষণ এবং অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধিতে ভূষিত করা হয়। 1951 সালে আজকের দিনে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রবন্ধকার এস ওয়াজেদ আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতিহাসের পৃষ্ঠায় 10ই জুন অর্থাৎ আজকের দিনটি সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম।

এবারে আজকের প্রসঙ্গ। আইন পেশায় তিনি যখন একেবারে মধ্য গগনে, বিচারক পদে নিযুক্তির জন্য তার নাম নিশ্চিত প্রায়, তখনই তিনি নিজের সকল সম্পত্তি বিলিয়ে দিয়ে কপর্দকশূন্য হয়ে সস্ত্রীক বৃন্দাবনে চলে যান। তিনি তারাকিশোর শর্মা চৌধুরী, আর যিনি সন্তদাস কাঠিয়া বাবা নামে পূজিত।

1859 সালে আজকের মতো 10 জুন তারিখে সিরহট্ট জেলার বামুই গ্রামের জমিদার বাড়িতে তার জন্ম হয়েছিল। বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছিলেন। শ্রীহট্ট শহরের উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে এন্ট্রেন্স পাশ করে কলকাতায় চলে যান। বিদ্যাসাগর কলেজ থেকে এফ এ, প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং কলকাতা কলেজ থেকে দর্শনশাস্ত্রে এম এ পাশ করেন। পরে আইনে স্নাতক হয়ে ওকালতি করতে গেলেন লাগলেন। প্রথমে শ্রীহট্ট এবং পরে কলকাতা হাইকোর্টে তিনি ওকালতি করতেন। নিজের পেশায় তিনি বিপুল যশ লাভ করেন এবং সেই সুবাদে প্রচুর অর্থেরও মালিক হন। তার মন ছিল অত্যন্ত কোমল প্রকৃতির। গরিব মানুষের মামলা তিনি বিনা ফিতে লড়তেন। শুধু তাই নয়, তারা আদালতে যাওয়া আসার পথে তার বাড়িতে থাকতেন, খেতেন। বহু গরিব ছেলে তার বাড়িতে থেকে খেয়ে পড়াশোনা করেছেন। 1894 সালে জন্মাষ্টমীর দিনে বৃন্দাবনে গিয়ে রামদাস কাটিয়া বাবার কাছ থেকে তিনি সস্ত্রীক দীক্ষা গ্রহণ করেন। সংসার ধর্ম পালন করেও কি করে অনাসক্তভাবে ভগবত বুদ্ধি সম্পন্ন হয়ে সংসারে থাকা যায় ও সংসারে থেকে কিভাবে নিষ্কাম সেবা করা যায়, তার আদর্শ তিনি সন্ন্যাসপূর্ব জীবনেই আমাদের সামনে রেখে গেছেন। তারাকিশোর শর্মা চৌধুরী দর্শনশাস্ত্র বিষয়ক অনেক গ্রন্থ প্রণয়ন করেন, প্রয়োজন অনুসারে এখনও সেগুলি প্রকাশিত হয়। তিনি রামদাস কাঠিয়া বাবার জীবনচরিত রচনা করেন। বৃন্দাবনের বিশিষ্ট সাধুমণ্ডল তাকে শত প্রবৃত্ত হয়ে নিম্বার্ক আশ্রমের মহন্ত পদ ও ব্রজ বিদেহী মহন্ত পদ প্রদান করেন। সাধুরা সম্মিলিতভাবে তাকে সন্ন্যাস প্রদান করেন। তখনই তার নাম হয় সন্ত দাস। আজকের প্রসঙ্গ শুনলেন।

গানখানি শুনলেন শঙ্কর প্রসাদ সুমের কণ্ঠে। শ্রোতাবন্ধুরা, ধারাবাহিক গল্প পাঠের আসরে এখন শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলো গল্পের আজকের অংশ।

0: চলো বলিয়া বিজলি তাড়াতাড়ি পায়ের ঘুঙুর খুলিয়া ফেলিয়া তাহার অনুসরণ করিয়া অন্দরে আসিয়া প্রবেশ করিল। মনে করিল গৃহিণীর বিশেষ কিছু ফরমায়েশ আছে, তাই এই আহ্বান। শোবার ঘরের দরজার কাছে রাধারানী ছেলে কুলে করিয়া দাঁড়াইয়াছিল। ত্রস্ত কণ্ঠিত পদে বিজলি সম্মুখে আসিয়া দাঁড়াইবা মাত্রই সে সসম্ভ্রমে হাত ধরিয়া ভিতরে টানিয়া আনিল এবং একটা চৌকির উপর জোর করিয়া বসাইয়া দিয়া হাসি মুখে কহিল, দিদি চিনতে পারো? বিজলি বিস্ময়ে হতবুদ্ধি হইয়া রহিল। রাধারানী কোলের ছেলেকে দেখাইয়া বলিল, ছোট বোন কি না হয় নাই চিনিলে দিদি? সে দুঃখ করিনে, কিন্তু এটাকে না চিনতে পারলে সত্যি ভারী ঝগড়া করব বলিয়া মুখ টিপিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। এমন হাসি দেখিয়াও বিজলি তথাপি কথা কহিতে পারিল না, কিন্তু তাহার আঁধার আকাশ ধীরে ধীরে স্বচ্ছ হইয়া আসিতে লাগিল। সেই অনিন্দ সুন্দর মাতৃ মুখ হইতে সদ্য বিকশিত গোলাপ সদৃশ শিশুর মুখের প্রতি তাহার দৃষ্টি নিবদ্ধ হইয়া রহিল। রাধারানী নিস্তব্ধ, বিজলি নির্নিমেষ চক্ষে চাহিয়া চাহিয়া অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া দুই হাত প্রসারিত করিয়া শিশুকে কোলে টানিয়া লইয়া সজোরে বুকে চাপিয়া ধরিয়া ছটছর করিয়া কাঁদিয়া ফেলিল। রাধারানী কহিল, চিনেছ দিদি? চিনেছি বোন। রাধারানী কহিল, দিদি সমুদ্র মন্থন করে বিষটুকু তার নিজে খেয়ে সমস্ত অমৃতটুকু এই ছোট বোনটিকে দিয়েছ? তোমাকে ভালোবেসেছিলেন বলেই আমি তাকে পেয়েছি। সত্যেন্দ্রর একখানি ক্ষুদ্র ফটোগ্রাফ হাতে তুলিয়া বিজলি একদৃষ্টে দেখিতেছিল। মুখ তুলিয়া মৃদু হাসিয়া কহিল, বিষের বিষে যে অমৃত বোন, আমি বঞ্চিত হইনি ভাই, সেই বিষে এই ঘোর পাপিষ্টাকে অমর করেছে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে। রাজ্যের প্রাকৃতিক সম্পদ, ঐতিহ্যভিত্তিক উৎপাদন এবং জৈব বৈচিত্র্যের সম্ভাবনাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে কাল গুয়াহাটিতে সূচনা হল ব্লুভেলি ক্লাস্টারের। ইউরোপীয় সংঘের সহযোগিতায় শুরু হওয়া এই উদ্যোগকে রাজ্যের অর্থনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ মোড় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকা থেকে প্রকাশিত সবকটি বাংলা দৈনিক আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। নববার্তা প্রসঙ্গ লিখেছে, ইউরোপীয় সংঘের সহযোগিতায় উন্নয়নের গুরুত্বপূর্ণ মোড় দাবি হিমন্তের।

বার্তালিপিতে ছাপা হয়েছে ব্লুভেলি ক্লাস্টারে শুরু রাজ্যের জয়যাত্রা, হিমন্তের দাবি। যুবসংঘের শিরোনাম অসম ইইউ, যৌথ উদ্যোগে ব্লুভেলি ক্লাস্টারের উদ্বোধন। সুগন্ধি ফ্লেভার ও আয়ুষ ক্ষেত্রে বিনিয়োগ ও শিল্প সহযোগিতার নতুন দিগন্ত। সঙ্গে রয়েছে 2030 সালের মধ্যেই বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হবে অসম, দৃঢ় আশা হিমন্তের। দেশের দ্রুততম বিকশিত রাজ্য হিসেবে এগোচ্ছে অসম। সাময়িক প্রসঙ্গ জানিয়েছে, এরূপে $19 বিলিয়ন বাজার দখলের ক্ষমতা রয়েছে বার্তা রাষ্ট্রদূতের। বিনিয়োগকারীদের চোখে অসম আর প্রান্তিক নয় বললেন হিমন্ত। সুশাসনের 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সংবাদ নববার্তা প্রসঙ্গের সাময়িক প্রসঙ্গে রয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে আজ নেহরুর রেকর্ড ভাঙবেন মোদী। গতি আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে ভারত কি পরমাণু অস্ত্র ব্যবহারে নীতি পরিবর্তন করেছে সুইডেনের থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বার্ষিক রিপোর্টে প্রকাশিত হয়েছে। ভারত বিভিন্ন কৌশলগত স্থানে কমেও 12টি পরমাণু অস্ত্র মোতায়েন করেছে। নববার্তা প্রসঙ্গের আরো খবর, দেহরক্ষী বার্তালিপির আরো খবর, দেহরক্ষী ওএসডির ওপর নজর রাখুন মন্ত্রী বিধায়কদের মুখ্যমন্ত্রী। মেসি সহ সেরা একাদশে আজ খেলাচ্ছেন স্কালোনি। গতির প্রথম পাতার খবর, 90 বছরে পা শিলচর স্পোর্টিং ক্লাবের রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক। মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল। যোগসংখ্যের আরো খবর, শুরু হচ্ছে জনগণনা, জুলাইয়ে শিক্ষক বদলিতে জটিলতা, আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। শ্রীভূমি জেলে মোবাইল নেটওয়ার্ক, গ্রেপ্তার 4 কারাকর্মী। সাময়িক প্রসঙ্গের খবর, 2% মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হচ্ছে জুলাই থেকে। বেহাল সড়ক ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ রাজদীপ। নববার্তা প্রসঙ্গের খবর, মোদীকে নেতা মানছেন মেনেছেন তৃণমূলের বিদ্রোহীরা সাংসদরা, টিএমসি মুখ্য সচেতক। এবারে সম্পাদকীয় শিরোনাম, দৈনিক যুগসংঘ আজকের সম্পাদকীয়তে লিখেছে বিরতিতেও হামলা। সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়, উত্তর পূর্ব ভারত ভেজাল ওষুধের ডাম্পিং গ্রাউন্ড। বার্তালিপির সম্পাদকীয় তাসের ঘর। নববার্তা প্রসঙ্গ আজকের সম্পাদকীয় শিরোনামে লিখেছে বরাকে শিল্প স্থাপন জরুরি। সবশেষে গতির সম্পাদকীয়, H1B ভিসায় অতিরিক্ত কর বেআইনি। এই ছিল আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল আজকের মতো এই সময়ে আমাদের অনুষ্ঠান অবশ্যই শুনবেন। নমস্কার। আকাশবাণী শিলচর দেশবন্ধনা অনুষ্ঠানে এখন শুনবেন দেশাত্মবোধক গান ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়।

দেশ বন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময় 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে শাসন কার্যের বিশালতা ও জটিলতা বিবেচনা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দেখা গেছে, ঠিক সেই সময়ে ভারত নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরপর 3টি জাতীয় নির্বাচনে জয়লাভ করা জনগণের অবিচল আস্থারই প্রতিফলন। নিরপেক্ষ আন্তর্জাতিক জরিপগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। 30টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে তাঁকে ভূষিত করেছে। বিশ্বনেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তার বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমা

0: তা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
1: Hello and greetings from Papua New Guinea to my friend Prime Minister Modi. Congratulations on reaching a historic milestone, the longest continuous Prime Minister of the great country of India. You have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India.
0: ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বাসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের ১২ বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড করার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোট সঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা এনডিএ শাসিত ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদী সরকারের যে পরিকল্পনা রয়েছে তা এই বৈঠকে পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এলপিএমএস বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষার চার রকমের কৌশল নিয়ে কাজ করছে এবং এই উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থল বন্দর ব্যবস্থাপনা কেন্দ্র এলপিএমএস এবং স্মার্ট বর্ডার ব্যবস্থা যৌথভাবে আরো বেশি নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কাঠামো গড়ে তুলতে, অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে এবং একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিময় প্ল্যাটফর্মের সূচনা দেশের শাসন ব্যবস্থার যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
2: हमारी स्मार्ट बॉर्डर की संकल्पना में लैंड पोर्ट अथॉरिटी का बहुत बड़ा योगदान आने वाले दिनों में। ये जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना, ये दो मिलकर एक प्रकार से अवैध और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं है।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলি হল ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্কস এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। শ্রী প্রধান বলেন, ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস তৈরি ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলা লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিষ্ঠানগুলি ভারতে উন্নত মানের শিক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার অংশীদারিত্ব এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে এই ক্যাম্পাসগুলি গড়ে তোলা হবে। এখন বারাণসী থেকে বিদেশি যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই তাদের অভিবাসন ও ব্যাগেজ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতের হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থার রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকে, ফলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, ভারতকে

একটি বিশ্বমানের বিমান পরিবহন কেন্দ্রে পরিণত করতে ইজি কানেক্ট ফ্লাইট মডেলের আওতায় যুক্ত হওয়া প্রথম শহর হিসেবে বারাণসী স্বীকৃতি লাভ করায় সেই বিষয়টিকেও উল্লেখ করেন তিনি। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারটির দুই পাইলটকেও উদ্ধার করা হয়েছে। এই হামলার পরে হরমুজ প্রণালীর সীমান্তবর্তী ইরানের সিরিক, মিনাব ও বন্দর আব্বাস শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের এ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 277 রান করে। জবাবে শ্রীলঙ্কা এ দল 48 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 269 রান তোলে। ভারত বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। যে দল আগে ঘোষণা করা হয়েছিল তাতে ছিলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু তাকে বিশ্রামে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ দলে এসেছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ইউরোপীয় সংঘের রাষ্ট্রদূত হারওয়ে ডেলফিনের সঙ্গে গুয়াহাটিতে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন। এই আলোচনায় রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা সহ ইউরোপীয় সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ইউরোপীয় সংঘের প্রতিনিধিদের সঙ্গে আসামে আসা ভারতে অবস্থানরত ইউরোপীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান সংঘ FEBI ইন্ডিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনায় মিলিত হন। ইউরোপের 250টিরও বেশি প্রতিষ্ঠান এবং 6000এরও বেশি ব্যবসায়িক সংযুক্তি প্রতিনিধিত্ব করা FEBI সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আসামের যুবশক্তি, কৃষক ও মহিলা উদ্যমীদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সুদক্ষ মানব সম্পদ, শিল্পনীতি এবং অনুকূল পরিবেশের মাধ্যমে আসাম ইতিমধ্যেই নবীকরণযুক্ত শক্তি, কৃষি প্রক্রিয়াকরণ সহ বিশ্বমানের বিনিয়োগ এবং শিল্পের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে পরিগণিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এর পূর্বে গুয়াহাটিতে ইউরোপীয় সংঘের প্রতিনিধিদের সঙ্গে উপস্থিতিতে ব্লু ভ্যালিস ক্লাস্টার শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান,
1: President Antonio Costa and President Ursula von der Leyen mark a historic milestone in these relations. The successful completion of negotiations for India-EU free trade
2: agreement has opened a new chapter in economic cooperation between two world largest democratic and economic spaces. Together with the adoption of the Towards 2030 India-EU Joint Comprehensive Strategic Agenda, India and the European Union have established an ambitious roadmap covering trade, investment, technology and innovation, connectivity, skill and mobility, sustainability, security and defense cooperation.
0: সরকার গত 10 বছরে অবিরত গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের সবলীকরণের প্রয়াস অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার

কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে বিশেষ কার্যসূচির সূচনা করে একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকল গর্ভবতী মহিলাদের বিনামূল্যে এবং গুণগত স্বাস্থ্য যত্ন সুনিশ্চিত করার উদ্দেশ্যে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সূচনা করেছিলেন। এ উপলক্ষে গতকাল 75 টাকা মূল্যের একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার একটি ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। এদিকে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে গতকাল জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রায় 6000 গর্ভবতী মহিলা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা গর্ভবতী মহিলাদের পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুসারে আল্ট্রাসোনোগ্রাফি, পুষ্টি বিষয়ক পরামর্শ এবং উচ্চ ঝুঁকি গর্ভাবস্থার শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর মতিন্দ্র সূত্রধর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার শনাক্তকরণ এবং মাতৃস্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। রাজ্য মন্ত্রিসভা সদ্য দায়িত্বপ্রাপ্ত 12 জন মন্ত্রী দায়িত্ব লাভ করার পর নিজ নিজ বিভাগের কাজকর্ম সম্পাদনের জন্য তৎপরতা আরম্ভ করা সহ অভিভাবক মন্ত্রীরা সংশ্লিষ্ট জেলা সফর করছেন। শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুয়া আগামী দিনে শিক্ষা বিভাগের কর্মসূচি প্রস্তুত করার বিষয় নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হন। শিক্ষামন্ত্রী শিক্ষকদের বদলির পোর্টাল এবং শিক্ষা সেতু তথ্য বিশ্লেষণ করেন। লোকগণনার জন্য শিক্ষকদের বদলির ক্ষেত্রে বিলম্ব হতে পারে বলে শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন। হাইলাকান্দি জেলায় শান্তিপূর্ণভাবে মহরম উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে মহরম পালনের জন্য আলোচনা করা হয়। এছাড়া মহরমের শোভাযাত্রা রুটগুলিতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে। বৈঠকে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা, অতিরিক্ত আয়ুক্ত মিনার্ভা দেবী সহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বরখোলা কালাইন সড়কে ভারী যানবাহন চলাচলের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অবিরাম বৃষ্টি ও অতিরিক্ত বোঝাই বাণিজ্যিক যানবাহন চলাচলের ফলে সড়কটির অবস্থা ক্রমশ খারাপ হয়ে পড়েছে। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বরখোলা মহাসড়ক এলাকা থেকে শিলচর কালাইন সড়কের খাম্বার বাজার পয়েন্ট পর্যন্ত সড়কে সর্বাধিক 20 টনের উপরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়। হাইলাকান্দি জেলার বড় হাইলাকান্দি গ্রামের দ্বিতীয় খণ্ডে গতকাল বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম বিলাল উদ্দিন লস্কর। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে গতকাল সকালে নিজের বাড়িতে গাছ কাটার সময় অসাবধানতাবশত ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন বিলাল উদ্দিন। পরে পরিবারের সদস্যরা বিলাল উদ্দিনকে এসকেআই সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

আকাশবাণী শিলচর। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী বিশ্বরাজ ভট্টাচার্য।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিশ্বরাজ ভট্টাচার্যের পরিবেশনায়। শিল্পীর পরিবেশনায় আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আজ দুপুর 1:15 আকাশবাণী শিলচর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। সকাল 8:40 আধুনিক গান শুনবেন রত্নদীপা নাথের পরিবেশনায়। এছাড়া বেলা 12:30 শুনবেন আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন। সকাল 9:30 খেয়াল শুনবেন সুমন্ত সরকারের কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে ঠুমরি শুনবেন রাত 8:15। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 11:00 গজল শুনবেন জগজিৎ সিং এর কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন অনন্যা গুপ্ত। দুপুর 2:00 ভোজনের শিল্পী নীলাঞ্জনা চক্রবর্তী। দুপুর 2:30 নজরুল গীতির শিল্পী গৌতমী মালাকার। লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন শিরোলাল দাসের দোতারা বাদন। অনুষ্ঠানে রাত 8:30 শুনবেন দিলীপ কুমার সিনহার ম্যান্ডোলিন বাদন। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি।

করি। চাষাবাদের কথা শুনলে ছটা বেজে 45 মিনিটে। এতে গরুর কৃত্রিম প্রজনন নিয়ে বলবেন অখিল চন্দ্র চৌধুরী। এর অব্যবহিত পরেই শুনবেন চাষের গান নাজিমুদ্দিন বড়ভূঁইয়া ও অন্যান্যদের পরিবেশনায়। রাত 8টায় কথিকার অনুষ্ঠানেতে মুদ্রিত বই বনাম ই বুক নিয়ে বলবেন সৌমিত্র বৈশ্য। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9টা 15 মিনিটে। রাত 9টা 30 মিনিটে শুনবেন অনুষ্ঠান দা

0: আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি ও পরে ইংরেজিতে প্রভাতী সংবাদ, তারপরেই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ শিলং কেন্দ্র থেকে।
1: सुनिए, क्या आपने पीएम सूर्य घर मुफ्त बिजली योजना के बारे में सुना है?
2: भारत

আকাশবাণী শিলচর। এখন আধুনিক গান শুনবেন রত্নদীপা নাথের পরিবেশনায়।

গান শুনলেন রত্নদীপা নাথের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন বাদশাহ ছবি থেকে, অভিজিৎ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

তাজা হিন্দুস্তানি ছবি থেকে গান গাইয়ে শুনলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। এই গানটির সাথেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন আহির ভৈরব রাগে সেতার বাদন, শিল্পী বোধাদিত্য মুখোপাধ্যায়।

শাস্ত্রীয় যন্ত্রসংগীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আহির ভৈরব রাগের সেতার বাদন, বাজিয়েছেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানে এখন শুনবেন তড়ি রাগে খেয়াল, শিল্পী সুমন্ত সরকার।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তড়ি রাগে খেয়াল, গেয়েছেন সুমন্ত সরকার, আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গান।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না? দেবো ইনজেকশন।
3: আরবিআই এ কথা বলে,
4: আর্থিক বুদ্ধি জারি, সেই সমৃদ্ধ নারী।
0: অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন অযোগ্য ছবি থেকে, ইমন চক্রবর্তী এবং শিলাজিতের দ্বৈত কণ্ঠে।

ছবির গানের অনুষ্ঠানে। পরের গানটি শুনবেন প্রেম আমার ছবি থেকে, কুণাল গাঞ্জাওয়ালা এবং জুন ব্যানার্জির দ্বৈত কণ্ঠে।

সেই থেকে গানখানি শুনলেন অরিজিৎ সিং এবং পুরুষ্মিতা পালের দ্বৈত কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন দোতারা ছবি থেকে, রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানির সঙ্গে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না, দেবো ইনজেকশন।
3: আরবিআই এ কথা বলে
4: আর্থিক বুদ্ধিজারি সেই সমৃদ্ধ নারী।
0: এবারে শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। কিয়ামত ছবি থেকে প্রথম গানখানি শিল্পী অভিজিৎ।
5: মে ফির সে জিনা চাহতি হু রচিত, তুমারি আঁখো মে বাহু মে তুমারি সাথ, মে ইন্তজার করুঙ্গি রচিত, এতবার করুঙ্গি, হদ সে ভি জ্যাদা তুমসে প্যার করুঙ্গি, বস মেরে প্যার কি খাতির এক বার বাপস আ যাও রচিত, সিরফ এক বার।

সুনিধি চৌহান এবং বিজয়া প্রকাশের দ্বৈত কণ্ঠে গানখানি শুনলেন একরার ছবি থেকে। পরের গানখানি দ্বৈত কণ্ঠে গিয়েছিল উদিত নারায়ণ এবং সাধনা সরগম, ছবির নাম দিল।

সাজন ছবির গানখানি শুনলেন মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। এ সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে গজলের অনুষ্ঠান। এতে আজকের শিল্পী জগজিৎ সিং।

0: গল্পের পাঁচখানি গজল শুনলেন জগজিৎ সিং এর কণ্ঠে। আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান আমার কথা। এতে আজ নিজের কথা বলবেন অনন্যা গুপ্ত।
1: নমস্কার, আমি অনন্যা গুপ্ত, বাড়ি বদরপুর, আসাম। আমি প্রাথমিকভাবে মহর্ষি সন্দীপন স্কুলে পড়াশোনা করে রেলওয়ে হায়ার সেকেন্ডারি থেকে মাধ্যমিক পাশ করি। তারপরেই চলে যাই এনসি কলেজ, যেখানে আমি 5টি বছর অতিক্রম করি এইচএস থেকে গ্রাজুয়েশন। এইচএসে আমার পরিবার এবং শিক্ষকদের সহায়তায় এবং আশীর্বাদে আমি আসামে বাংলায় টপ করি। তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি চলে যাই আসাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। সেখানে 2 বছর বাংলা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আমি এমফিল করি বাংলাতেই। তারপর আমি শিক্ষকতায়

0: নিজেকে নিযুক্ত করি। সেখানে এক দুই কলেজ স্কুল পেরিয়ে আমি গোটা 15টি বছর টিউশন এবং স্কুল কলেজে পড়িয়ে আমার জীবন অতিবাহিত করি। শিলচরে ভাড়া বাড়িতে থেকে টিউশন পড়িয়ে, ভাড়া মিটিয়ে, স্কুল কলেজ মিটিয়ে, অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে আমার জীবনকে অতিবাহিত করে নিয়ে যাই। সেখান থেকে আজকে একটা নতুন জায়গায় আমার বর্তমান অবস্থান। গত 22শে এপ্রিল আমার বিয়ে হয় কলকাতার হাওড়া ডিস্ট্রিক্টের বালি নামক একটা শহরে। নতুন জায়গা, নতুন শহর, অবশ্যই ভালো লাগার একটা জায়গা কলকাতা। এখানে আবার নতুন করে নানান বাধা বিপত্তি পেরিয়ে আমি আবারও আমার প্রিয় পেশা শিক্ষকতায় ফিরে যেতে পারবো, এটাতে আমি খুব বেশি আশাবাদী। জীবনে বাধা থাকবেই, সেই বাধাকে অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হয়। সেটা মাথায় রাখলে, মনে প্রাণে নিজের যে একটা ইচ্ছে, সেই ইচ্ছের প্রতি টান থাকলে অবশ্যই আমরা সেই জায়গায় পৌঁছতে পারি। তো সেটা অবশ্যই আমার সাথে খুব তাড়াতাড়ি হবে, এই ব্যাপারে আমি খুব আশাবাদী। ইচ্ছে ছিল বাংলা নিয়ে পিএইচডি করার, যেটা বর্তমানে আমি পিএইচডি করছি আসাম বিশ্ববিদ্যালয় থেকে। সেই সঙ্গে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে আমার হিন্দি ভাষার প্রতি একটা ঝোঁক আছে। তো হিন্দি পড়ানো, হিন্দিতে পড়াশুনো করা, সেটাও আমার একটা প্রিয় জায়গা, প্রিয় বিষয়। একটা কথাই আমি আমার জীবন কাহিনীর মাধ্যমে সবাইকে বলতে চাই যে জীবনে আশা যদি থাকে এবং আশাটা যদি প্রখর হয়, তাহলে সবাই একদিন না একদিন সাফল্যে পৌঁছতে পারবেই। প্রত্যেকটি মানুষই যেন স্বপ্ন দেখে, আশা রাখে, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ।
1: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন অনন্যা গুপ্ত, আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনলেন সুস্মিতা হোম চৌধুরী এবং গোপা চৌধুরীর পরিবেশনায়। প্রথমে সুস্মিতা হোম চৌধুরী।

স্টপ করবেন, সুস্মিতা হোম চৌধুরীর পরপর চারখানি গানের পর লোকগীতির অনুষ্ঠানে এবারে গোপা চৌধুরী।

প্রথমে সুস্মিতা হোম চৌধুরী এবং পরে গোপাল চৌধুরীর পরিবেশনে পরপর দোকানি গানের সঙ্গে শেষ হল লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুরাধা পৌডোয়াল এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে প্রথম গানখানি শুনবেন প্যার ভরা দিল ছবি থেকে।

গীতা দত্ত এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে গানখানি শুনলেন পেয়াসা ছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরের ছবি জোশিলা, শিল্পী আশা ভোসলে এবং সহশিল্পীরা।

গীতা দত্ত এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে গানখানি শুনলেন পেয়াসা ছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরের ছবি জোশিলা, শিল্পী আশা ভোসলে এবং সহশিল্পীরা।

মেহবুবা ছবির গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এই সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ফোন অনুষ্ঠান সুরের ভেলা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফোনিন অনুষ্ঠান সুরের ভেলা। আজ এতে শুনবেন আপনাদের পছন্দের আধুনিক গান। গান শুনতে ফোন করুন 2627 এই নম্বরে। আবারও বলছি, গান শুনতে ফোন করুন 2627 এই নম্বরে। কথা বলতে বলতেই ফোন এসে গেছে, আমি কথা বলে নিচ্ছি আমার বন্ধুর সাথে। হ্যালো,
1: নমস্কার নবেন দিদি।
0: নমস্কার, কে বলছেন বলুন।
1: আমি ত্রিপুরা কৈলাস শহর থেকে আশুত

0: নমস্কার, আপনাকে সুরের ভেলা স্বাগত জানাচ্ছি।
1: আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে সুরের ভেলাতে যুক্ত করেছেন।
0: ধন্যবাদ আপনাকেও। আচ্ছা বলুন, এবারে আপনি কি গান শুনতে চান?
1: দিদি, বাংলা হিন্দি সঙ্গীত জগতে বিশাল এক নাম সলিল চৌধুরী। তো আজকে আমি সলিলদার লেখা, সলিলদার সুর দেওয়া মহান শিল্পী লতাজির কণ্ঠে একটা গান শুনতে চাই। গানটা হলো আমি চলতে চলতে থেমে গেছি।
0: আচ্ছা খুব ভালো। তো আপনার সাথে কি কেউ আছেন গান শোনার জন্য?
1: নিশ্চয় নিশ্চয় দিদি, প্রথমে আপনি শুনবেন।
0: অবশ্যই
1: আপনার থেকে শুনবেন রামতপুর কায়স্থ, রাজা মালাকা, শ্যামজিৎ চক্রবর্তী, জওহরলাল বর্মন। আর ত্রিপুরা থেকে শুনবেন অবিনাশ তেলি আর আমার সহধর্মিনী সঙ্গীতা দেবনাথ। আর এই মুহূর্তে যারা রেডিও শুনছেন সবাইকে নিয়ে শুনবো দিদি।
0: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনুন আপনার পছন্দের গান।
1: নমস্কার
0: নমস্কার।

0: গানটি আমরা শুনলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে। আমার আরেকজন বন্ধু রয়েছেন ফোনে, তার সাথে কথা বলার আগে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, গত 6ই জুন ডাক্তারের দরবারি অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বের বাণীবদ্ধ রূপ প্রকাশিত হবে আজ রাত 9:30। আরেকটি ঘোষণা, আগামী 21শে জুন বেলা 10টা থেকে 11টা পর্যন্ত ডাক্তারের দরবারি অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলকা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের বয়ঃসন্ধিকালী ঋতুকালীন সমস্যা নিয়ে তিনি আলোচনা করবেন। যাই হোক, আবার চলে যাই ফোনে। হ্যালো।
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, শুভ দুপুর।
0: শুভ দুপুর, বলুন।
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: নমস্কার, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা, আশা করি ভালো আছেন।
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, অবশ্যই ভালো হয়ে যায়, বিশেষ করে ফোনটা পেয়ে গেলে।
0: একদম,
1: আর না পেলে কি হয়,
0: মনটা খারাপ,
1: মানে একটা বিড়ম্বনা হয়, মনে
0: একটা অপূর্ণতা থেকে যায়। একদমই
1: তাই, তাই একদম। তো ব্যাপারটা হচ্ছে, আজকে আধুনিক গানের সেই ইন্টারেক্ট অনুষ্ঠানে আমি গান শুনতে চাই ডক্টর ভূপেন হাজারিকার একটা অসামান্য অবিস্মরণীয় গান, যেটা মানব সভ্যতার ইতিহাসে একটা কি বলবো মাইলস্টোন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, এরকম গানটা।
0: একদমই,
1: গানটা মানে কি বলবো, বিরাট মানে অর্থবহ গান, সত্যি
0: মানে
1: মন ছুঁয়ে
0: যায়। একদমই তাই, ঠিক বলেছেন।
1: আর একটা কথা বলি, ঘটনা ক্রমে বলি, হয়তোবা খারাপ পাবেন না, আমি একটা কথা বলি। কালকে আমাদের 2-3 জন শ্রোতা বন্ধু বলছিলেন, খুব কাতর অনুনয় করে বলছিলেন, দাদা আপনি নতুন এসছেন আর ভাল লাগছে আপনার গলাটা, আর যদি নামটা বলে দেন মানে অনুষ্ঠানের শেষে। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো, একদম শীঘ্রই বলবো, মানে একেবারে অবশ্যই বলবো, এরকম তিনি বলেছেন। কিন্তু সময়টা ছিল, অনেকটা সময় ছিল তার, তিনি বলেননি, কি কারণে যে বলেননি আমি বুঝতে পারলাম না।
0: বলবেন হয়তো,
1: পরে বলবেন, কি কারণে তিনি বলেননি জানি না, যাই হোক তিনি বলা উচিত ছিল, যেখানে তিনি স্বীকারোক্তি করেছেন যে আমি বলবো,
0: যাই হোক হয়তো ব্যাপারটা অন্যভাবে চলে গেছে, বলবেন হয়তো,
1: যাই হোক
0: জানতে পারবেন
1: না, আমাদের একটা উৎস
0: স্বাভাবিক থাকতেই পারে। একদমই,
1: তারা খুব সুন্দর কথা বলছেন যে কে এলেন, একটা নাম জানার একটা ব্যাপার থাকে না,
0: আগ্রহ থেকেই থাকে।
1: তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই একটা পর্যায়ে বলছিলেন যে নামটা বলার জন্য, তিনি বললেন হ্যাঁ আমি বলে দেব অনুষ্ঠান শেষে। যাই হোক, আজকে গানটা শুনতে চাই যাদের নিয়ে, বিশেষ করে আমার ত্রিপুরা থেকে আমার দুটো ভাই,
0: আচ্ছা,
1: বিশ্বজিৎ পাল, তারপর সুমন মোহরি, আর ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমাদের আসামের মধ্যে প্রেমজিৎ বাবু আছেন, কমরুল ভাই আছেন, দেবজিৎ দাস আছেন, সৌরভ দাস আছেন, তারপর অরুণ দাস, টিঙ্কু দাস, অবিনাশ দাস, তারপর আছেন আমাদের বাবলি লাভলি, তারপর জুহি মালাকার, নমিতা মালাকার, শ্যামলী বেগম চৌধুরী, রাসনা বেগম চৌধুরী, বৃষ্টিনাথ, পিঙ্কি নাথ, তারপর আছেন দেবজিৎ ভাই, তো বললামই, আর দেবজিৎ দাস ছোট ভাই, আর আমাদের ছোট ভাই আর একটা ব্যাঙ্গালোর থাকে, মিঠুন চক্রবর্তী। যাই হোক, সবাইকে নিয়ে বল গান শুনতে চাইছি, আর
0: ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
0: শ্রোতা বন্ধুদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, আমাদের আকাশবাণী শিলচরের উদ্যোগে একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে ডাক্তারের দরবারে। আপনাদেরকে আমাদের

ফেসবুক পেজে এবং বিভিন্ন অনুষ্ঠানের সময় জানিয়ে দেওয়া হবে কবে কখন সেই অনুষ্ঠানটি প্রশ্নোত্তর পর্ব নেওয়া হবে। আপনারা সেইভাবে অনুষ্ঠানে ফোন করবেন, বিশেষ করে সপ্তাহের প্রথম দিকে এবং সপ্তাহের শেষের দিকে এই অনুষ্ঠানটি রেকর্ডিং করা হয় এবং পরে সম্প্রচারের তারিখটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি গানে।

ভূপেন হাজারিকার কণ্ঠে গানখানি আমরা শুনলাম। আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি, আমাদের গত 6 জুন থেকে শুরু হয়েছে একটি নতুন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং ছিলেন। তো গত 6 জুন ডাক্তার ভাস্কর নাথ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন এবং যে প্রশ্নোত্তর পর্বটি অনুষ্ঠিত হয়েছিল তার বাণীবদ্ধ রূপ প্রকাশিত হবে আজ রাত 9:30 এবং আগামী 21 জুন বেলা 10:00 থেকে 11:00 পর্যন্ত ডাক্তারের দরবারি অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের বয়ঃসন্ধিকালী ঋতুকালীন সমস্যা এ নিয়ে তিনি আলোচনা করবেন। শুনলেন ঘোষণা, এবার চলে যাচ্ছি আমি ফোনের দিকে, দেখি কে রয়েছেন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, আমি জয়পুর থেকে বলছি, শান্তাশ্রী।
0: অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য। আশা করি ভালো আছেন।
1: হ্যাঁ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন?
0: আমিও ভালো আছি। তো আজকে কি গান শুনতে চান বলুন।
1: মাসানো কন্ঠে যে কোনো একটি গান শুনবো।
0: আচ্ছা আচ্ছা, তো আমার পছন্দের দিলেই হবে, তাই তো?
1: ঠিক আছে ঠিক আছে, হবে।
0: আচ্ছা আচ্ছা, আপনার সাথে কেউ আছেন গান শোনার জন্য?
1: না, এখন তো সময় তো বেশি নেই।
0: আচ্ছা,
1: এই মুহূর্তে যারা শুনছেন তাদের সবাই কি
0: বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো, এভাবেই ফোন করবেন। ভালো থাকুন, রাখছি।
1: নমস্কার
0: নমস্কার।

0: কুমার শানুর কণ্ঠে গানখানি শুনলাম আমরা। আবারও চলে যাই ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন, বলুন কে বলছেন?
1: আমি বদ্রপা থেকে বলছি, দেবজিৎ দাস।
0: অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য।

0: বলুন এবারে কি গান শুনতে চান?
1: প্রথমে আমি আপনাকে একটা লাইন বলছি।
0: হ্যাঁ বলুন।
1: মা কথাটি অতি মধুর, বলিও না ভাই বোন, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। মা যে কি জিনিস বিশাল, এ যখন দেখি মায়ের মুখ থাকে তাকে সবার।
0: সত্যি তাই, সত্যি
1: ঠিক না দিদি ভাই?
0: মায়ের মুখ
1: আমরা সবাই মাকে, আমরা
0: মায়ের মতো আপন কেউ হয় না, অতি সত্যি কথা। বলুন এবারে।
1: এবারে গানের প্রসঙ্গে চলে আসি। গান শুনতে চাইছি আজকে কুমার শানুর কণ্ঠে, তোমার মতো এত আপন কে আছে কোথায় গো।
0: আবার কুমার শানু? আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
1: আমার তো খুব
0: এটা আমাদের মানে অনুষ্ঠানের মাঝে মাঝে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আর খুব সম্ভব অনুষ্ঠানটি প্রতি মাসের প্রথম সপ্তাহে এবং শেষ সপ্তাহে হবে। আপনারা ফেসবুক পেজে চোখ রাখবেন, আমাদের যেটা অফিসিয়াল ফেসবুক পেজ থাকে আকাশবাণী শিলচরের, ওটার মধ্যে জানিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকেও জানিয়ে দেওয়া হবে, সুরের ভেলাতেও জানিয়ে দেওয়া হবে। আর সেটা রেকর্ডিং হবে, আপনারা প্রশ্ন করবেন এবং তার সেই রেকর্ডিং অনুষ্ঠানটি আবার সম্প্রচারিত হবে বুধবার, যে কোনো পরের বুধবারে, সেটাও জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই আগামীতে আছে, আগামী 21 জুন আছে, ডক্টর অলকা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন 10টা থেকে 11টা পর্যন্ত, আপনারা প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আপনার সাথে কেউ আছেন গান শোনার জন্য?
1: আমাদের পরিবারে শুনবেন, বাবা শুনবেন জিতেন কুমার দাস, মা শুনবেন শিল্পানী দাস, বড় ভাই শুনবেন দেবজিৎ দাস, ও আপনার জন্য রইল গানটি। আর সাথে রয়েছেন আমার অনুরাগে সেটা বন্ধুরা রয়েছেন, রামকৃষ্ণনগরে রয়েছেন অনুপ কুমার ভট্টাচার্য, দিদিবাসী ছোটবা ভট্টাচার্য, দাদা রয়েছেন রামতো ভাই, বোন লাভলি দাস, বাবলি দাস, প্রমোদী দাদা, জহর দাদা, রাজা ভাই, পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন লালন দাদা রয়েছেন, টিঙ্কু ভাই, অরুণ ভাই। আর এই মুহূর্তে আকাশবাণী শিলচরচন্দ্র শুনছেন সকল অনুরাগী শ্রোতা
0: বন্ধুদেরকে। খুব ভালো থাকুন, এভাবেই ফোন করবেন, রাখছি তাহলে, নমস্কার।
1: তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, নমস্কার,
0: অনেক ধন্যবাদ।
1: প্রমোদী দাদা, জহর দাদা, রাজা ভাই, পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন লালন দাদা রয়েছেন, টিঙ্কু ভাই, অরুণ ভাই। আর এই মুহূর্তে আকাশবাণী শিলচরচন্দ্র শুনছেন সকল অনুরাগী শ্রোতা
0: বন্ধুদেরকে। খুব ভালো থাকুন, এভাবেই ফোন করবেন, রাখছি তাহলে, নমস্কার।
1: তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, নমস্কার,
0: অনেক ধন্যবাদ।

0: গানখানি আমি শুনলাম কুমার শানুর কণ্ঠে। শ্রোতাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, গত 6 জুন ডাক্তারি দরবারের অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা এবং বিভিন্ন শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল এবং ওই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। সেই 6 জুন বাণীবদ্ধ করা অনুষ্ঠানের সম্প্রচার হবে আজ রাত 9:30। আগামী 21 জুন বেলা 10:00-11:00 পর্যন্ত ডাক্তারের দরবারে অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলকা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা নিয়ে তিনি আলোচনা করবেন। আপনারা অনুষ্ঠানে ফোন করবেন এই নম্বরে 2627799 এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। চলে যাচ্ছি আবারও ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার, কি বলছেন বলুন।
1: শুভ দুপুর।
0: শুভ দুপুর।
1: আমি হাওড়া গোবিন্দপুর থেকে লালন ঘরামি কথা বলছি।
0: নমস্কার, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাই আপনাকেও।
0: আশা করি ভালো আছেন।
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: আমি ভালো আছি। এই অনুষ্ঠানে কি আপনি প্রথম ফোন করেছেন না এর আগেও করেছেন?
1: এর আগে আমি 2-3 বার ফোন করেছিলাম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, খুব ভালো লাগলো।
1: আমি আপনাদের অনুষ্ঠান শুনি, ভালো লাগে খুব।
0: খুব ভালো লাগলো আপনি এত দূর থেকে অনুষ্ঠান শুনেন এবং আপনি নিয়মিত যোগাযোগ রাখেন এবং আপনার বিভিন্ন অনুষ্ঠানে আপনি ফোন করেন, খুব ভালো লাগলো। যাই হোক, আজকে বলুন আপনি কি গান শুনতে চান?
1: যদি আমাকে গান শোনাবেন নচিকেতার কণ্ঠে নীলাঞ্জনা।
0: আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে কেউ আছেন গান শোনার জন্য?
1: হ্যাঁ আছেন, অনেক বন্ধু আছে।

0: যেমন আছেন বাদল খটিয়াল পশ্চিমবঙ্গ থেকে, ফোন করেন, উনিও শোনেন অনুষ্ঠান। আর রবীন মান্না আছেন, দেবজিৎ দাস রয়েছেন, প্রেমাদিত্য কুতি রয়েছেন, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুগণ শুনবো।
1: ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, এভাবেই ফোন করবেন, আমাদের সাথে জুড়ে থাকবেন, ভালো লাগলো, খুব ভালো থাকবেন, নমস্কার।

0: গানখানি আমরা শুনলাম নচিকেতার কণ্ঠে। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, গত 6ই জুন ডাক্তারের দরবারি অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপজনিত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের বাণীবদ্ধ রূপ প্রচারিত হবে আজ রাত 9:30। আগামী 21শে জুন বেলা 10টা থেকে 11টা পর্যন্ত ডাক্তারের দরবারে অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের বয়ঃসন্ধিকালীন ঋতুকালীন সমস্যা নিয়ে তিনি আলোচনা করবেন। অনুষ্ঠানে আপনারা ফোন করবেন 2627799 এই নম্বরে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। ঘোষণাটি শুনলেন, চলে যাই আবারও ফোনের দিকে, দেখি কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার নবীন।
0: হ্যাঁ, কি বলছেন বলুন।
1: মুহূর্তে হাইলাকান্দি লক্ষ্মীশহর থেকে বলছি, কামরুল হক মজুমদার।
0: অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে।
1: ধন্যবাদ, কেমন আছেন আপনি?
0: আমি ভালো, আপনিও নিশ্চয়ই ভালো আছেন?
1: অবশ্যই ভালো রয়েছি।
0: আচ্ছা আচ্ছা,
1: এবার গানের প্রসঙ্গে চলে যাই।
0: বলুন এবারে কি গান শুনতে চান?
1: গান শুনবো কুমার শানুর কণ্ঠে, জীবনের নাম যদি রাখা হয় বল।
0: আচ্ছা,
1: ওই গানটি শুনবো।
0: ঠিক আছে, আজকে অনেক অনেকেই কুমার শানুর গান শুনতে চেয়েছেন, অনেকবারই আমরা কুমার শানুর গান শুনিয়েছি। ঠিক আছে,
1: আর আসলে কি জানেন, মানে এটা হচ্ছে এটা মেঘলা মেঘলা একটা হাওয়া বাতাস লাগছে, তো
0: সত্যি
1: এখানে কুমার শানুর একটা মিষ্টি মানে একটা সুর থাকে আলাদা, একদম
0: একদমই তাই। ঠিক আছে, আপনার সাথে আর কে আছেন বলুন?
1: শুনবেন রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য, কুমার ভট্টাচার্য, শিবাজী রুদ্রপাল আর জওহরলাল বর্মন, আর জ্ঞানতপুর কেস্তলার থেকে শুনবেন, আর হাইলাকান্দি লক্ষ্মীশহর থেকে শুনবেন একজন রাজা মালাখার।
0: আচ্ছা
1: হ্যাঁ, আর নিয়মিত যারা এই অনুষ্ঠানটি শুনছেন সবার জন্য রইল এবং আপনার জন্য রইল
0: অবশ্যই।
1: আর আমাদের লক্ষ্মীশহর যে রাজার কথা বলেছি, উনি তো আপনাদের বাইরে কাছেই রয়েছেন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: গত মানে ডিএর পরীক্ষা ছিল, ওটা ফাঁস করে উনি ওনার যে কর্মস্থল যেটা এটা রয়েছে আপনাদের পাশেই রয়েছে।
0: আচ্ছা, খুব ভালো, খুব ভালো,
1: পোস্ট অফিসে,
0: খুব ভালো।
1: তো উনি আমাদেরকে বলেছেন আমি এখানে রয়েছি, আমি বলছি খুব ভালো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: তো ঠিক আছে, এই গান শুনিয়ে দেবেন।
0: হ্যাঁ, সঙ্গে থাকুন, শুনুন আপনার পছন্দের গান সবাইকে নিয়ে, খুব ভালো থাকুন, এভাবেই ফোন করবেন, রাখছি।
1: ঠিক আছে
0: ঠিক আছে, নমস্কার, রাখছি।
1: নমস্কার নমস্কার।

গানখানি আমরা শুনলাম কুমার শানুর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় ফুরিয়ে এসেছে, এবার বিদায় নিতে হবে। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি সুমিতা ভট্টাচার্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে আগামী সপ্তাহে। নমস্কার। ফোনের অনুষ্ঠান সুরের ভেলা এখানে শেষ হল। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। গত 6 জুন ডাক্তারের দরবারে অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। এই অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের বাণীবদ্ধ রূপ প্রচারিত হবে আজ রাত 9:30। আবার আগামী 21 জুন বেলা 10:00 থেকে 11:00 পর্যন্ত এই অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের বয়স সন্ধিকালে ঋতুকালীন সমস্যা, এ নিয়ে তিনি আলোচনা করবেন। আপনারা ফোন করতে পারেন 2627 এই নম্বরে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন, পরিবেশনায় বিশ্বরাজ ভট্টাচার্য।

0: অপর দিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিশ্বরাজ ভট্টাচার্যের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 1:29 হয়ে 52 সেকেন্ড। একটু পরেই শুনতে পাবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ।
1: বাংলা ছায়াছবির কানের অনুষ্ঠান আজ এই পর্যন্ত।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলস পল্লক স্পর্শ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর নিজের হাতে রেখেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। আফগানিস্তানের কুনার, খোস ও পাকতিকা প্রদেশে পাক সেনা চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। নাসা তাদের পরবর্তী আর্টেমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভোচারীর নাম ঘোষণা করেছে। আর বিস্তারিত খবরে, নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতীয় রাজধানীতে আজ মন্ত্রিসভার বৈঠকে সদস্যরা প্রধানমন্ত্রী মোদীকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুপ্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে।

0: সরকারের গৃহীত কল্যাণমূলক প্রকল্পে সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তি সুনিশ্চিত হয়েছে, উপকৃত হয়েছেন সমাজের তৃণমূল স্তরের মানুষ। শ্রী মোদী নেতৃত্বে গৃহীত পিএম জনমান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান তাঁর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় তিনি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই সময়কালে অর্থনৈতিক বিকাশ ও পরিকাঠামো ক্ষেত্রে দেশ একাধিক উন্নয়নের সাক্ষী হয়েছে, প্রত্যক্ষ করেছে প্রযুক্তিগত অগ্রগতিও। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্য মন্ত্রীরা দেশের দীর্ঘতম সময় ধরে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। বিশ্বের নেতারা প্রধানমন্ত্রী মোদীর এই সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তাঁর বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তারা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালে 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালে 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালে 26 মে থেকে আজ 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল, ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। কেন্দ্রীয় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের 403টি বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ পূজার্চনার আয়োজন করেছে। দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে একটি মন্দিরে পুজো দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিকে এক উন্নত, দক্ষতা সম্পন্ন, সংযমী, নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে বদ্ধপরিকর ভূমিকা পালন করেছেন।
1: ভারত মে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী জি আজ হুয়ে হ্যাঁ আর বিকশিত ভারত বনানে কা সংকল্প জো উনহোনে লিয়া হ্যায়। হাম সভি 140 করোড় দেশবাসী উস সংকল্প মে জুড়ে এসি প্রার্থনা প্রভু কে পাস কি।
0: এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এই উল্লেখযোগ্য নেতৃত্বের অধীনে 25 কোটি মানুষকে দারিদ্র সীমার ঊর্ধ্বে তুলে আনা সম্ভব হয়েছে। গত 12 বছরে শ্রী মোদী মহিলাদের ক্ষমতায়ন সহ সমাজের প্রতিটি ক্ষেত্রের কল্যাণে কাজ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার কাজে নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন, একদিনও ছুটি না নিয়ে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড গড়ার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে নতুন দিল্লিতে আজ একটি বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোটসঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরা মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। আজ নবান্নে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মীবর্গ, প্রশাসনিক দপ্তর নিজের হাতে রেখেছেন। নিষেধ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত।

0: মোট 19 জন পূর্ণমন্ত্রী ছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে রয়েছেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো এবং ড ইন্দ্রনীল খান। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাড়িতে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন। পদত্যাগের পত্র পেশের পর সুস্মিতা বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি। তাঁকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান সুস্মিতা। পশ্চিমবঙ্গে ফলতা স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এ পর্যন্ত প্রায় 80,000 কোটি টাকার রপ্তানি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জোনাল ডেভেলপমেন্ট কমিশনার দীনবন্ধু সিং জানিয়েছেন, ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এই অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এ পর্যন্ত 52,000 কোটি টাকার রপ্তানি এবং প্রায় 16,000 কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 31,000 কোটি টাকার রপ্তানি ও 1 লক্ষের বেশি কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানিয়েছেন। শ্রী সিং জানান, কেন্দ্রীয় সরকারের 7টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ফলতা অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। সরকার বাড়ি বাড়ি পাইপ বাহিত গ্যাস পৌঁছে দেওয়ার কাজ আরো বাড়িয়েছে।
1: গ্লোবাল সিচুয়েশন কা ফায়দা উঠাকে কুছ লোগো নে আর্টিফিশিয়াল শর্টেজেস করনে কি কোশিশ কি হ্যায়, একদম হমনে উস পে ক্র্যাক ডাউন কর দিয়া। কোই কমি নেই হ্যায়, না সিএনজি কি কমি হ্যায়, না পাইপ গ্যাস জো লোগো কে ঘরো মে জা রহে, ইনফ্যাক্ট এলপিজি কে হম কনভার্ট কর রহে হ্যায় ইনটু পিএনজি কানেকশন।
0: ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, জর্ডানে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে আমেরিকার আক্রমণের জবাবে উপসাগরীয় এলাকায় 21টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এদিকে জর্ডানের সশস্ত্র সেনা এই হামলার কথা স্বীকার করেছে। আফগানিস্তানে কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাক সেনার আকাশপথে চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে অধিকাংশই শিশু। গতরাতে মূলত সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাক সেনারা আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে আগ্রাসী আক্রমণ চালিয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল বলে আফগানিস্তানের মন্তব্য। নাসা তাদের পরবর্তী আর্টিমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভশ্চরের নাম ঘোষণা করেছে। আগামী বছরের শেষ দিকে হতে চলা এই অভিযানে প্রথমবার স্পেসএক্স থেকে চাঁদে অবতরণ স্থল পরীক্ষা করে দেখা হবে। একই সঙ্গে পর্যালোচনা করা হবে ব্লু অরিজিনের কক্ষপথ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। দেশে প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। খবর শেষ হল, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী শিলচর।
3: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
4: কিন্তু এই ঝুমকোটা
3: এবার যাবে না, দেবো ইনজেকশন।
5: আরবিআই এই কথা বলে,
3: আর্থিক বুদ্ধিজারি সেই সমৃদ্ধ নারী।
2: এবারে লোকগীতি শুনবেন দোহারের শিল্পীদের কণ্ঠে।

পরপর পাঁচখানি লোকগীতি শুনলেন দোহারের শিল্পীদের কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে ভজন শুনবেন পরিবেশনায় নীলাঞ্জনা চক্রবর্তী।

আকাশবাণী শিলচর, একটু পরেই শুনতে পাবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে প্রচারিত সংবাদ।

পরপর তিনখানি নজরুল গীতি শুনলেন গৌতম নালাকারের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। গত 6 জুন ডাক্তারের দরবারে অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। এই অনুষ্ঠানে উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন সমস্যা এবং প্রশ্নোত্তর পর্বের বাণীবদ্ধ রূপ প্রচারিত হবে আজ রাত 9:30। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর লঘুযন্ত্র সমিতির অনুষ্ঠানে। এবারে শুনবেন শিরোলাল দাসের দোতারা বাদন।

রঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শিরোলাল দাসের দোতারা বাদন, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানে শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৫টায়। স্টুডিওর ঘরে তো এখন সময় বেলা ৩টে।

নুন সেরেন বা মতাম তাবি খ্রে আকাশবাণী শিলচর হোজিক মণিপুরি পও ফগনি আকাশবাণী শিলচর ওহেনবম সমরজিৎ পও পাজারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স আমাদের স্লোভাকিয়া তরুণী খোচট লাগলে থাকে হৌরগনি খোচট আসে আহান সরুক হাইবাদ নমাইজিংমিত ফ্রান্স কে রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রোন উনদানী ওফম খনগান লুচিব পূর্ণ ভারত ইনোভেট হৌদকি হাই খোচট আসে থাকে তারিখ তরমি স্লোভাকিয়া রিপাবলিক থাকে ভারত নিংখা তামলবা লিপন মরফুত্রা হুন্দ হৌন ভারত কে প্রধানমন্ত্রী চটপ আছে শ্রী মোদি আহানি পানবিআই মমান এপ্রিল থাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু স্লোভাকিয়া চটকি খোচট আসে প্রধানমন্ত্রী স্লোভাকিয়া প্রাইম মিনিস্টার রোবার্ট ফিকো উনদাক তোমান তোমান হিরম তেমবং পিবী সানগান হাই স্মল হাইড্রো পওয়ার ডেভেলপমেন্ট স্কিম মাদ ন্যাশনেল থাকি ওয়ার্কশপ কেন্দ্র নিউ এন্ড রিনুয়েবল লোসং সিন্দ্র নিউ দিল্লি পাংথক্রে ওয়ার্কশপ স্মল হাইড্রো পওয়ার রাজ্য সরকার রাজ্য নোডেল এজেন্সি পাবলিক সেক্টর আন্ডারটেকিং টেকনিক্যাল ইনস্টিটিউশন সরুক ইয়াকি নৌন হোদকি স্কিম আনব স্মল হাইড্রো পওয়ার ক্যাপাসিটি মেগাওয়াট লিঙ্গারোম পুথক পানম থামলি স্কিম আসং কোটি লিঙ্গা হেন খাক্তর থামলে হাইনুকি সেক্রেটারি সন্তোষ কুমার সরংগিন পুদক্রে মণিপুর নগা ফজেন্দ্র থাম কুকি তরমি কুন্তরুকদাদক্রে হয় তরমি আদিল পুং আহমাই তাবাই সেনাপতি জেলা সিবিল সোসাইটি অর্গানাইজেশন তফো কুকি ভিলেজ লুচিবদ আসয়াম খুশনকি সেনাপতি ডিস্ট্রিক পুলিশ কি এস পি সেন্ট্রেল আর্ম পুলিশ ফোর্স কি পার্সোনেল ডিস্ট্রিক এডমিনিস্ট্রেশন অফিসিয়াল সরুক ইয়াকি জম্মু কাশ্মীর পাকিস্তান খুদম চন্দ্রদ খুজং চলব পুলিশ তনখাই খুজং নামথনব হোটবদ মিচং কয়া সিখিব কয়াম আশোক আপন নামব থাকব ভারত কন ইয়ানিং পৌদক্রে কেন্দ্র মান থরম লুসং হাই পাকিস্তান সাশিনব পও ভিডিও লেপত থাকলপ নিউ দিল্লি খি মিয়ব হক খোঙ্গাউনব তামতিব পাকিস্তান খুমজিনব হোটবনি হাই নিশিবাই পাকিস্তান খুদম চন্দ্র থামলে জম্মু কাশ্মীর সিকিউরিটি ফোর্স খোজং চলবদ্রবদ কুন্থ্রা সিখে চানিরোম হেনবা আশোক আপন নামবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইউরোপিয়ান ইউনিয়ন এম্বাসাডর হাইওয়ে হারওয়ে ডেলফিন উনদুনা মাইকে আনি ওয়ফম খনখ্রে গুহাটি পাংথকি থরম রাজ্য চিফ সেক্রেটারি রবি কোটা ইউন ইউরোপিয়ান ইউনিয়ন মিহুত সরুক ইয়াকি হাইব খোজং আসামি নৌন হরকি নাহরোলমিদিনাইত কানব পিবনি হাই মুখ্যমন্ত্রী থাজব পৌদকি মমানদ ইউরোপিয়ান ইউনিয়ন মিহুত গুহাটি পাংথক ব্রু ভ্যালিস ক্লাস্টার হাইব হিরম ওয়ার্কশপ সরুক ইয়াকি ওয়ার্কশপ ফরেন এফেয়ার্স লোসং সেক্রেটারি বেলজিয়াম এম্বাসাডর থাক ভুটান মিহুত সরুক ইয়াকি হাই হন্দক্ত আসামি মন্ত্রিফম চৌথক্রবাইনতোপন জেলা গার্জিয়ান মন্ত্রী মারিব জেলা চত মফমদরানুপনব পাইক পাখ্রে মহিমসিং লোসং মন্ত্রী ডাক্তার রোনুস পেগোনা রাজ্য মহিমসিংদ আনব মিটিং থাম গমনব মারিব অফিসার পূর্ণ ফমিনদন আকুপ ওয়াফম কয়া খনখ্রে মন্ত্রী ওজা ট্রান্সফার তৈরি পোর্টাল শিক্ষা সেতু হিরম কুপনি পৌমি সারি সানব মন্ত্রী ওজাগ ট্রান্সফার থাকে মিকোক থিবরম থা খর চোথরগান হাই পৌদকি পওজরে আকাশবাণী শিলচর মণিপুরি থরম লোসিনব পিনবিরসে।

0: এতক্ষণ শুনলেন মণিপুরি অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: জানতে হো বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদি ভি ইতনি নহি হ্যায় জিসসে জাদা মহিলায়ে হামারে দেশ মে লখপতি দিদি বনি হ্যায় 3 করোড় সে অধিক মহিলায়ে লখপতি দিদি বনকর বনি হ্যায় পরিবার অর দেশ কা আর্থিক আধার।
2: লখপতি দিদি বনানে কা ইয়ে অভিযান আনে ওয়ালি পিড়িও কো সশক্ত করনে কা এক মহা অভিযান হ্যায়।
1: 12 সাল বিশ্বাস কে বিকাশ কে জন কল্যাণ কে।
0: আকাশবাণী শিলচর শুরু হচ্ছে ডিমাসা অনুষ্ঠান।

এবো আকাশ বনে শিলচর প্রোগ্রাম খা রুসিনে সাইনচিনে চিনে ডিমা সাপ্রকাম জেন বালু কলুকো হামজৌমা কাসৌমা খনারি হাডু প্রোগ্রাম জেনডু মেটিয়াম ওয়েবনি মিটার রজাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকথাম মাগনি গ্রাউডে অর্জাচাই মাখনজে খিলু হারসা ওডেহে এফএমনি অর্জাশি মাগনি পয়েন্ট মাকথাম মেঘা হারসা দিনি বুবরি পুসাইন জুন মোডাইননি সাইনজি ইংরেজি মাইথেনি অর্জিংনি মাইথে কন্দ চিনি ডিমা সাপ্রমাটিনি খনারি নাম জাপনু রয়েছে ওডেহে নালাইলিনি সাইনচিনি গ্রাউ জমা দুহা জাপনু রয়েছা এবহা দিনি আকাশবাণী শিলচর কেন্দ্রনি ডিমাসা সেকশন বসুংজাহী ছলাইয়াবা জাপনু রয়েছা খনালাইনাং

0: অদিনীয়াহঁতে আমাৰ জোঙা বেলে নকটাও নেখেলি ঠেঙা ঠেঙাটো এতিয়া নাম দেখালে মোৰ চাওজান
1: চুমনি চাওজান আং গিবা আং নালাই বনিলে বুখাম পাই দিওঁ মিচিনী বানিলে খিন্দা গিবা দোঙা দোমানলে হাপেই না
0: খা খাদা নিম দোঙা ঠিকেৰে আনি মোৰ যি খিন্দা নগিৰি নিমি চাব চব চাই দিম নি জানে ক্ৰে যাতে
1: কিবি নিউচলিকা দি নিম আনি খানি মোজাং চোৱাজান ভাবিলি জিংকিৰে দামৰ মানি বজাৰ দফানি বাছে আনি খাকে নি নি খাহা ৰীতা খাবলৈ দফাকা গন্ধাই নাহিৰিকো খুনবলৈ খুনফাকা নিকে মায়া কালাং শুনবে নি হাছ দোঙাখো
0: আদা
1: আজান
0: ক্ৰমাছি
1: স্নাৰি কৰাও
0: সেংগিৰিকা
1: অ নাফা নমা ফটাই নিখাম সবাইদিকা দে ওরে ঠিক আছে আংঠা না জান
0: আদা ডাকনি স্রাপ হয় না খাদা আং সৌজন জাদু
1: দে নি ডাকিনা জান আং ডাকনা স্রাপ নি ফাইনা টিয়া কাটে ডাকা পিন গ্রন ফিলিনা
0: দে দে ঠিক আছে

0: শিলিকা দি, অ শিলিকা দি, শিলিকা দি,
1: আবাই
0: কি যা ফাইদ আমাই
1: ফাইদ আবাই নীলা গবাং সাইগিরি খালো সুমিশ্রা ফাইবা আবাই
2: ফ্রাইয়া সামফিবা নং খাওলা কাটি এখন না থাইসম খাওয়াই খাখো
1: থাইসিন মারো ড্রামাই
2: লঙ্কায়া নাই গো
1: মামাই থাইসিন দে বাদে মিন বাহাম বাদে ইয় বাহাই সে মিটিং টুমপ্রং হামলাই বাহাই ব্যাগটু জিয়া জিথাও থাও
0: আম সেবেল জেঠাই আরে খাবরা সুজাই দেব নাই বসা
1: ইয় মাংলাই সে কেটে কেটে ক্লাউ ক্লাউ খো তাহলে না হামসিন পরে হামলাই জাত লাবাই
0: মাইথিজন খ্রাজা হইদে হইবা হাদা মুজিগে দবাগিরি ঠিক আছে মরে খাসো গা ঠিক না ফাগুই ইসলাহি নিংথানে কাইসি ফুলসি গজাও গুফুদারি ফুটাও থাও জারি দাও হাদানি মাই মাই নাং থাইসুং থাফলে মসাই ফান্তো মাই ফাইজি বা স্লাইজি মাই নাং ঠিক না সুমনে দুকু গয়ে মাবো
1: আবাই আনে খাদু মাং রাবাই আনে গুডনে লুগাই নাং রাবাই আনে দাউরি না নাং মাবাই
2: মাইনাং মাইনাং ক্রিট জাদিব মাইনাং থাং সংকোয়া মকাম সামলে সংটা দিনদে জিহি লিহি স্রাক ঠুমা নাংমা জিং বহামসিং লেংকা
1: মকাম সামলে সংলে গামাই থা আবাই জং নং এগা ইয়া সুলাই থা বহা টুং মকাম খুইদং না
0: থাদে ইসলি কেবা এগা ইয়া সুলাই হি হসরুং বারসুং জিহি লিমি ঠুলাই জিনা দিনদে হামসিং লেংকা
1: আবাই জং জং জং জং দে আজা মন্দ কাইডিং কাইডিং নাই কাইডিং

0: ভাল খুলে কে দিয়া মাই
1: খুলে কে মাই
0: খুলে কে দে খলে রে দে খসরা বুসু রে বলে আতি
2: টাউন না ডাকলাম দে জেবখা আসিলি কাদি
1: জেবখা মাই ভাই খলে বাখা মখাম জি ভাই মাই
0: দিন দানা দে আংসু কি দে খুশি ছন্নে নাই খা জানে বঠাই বঠাই ডাঙা দু
2: বাউতেই বাউতেই ডাঙে মাদে তাওখন সাংবা লামা লাউখা দিন সসিব জগবা গিরিক বিশেষ সাহস কে দে খরসাওয়া সুগুই সুগুই নো খামানা জাকা
1: মকাম কুছু না ভাই
0: লেগা মে লেগা মে দিজে কসা মু ভাই
1: আমাই ইন্টারনেট সুন্দা দে দিমা মকাম কাইসা বাউ ফনং কো
2: জাকা আমাই জাকা দুয়ারে নিং জিলাগা নফাতে জিবলাইকা নিংসরা মুখাম জি ফাইদারা থুই আমসলামে থুলাগা আংগো দিন দে লেংকা
0: দে আং তুমা থাঙ্গা গো
2: আমি দোকান ব্লাইখা তু আমি ডাকনা ফ্রাউন্ড মা বাইজামা নামা ফাটাইয়া থামা গেব্রেবি

0: খাইদিং নাই কাবু আজাং মাজাং দাওহাই বিদিং নাই কাবু আজাং মাজাং দাও
1: সুনিরা দিদি টিফিন কো চাই টিফিন কো
0: আং থিয়াকা নিগে কিনবি নিংসা বড়ে বো সামাঠি রে বো
1: কিনকালা সিম ফাইবা আই খু মানে
0: নিংসা নিমান ফাইবা
1: টিকে দোহা বং সানি দুকো নিগে থিমা গ্লাই না
0: দে দে ঠিক দাং থিনাং ঠিক আবো নিং মিনি মাইনাং নিয়া খনা আজাং জাং আং জাং দে আজাং মজাং দাও
1: নিয়া আদা সিম মজাং দাও
0: আজাং সিম মজাং দাও
1: আদা মজাং দাও
0: আজাং মজাং দাও
2: খুজিলে
3: নহয়

আমাই আমাই আমাই আমাই শিলিখাটি আমাই নাফা জাং জাংলা বেদে দংসি নাংখো আমাই আমাই

0: আমাই আমাই আমাই আমাই আমাই আমাই আমাই আমাই রে দিয়ালি দিপাইকা আমাই
1: আমাই
0: জিয়ানি জুপাইকা

দুশো সিহা আকাশবাণী শিলচর কেন্দ্র নি ডিমাসা সেকশন বসংজহি ছলেয়াবা জাপনটাইসা খনালাইখা এবকে দিনে খনার পিনবাসে আকাশবাণী শিলচর দুখেসে এখন অনেক খনারে না সাইনচিনি গ্রাউজমা

আকাশবাণী শিলচর গ্রাউজম ফরিদু অনিমেষ বর্মন মন্ত্রী স্কন্দর মোদী সাইনটিবা লাইলেন এবার মাইটেজিক নেহা কেন্দ্র সরকার দেশনি জালাই মিয়া মসানজিক মসানজিক গ্রাউড হাডে ডাঙ্গের কেক্রিপ গেটে সৌসে বলমাক ডাংসলাম কুবানি খুশিহা আশাবা ডাঙ্গ জায় গফান্ডিয়া মন্ত্রী স্কমং শ্রী মোদী সোশ্যাল মিডিয়া নিয়ে গ্রাউজমা থাইশি হাসানটিবা আর যা সে বিশাকনি কুটি দে সারনে কাশো মা অটে লন মানে ভাসাওহানি দেশ কে বলমাক ডাংসলাম কুবানি নি অটে দে সারনে হামবনি খরাও বক্তহি খুশি ডাং পালাং মানে বাউমা হাজারি পাবুডু মন্ত্রী স্কমং শ্রী মোদী সাইনটিবাক বসাইনফ্রং হামসে বক্তহি

kusidang palang bani kelahining dinini pesan hadias ni bekeren biam ni perang digital revolution sosiha muluk ni mansoha kedain kelahi basamun di copoka luku hadias ke bol maknang caku suri bani saumi ke botang kelahi mana sarkar ni nang jo majang service ke jeptiti na shoba ode de bumuk nang slam kone hamsi lon majang sigang palang ma nang mane karoke ba chan phaba kendra sarkar la lenge ba maite ji ha সকংনি জায়গারনে সস্বাস্থ্যনি ক্লাই হিসোসিয়ে মাইফাইন মাইলাম সরিটাটা জুরমা সরি পালংটু টি কেন্দ্রনে সস্বাস্থ্য অটটে নকসলাম কো বনাইছে মন্ত্রী জেপি নাড্ডা মিয়া নিউ দিল্লি হা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান জেন বানি মাইতেজি সভা মাইপেহি চলে এবা প্রোগ্রাম কেতারা মাপে জেন রিহি ক্রমা জবা এলে গ্রাও শান্তিবা মন্ত্রী মুর্শি নাড্ডা শান্তিবা টেসনি সকংনি জায়গারনে বেসেং লাইয়া হি হামরনি প্রাং হামরো এবা সস্বাস্থ্য নাইসবনে গ্রাও রেগাউরি পুনে মন্ত্রীস্ক মংশ্রী মোদী নে নাম মতং লাইলেন এবার জিনে মাইটাই জিটো নে জুন বোটাই নে সাইন্স কু কালে মিয়ানি বসাইন হা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কেদার মাপে জেনবা এব বসাইন মাপে হে মিয়া বিশাতাম টজরা বেসং নে রং থো ওরে থপমাই এবা পোস্টেল স্টাম্প কেদার মাপে খাইকো জেনদিখা এজাঙ্গে ডি মাহাস জেলার সস্বাস্থ্য নাইস বিদেবনে নামচমাজং মিয়াহা ক্রিপ সরকারি সস্বাস্থ্য নাইস কেন্দ্রহা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান জেনবানে মাইটিজি সভা মাইপাহে গিপিন গিপিন প্রোগ্রাম চালাইকা সাইন্টি বাজারে সকংনি জায়গার নানা সৌহা দমবানে ডাইনি অর্ডারে ডাইনথাম জাবাহা হামরো এবার সস্বাস্থ্য সার্ভিস রিপুমানে রিজিংনি মাইটিজি দহা কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানকে তারা মাপে জেনবা মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিনে ইউরোপিয়ান ইউনিয়নের এম্বাসেডর হারবার্ট ডেলপিনজং গুহাটি হা বাইলেটারেল সাইনলে বাহা গভাপাকা এলি সাইনলে বাহা রাজ্যের চিফ সেক্রেটারি রবি কোটা কেলাপাহি ইউরোপিয়ান ইউনিয়নের টিম গভাপাকা মন্ত্রী ডক্টর শর্মা আসাম হা ডবল ফে বা ইউরোপিয়ান ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ টু জং ইউরোপটিনি ফাইন বাস লাইবা নাইস হসম FEBI ইন্ডিয়ানি লুকুব ফাইন বাসলাইবনে হাবা মাইপে হে বেলেব জং সাইলিখা ইউরোপনি অর্জাকনি গেজারনে বপাংড হসম রে রিজিং ডনে বপাংড ফাইন বাসলাইবাকে জুফরিয়াবা খুশি বনকে বসং রেগি চলেয়াবা FEBI জং গবালাই হি আসামনি জালাই রাউনেনে বলমা হাদি ডাঙ্গার কেলাপাই হে মসঞ্জিক ইনোভেটর টুনি ক্লাই হে লামা গদাইন খুরুনাংটি হে মন্ত্রী জ ডক্টর শর্মা এলি আশা খনারিবা রাজ্য মন্ত্রীমালা গ্রাইন কলাহে বুবাইন মাইয়াবা জিগনি জন কেবিনেট মন্ত্রীটু বুবাইন মাইবানে এখন নিপ্রাং নিং জার জারনি বিটেপনি খুশি হাবা সরি মানে রানফাবা কলাপাহে গার্জেন মন্ত্রীটু ব জারনি জিলা বুটোহা ডাবাই নাইসো হিব জেনখা শিলিং হাবা নাইসো মন্ত্রী ডক্টর রনস বৈগো পাইকিনাবা বাসাইন হা হাম সিক্রি হে নিং শিলিং হাবা বিটেপনি খুশি হাবা সংমা নিকলাহি সিংরি কেলাবেনে মেল কংসে খামখা মেলাহা পরিগজাটুনি ট্রান্সফার জামানি পোর্টেল অডেটে শিক্ষা সেতুনি হাবা মাইপাহিব বিলাপজং শান্তিপ্লাকা মন্ত্রী মুংশ্রী ফেগু শিবং চন্দ্র সাইন্সপ নিকলাহি পরিগজাটুনি ট্রান্সফার জাবাহা কেসা বাসেন রাংসংলা পুরেটিহি সিগনিকলাইবানে মেলাহা শান্তিপাবা শ্রীভূমি জেলা সস্বাস্থ্য নাইস বিদেবনি প্রাং প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান জেনবানে মাইটিজি সভা মাইপহে মিহাই জেলার কিবিন কিবিন সরকারের সস্বাস্থ্য নাইস কেন্দ্র বটোহা সাউকংনি জায়গারনে সস্বাস্থ্য পরীক্ষা খালাইবানে খেম খামখা মিয়াহা চালিয়াবা এব খেমহা ক্রিপজাং রিজিং ডোলাই সাউকংনি জায়গার সস্বাস্থ্য পরীক্ষা খালাই জফৈকা খেমহা রিংক্রিং ডক্টর টু সাউ পরীক্ষা খালাইকা অডেহে আলট্রাসোনোগ্রাফিক সহম গনং জিকুলিংকু মাইপাহি সিব্রমা কেলাপাহি হামসে কিনতে ডুঙাবা যাতে মাইপাহি পরীক্ষা অডেহে বুমাটুনি সস্বাস্থ্য বিদেহে নাইসমা নাংরে এবনি ব্লামহা সিব্রিংখা সস্বাস্থ্য নাইস্য বিদেবনি জয়েন্ট ডিরেক্টর ডক্টর মতীন্দ্র সুতর এব কেম কে দারা মাপি জেন রিহি ক্রমা চবাহা শান্তিবা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান জেনবানি ক্রাউজাকা বুমাটুনি স্বাস্থ্য অডেদে রটিং ফ্রটিং ডেমকুমা অডেদে সকংনি জায়গার নাম বলাইলাই সাহম গনং জিকু সরিবনি কারণ রগাউরি ফুমা ক্রাউডি মাজং গ্রাউজমা ফরিবা দিন্ডে রানিং জামকা আকাশবাণী শিলচর ডাকনা জিনি টিমা সরফমা দৌনাং গ্রাউলি রজাবটাই রজাবাকং সানচিনি গ্রাউজমা প্রোগ্রাম খানায় রসিনে হামজমা কাসমা খানারি মিলাই দিনিনি জিনি ডিমাসা প্রোগ্রাম এরিং সুজামগার ডু জুটাই

0: এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান, আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ শুনবেন।
1: This is Akashvani, the news read by Valsa Williams.

চন্দ্র চৌধুরী। এরপরই শুনবেন চাষের গান, নাজিমুদ্দিন বড়ভূইয়া ও অন্যান্যদের পরিবেশনায়। রাত ৮টায় কথিকার অনুষ্ঠান। এতে মুদ্রিত বই বনাম ই বুক নিয়ে বলবেন সৌমিত্র বৈশ্য। দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট রাত ৯টা ১৫ মিনিটে। রাত ৯টা ৩০ মিনিটে শুনবেন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ভাস্কর কান্তি নাথ। আগামীকাল অমৃতবাণী শুনবেন সকাল ৬টা ৫ মিনিটে। সকাল ৬টা ১০ মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। খেতে কামারে সকাল ৬টা ৩০ মিনিটে। লোকগীতি শুনবেন সকাল ৬টা ৩৫ মিনিটে তাহেরা বেগম লস্কর, এবং বেলা ১১টা ৩০ মিনিটে তাহেরা বেগম লস্কর ও সঙ্গীতা দেবের পরিবেশনায়। আমার কথা অনুষ্ঠানের পরে। এছাড়া দুপুর ১টা ৪০ মিনিটে এই অনুষ্ঠানের শিল্পী নীলরতন কাঞ্জিলাল। সুপ্রভাত সকাল ৭টা ৫ মিনিটে। সকাল ৭টা ২০ মিনিটে দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে সকাল ৭টা ৪০ মিনিটে এবং দুপুর ১টায় পূর্বাদাসের কণ্ঠে। নজরুলগীতি শুনবেন সকাল ৮টা ৪০ মিনিটে বিভাসকান্তি ঘোষের পরিবেশনায় এবং দুপুর ২টা ৪৫ মিনিটে গাইবেন অক্ষয় সরকার। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল ৮টা ৫০ মিনিটে, বেলা ১০টা ৩০ মিনিটে, বেলা ১২টা ও সন্ধে ৭টা ১৫ মিনিটে। সকাল ৯টা ১৫ মিনিটে কথিকার অনুষ্ঠান দেখা হয় নাই চক্ষু মিলিয়া। শীর্ষক আলোচনায় রয়েছেন পরম ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছেন পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর বাদন, এবং রাত ১০টায় এই অনুষ্ঠানে খেয়াল ও তারানার শিল্পী গণেশ প্রসাদ মিশ্র। বেলা ১০টায় বাংলা ছবির গানের অনুষ্ঠান, আধুনিক গানের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায় ও ধনঞ্জয় ভট্টাচার্য বেলা ১১টায়। এছাড়া দুপুর ১টা ১৫ মিনিটে আধুনিক গান গাইবেন অপূর্বা দেব। বেলা ১১টা ৩০ মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পৌলমি দেব। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা ১২টা ৩০ মিনিটে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান দুপুর ২টা ৩০ মিনিটে, শুনবেন মৃগাঙ্ক দাসের গিটার বাদন। দুপুর ২টা ৪৫ মিনিটে ভজন পরিবেশন করবেন মৌসুমি পাল। বিকেল ৫টা ৫ মিনিটে মণিপুরি অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল ৫টা ৩৫ মিনিটে। সন্ধে ৬টা ১৫ মিনিটে যুবাবন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী। চাষ আবাদের কথা সন্ধে ৬টা ৪৫ মিনিটে। এতে বাঁশ বেতের কার্যসূচি নিয়ে বলবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বকর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষার্থী পিঙ্কি নাথ, সুমি নাথ, তাহেরা বেগম, অলক আহমেদ বড়ভূইয়া। রাত ৮টায় অনুষ্ঠান খেলার জগৎ। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত ৮টা ৩০ মিনিটে ঠুমরি ও দাদরা শিল্পী শ্যামল লাহিড়ি। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত ৯টা ১৫ মিনিটে। রাত ৯টা ৩০ মিনিটে সাহিত্যের অনুষ্ঠান সৃজন। এতে স্বরচিত ছোট গল্প পাঠ করবেন স্বপ্না ভট্টাচার্য। আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান ২টি পাতা ১টি কুড়ি।

চা শ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমাদের দুটি পাতা একটি কোণী অনুষ্ঠান। আশা করি শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখানে আছেন সবাই

0: ভালো আছেন। আজ আমাদের আসরের প্রথমেই শুনবেন জল এবং বায়ুবাহিত বিভিন্ন রোগ, এ নিয়ে কিছু আলোচনা। আলোচনা করছেন ডাক্তার অপূর্ব নাথ।
1: জলের আরেক নাম জীবন এবং বায়ু থেকে আমরা পাই অক্সিজেন। সুতরাং এই দুটো জিনিসকে আশ্রয় করেই আমরা বেঁচে আছি, অর্থাৎ জল থেকে এবং বায়ু থেকে আমাদের বেঁচে থাকার সমস্ত উপাদানগুলো আমরা পাই, অর্থাৎ এই দুটো জিনিস আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু একই সঙ্গে দেখা যায় সেই জল আবার আমাদের জন্য কখনো কখনো ক্ষতিকারক হয়ে যায় এবং কিংবা মরণও ডেকে নিয়ে আসতে পারে, এবং বায়ু থেকেও নানা রকমের
2: রোগ
1: ছড়িয়ে পড়ে, যা থেকে আবার শারীরিক নানা ধরনের অসুস্থতা হতে পারে। সেই হিসেবে জল এবং বায়ু দুটোকে আমরা একসঙ্গে আলোচনা না করে একটু আলাদা আলাদা ভাবে জল থেকে কি কি রোগ হতে পারে এবং তার জন্য কি কি প্রতিক্রিয়া বাকি ধরনের
2: হতে পারে বা প্রতিকার ব্যবস্থা কি
1: হতে পারে, তার সম্বন্ধে একটু আলোচনা।
2: আচ্ছা, তাহলে ঠিকই আছে, এই প্রসঙ্গেই আমরা জল নিয়ে প্রথমে তাহলে আলোচনা করি, জলবাহিত রোগ নিয়ে,
1: তাই না? সেই দেখুন, জল জলাধারগুলো যখন খারাপ হয়ে যায় তখনই জলবাহিত রোগ আমাদেরকে আক্রমণ করে থাকে। পানীয় জল গুলো নানাভাবে দূষিত হয়ে যেতে পারে এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে পরিলক্ষিত হয় গ্রামাঞ্চলে, কিংবা চা বাগানের যারা ভাই বোনরা আছেন তারা যে সমস্ত উৎস থেকে জল ব্যবহার করে থাকেন। এবং বিশেষ বিশেষ সময়ে কোনো সময়ে সেই জলাধার গুলো যখন জল কমে যায় তখন বেশিভাবে সেটা নোংরা হয়ে যায়। সেটা শীতকালেও হতে পারে, গ্রীষ্মকালেও হতে পারে, যদি জলের প্রাচুর্যতা কমে যায়। এবং গ্রামাঞ্চলে কিংবা কিছু কিছু জায়গায় জল থেকে একই উৎস থেকে যেমন খাওয়ার জল নেওয়া হয়ে থাকে, সেই জলেই আবার কাপড় কাচা, স্নান করা, গৃহপালিত পশুদের স্নান করানো, সেই ব্যবস্থাটা কিন্তু এখনো চলে যায়নি।
2: সুতরাং গ্রামাঞ্চলে
1: বেশিরভাগ পরিলক্ষিত হয়। এর মানে উল্টো দিকে শহরাঞ্চলে আমরা যেটা দূষিত জল নিষ্কাশন করে পরিশোধিত জল পেয়ে থাকি, সেক্ষেত্রে আবার মাঝে মাঝে পরিলক্ষিত হয় যে দুটো পাইপ দিয়ে যখন জল যাচ্ছে একই সাথে, তখন যদি কোনো ব্যবস্থার অব্যবস্থার ফলে সেই দুটোর মধ্যে যদি কোনো মিলন ঘটে থাকে বা কোন রকমের ইনফেকশন মিশ্রণ হয়ে যায়, ছড়িয়ে যায়, তখন জলবাহিত রোগগুলো গ্রামাঞ্চলে হয়ে থাকে, সেগুলি শহরাঞ্চলে পরিলক্ষিত হয়।
2: তবে গ্রামাঞ্চলের পর্যায়ে ডাক্তারবাবু, আমরা যখন চা বাগানের যেটা অনুষ্ঠান দুটি পাতে একটু করে আলোচনা করছি, চা বাগানে চলে আসছে গ্রামাঞ্চলে,
1: আমরা চা বাগানেই সীমাবদ্ধ থাকবো। সুতরাং গ্রামাঞ্চলে বা চা বাগানে যে সমস্ত জলবাহিত রোগ বেশি পরিলক্ষিত হয় তার মধ্যে হচ্ছে গিয়ে প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি জন্ডিস রোগ। কারণ জন্ডিসের যে ভাইরাস যেটা এসে থাকে সেটা জল
2: সম্পূর্ণভাবে
1: ইনফেক্টেড, দূষিত জল থেকেই এসে থাকে এবং সেটা সম্পূর্ণভাবে জলের উপর নির্ভর করে থাকে। তারপর যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে কলেরা। কলেরাটা জলবাহিত রোগ, দূষিত রোগীর থেকে নির্গত মূত্র কিংবা মল যদি জলের সঙ্গে মিশে যায় এবং সে জল যখন ভালো সুস্থ লোক পান করে থাকেন তখন তিনি অসুস্থ হয়ে যাবে। এবং আগের দিনে তো এইভাবেই গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, যেটাকে আমরা মহামারী বলে থাকতাম।
2: কিন্তু এখন দেখুন, আমরা মানে সতর্কতা আমরা নিচ্ছি বা বিভিন্ন ভাবে আমরা বলছি বারবার বিভিন্ন মাধ্যমে যে জল পরিশোধন করে খাওয়ার ব্যাপারটা, অজ্ঞতার কারণে চা বাগান অঞ্চলে, অজ্ঞতার কারণে গ্রামাঞ্চলে
1: এখনো কিছুটা রয়ে গেছে, যার জন্য যদিও মহামারী হিসাবে জিনিসটা পরিলক্ষিত হচ্ছে না কিন্তু রোগটা পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে
2: বেশি এইসব
1: অঞ্চলেই হচ্ছে। তারপরেই যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ধরুন আন্ত্রিক রোগ, যেটা আমরা আন্ত্রিক বলে থাকি বা ডাক্তারি পরিভাষায় যেটাকে গ্যাস্ট্রোএন্টারাইটিস রোগ বলে থাকে, সেই রোগের প্রাদুর্ভাব খুব বেশি হয়ে থাকে গ্রামাঞ্চলে, টি গার্ডেনে। তারপর হচ্ছে কি নানা ধরনের কৃমিজনিত রোগ, নানা রকমের কৃমির প্রাদুর্ভাব, সে সমস্ত রোগের দ্বারা অনেক বাচ্চারাই বিশেষ করে আক্রান্ত হয়ে থাকে এবং তা থেকে নানা ধরনের বড় রকমের রোগ অনেক সময় হয়ে যেতে পারে।
2: তো একটু আমরা জলবায়ুবাহিত রোগের ব্যাপারে আলোচনা করছি, কিন্তু একটু যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার ব্যাপারে বলেন যে চা বাগান অঞ্চলে কিভাবে ছেলেমেয়েগুলো বাচ্চাগুলোকে কিভাবে যত্ন নিতে হবে যদি একটু আলোচনা করেন।
1: হ্যাঁ, বাচ্চাদের সাধারণত জলবাহিত রোগ থেকে বাঁচিয়ে রাখতে গেলে পরিশোধিত জল পানের দিকে খুব দৃষ্টি দিতে হবে। কারণ পরিশোধিত জল শুধু যে পেট খারাপ বা পেটের রোগ ঘটিয়ে থাকে তা নয়, তাতে

0: কি আরো অনেক ধরনের চর্মরোগ বা আরো কিছু ধরুন বিভিন্ন রকমের রোগ ছড়িয়ে যেতে পারে। সুতরাং সর্বাবস্থায় যেন বাচ্চাদের পরিশোধিত জল পান করানো হয়, এবং অতি ছোট অবস্থায় যেমন জন্মের পর থেকে ৬ মাস বা ৯ মাস পর্যন্ত মাতৃদুগ্ধই যেন তাদেরকে বেশি করে দেওয়া হয়ে থাকে, এবং তাদের ক্ষেত্রে যে সমস্ত জল ব্যবহার করা করা হয়ে থাকবে, কারণ শুধু তো মায়ের দুধই যথেষ্ট হবে না, সুতরাং সেক্ষেত্রে যেন অবশ্যই পরিশুদ্ধ জল যেটা ফিল্টার করে, এবং শুধু ফিল্টার নয়, কারণ শুধু ফিল্টার করলে সেটা কিন্তু বিশুদ্ধ হয় না, কারণ ফিল্টার জলটাকে আবার গরম করতে হবে, তখনই যে সমস্ত ভাইরাস বা সিস্ট যেগুলি থাকে সেগুলিকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। অন্যথা এই ছোট ছোট বাচ্চাগুলো যেগুলি বিশুদ্ধ জল না যদি না খেয়ে থাকে, তবে তাদের শরীরে যে সংক্রমণটা হয়ে থাকে সেটা কিন্তু অনেকদিন পর্যন্ত থেকে যাবে, এবং এমনকি সেটা বড় অবস্থাতেও হয়তো সেই ক্যারিয়ার স্টেজ অর্থাৎ যেটা অনেকদিন থেকে যায় ভালো হয় না, সেই স্টেজে ওরা থেকে যেতে পারে, এবং তার থেকে এরাই কিন্তু এই সমস্ত রোগটার সংক্রমণ ক্রমান্বয়ে ঘটিয়ে এবং যেটাই সবচেয়ে বিপজ্জনক হয়ে থাকে।
1: এছাড়াও তাদের যেমন চা বাগান অঞ্চলে ছেলেমেয়েদের বা ছোট্ট ছেলেমেয়েদের যেন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন
0: হচ্ছে গিয়ে জলের ব্যাপার, তাছাড়া তাদের পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রাখা, যেমন পরিষ্কার করে রাখা, পরিষ্কার করে স্নান করানো, চামড়ার যত্ন রাখা, মাটিতে ছেড়ে রাখা দেওয়া দরকার নয়, কারণ অনেক সময় বাচ্চারা তো বুঝতে পারে না, ওরা মাটি থেকে খাবার তুলে নিয়ে খায়, যা থেকে শুধু জলবাহিত নয় বায়ুবাহিত নয় কিন্তু মাটির সঙ্গে সংমিশ্রিত আরো কিছু কিছু রোগ তখন শরীরের মধ্যে ঢুকে গিয়ে ক্ষতি করতে পারে। সেটাকেই যে সমস্ত রোগ বলা হলো, জন্ডিসই বলুন টাইফয়েডও বলুন, সেই সমস্ত রোগ এইভাবেই কিন্তু ছড়িয়ে পড়ে এবং এক থেকে অন্যের মধ্যে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে পারে,
1: অর্থাৎ সংক্রমণ ঘটে।
0: সুতরাং প্রাথমিক অবস্থায় খাবার দাবার সম্বন্ধে সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার, কারণ খাবার দাবার যদি ঠিক না থাকে তাহলে যে সমস্ত রোগ হয়ে থাকে এগুলি সাধারণত গ্রামাঞ্চলে কিংবা টি গার্ডেনে বেশি রূপে পরিলক্ষিত বীজাণু ছড়িয়ে আছে, সেগুলি বাচ্চার শরীরে চলে গেলে অসুস্থ হয়ে যাবে। কিন্তু এখানে দেখা গেছে যে বায়ুবাহিত যে সমস্ত রোগ সেগুলি হয়তো বেশি ভাবে পরিলক্ষিত হয় না, কেননা গ্রামাঞ্চলে দূষণ যেটা সেটা অতিমাত্রায় নয়, কিন্তু জলবাহিত যে সমস্ত রোগ দেখা যায় এদের মাত্রা বেশি হয়ে থাকে।
1: একটু প্রসঙ্গে একটু পাল্টে নিয়ে যাচ্ছে যে এটার কারণটা কি গ্রামাঞ্চলে বা চা বাগান অঞ্চলে যেটা হয়, এটা কি শিক্ষার অভাব বলবেন বা
0: চেষ্টা করছেন বা সরকারের তরফ থেকে যথেষ্ট চেষ্টা চলছে,
1: যেসব চিকিৎসকরা রয়েছেন
0: তাদেরও চেষ্টা চলছে, কিন্তু সেগুলো যথেষ্ট নয়। যতক্ষণ না ধরুন ব্যক্তিগত শিক্ষা ইন্ডিভিজুয়াল এডুকেশন যেটা, ব্যক্তিগত শিক্ষা ছড়িয়ে দেওয়া না যায় তাহলে সেটা সে শিক্ষাটা তখন খুব ভালোভাবে গ্রহণ করা হয় না, কাজেই স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা যেটা সেটা খুব বেশি দরকার। এখন জলবাহিত রোগ সম্বন্ধে যে সমস্ত রোগ আমরা আলোচনা করলাম সে সমস্ত রোগের যেগুলি বিশেষভাবে পরিলক্ষিত হয় বিশেষ বিশেষ সময়ে, তাদের লক্ষণগুলো যদি একটু আলোচনা করা যায় তাহলে হয়তো মন্দ হবে। কাজে প্রথমেই আমরা বলেছিলাম যে জন্ডিস রোগটা কিভাবে হয়, এবং আমরা বলেছি যে জন্ডিস রোগটা হয়ে থাকে এক ধরনের ভাইরাসের দ্বারা, এবং সেই ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে জলের মাধ্যমে। সেই ভাইরাসটা শরীরের মধ্যে প্রবেশ করার কিছুদিনের পর শরীরের মধ্যে ধরুন জ্বর, মাথা ব্যথা, বমি, খাওয়ার ইচ্ছা একদম নেই, এ সমস্ত হবে, এবং তারপর ধীরে ধীরে পেট ব্যথা শুরু হবে এবং চোখের রং, পেচ্ছাবের রংটা সম্পূর্ণ পাল্টে যাবে এবং হলুদ বর্ণ ধারণ করতে পারে। তা থেকে বুঝে নেওয়া দরকার যে বাচ্চারা বা বড় লোক যদি হয়ে থাকে তাদের জন্ডিস রোগ হয়েছে। সুতরাং এই সময়টাতে যদি সচেতন হয়ে যায় খুব তাড়াতাড়ি তাহলে তাকে ভালো করে তোলাটা খুব কষ্টসাধ্য হয় না, কারণ যদিও ধরুন জন্ডিস রোগে নানা রকমের সমস্যা বা নানা রকমের বিভেদ প্রকার ভেদ আছে, এবং তাকে নানা রকমের
1: অনেক সময় হয়তো পেচ্ছাবটা হলো না হতে পারে,
0: উপসর্গগুলো আলাদা উপসর্গগুলো আলাদা আলাদা ভাবে পরিলক্ষিত হয়ে থাকে।

0: কাছাকাছি যখনই দেখো দেখা যাচ্ছে কোন রোগের রোগীর যে চোখ চোখ গুলো হলুদ হয়ে যাচ্ছে, পেচ্ছাপ হলুদ হয়ে যাচ্ছে, তখনই তাকে যেন সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কারণ জন্ডিস
1: রোগটা চিকিৎসকের পরামর্শ নিতে
0: হয়। কারণ জন্ডিস রোগটা সাধারণত দেখা যাচ্ছে যে ঝাড়ফুঁক এই সমস্ত জিনিস
1: গ্রামাঞ্চলে
0: যেটা হয় থাকে, সেই ঝাড়ফুঁকের দ্বারা কিন্তু সেটা ভালো হয় না। সেটা অনেক সময় এই ঝাড়ফুঁক করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যখন রোগীকে বাঁচানো আর সম্ভব হয় না,
1: মানে মারাত্মক আকার ধারণ করে।
0: কাজেই ঝাড়ফুঁকের দ্বারা সেই রোগটার উপর নির্ভর না করে,
1: গ্রামাঞ্চলেই বেশি দেখা যাচ্ছে,
0: সেই কাজেই ঝাড়ফুঁকের উপর শুধু নির্ভর না করে অবশ্যই যেন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
1: তো কি কি ধরনের, যেটা বললেন আবার যদি একটু বলেন যে জন্ডিস কি কি ধরনের হতে পারে?
0: জন্ডিস যেটা এখন বেশিভাবে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে টাইপ এ, যেটা আমরা বলি টাইপ এ হেপাটাইটিস, হেপাটাইটিস এ ভাইরাস যেটা, সেটাই বেশিভাবে দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে বা আমাদের এই এত অঞ্চলে। তাছাড়া হেপাটাইটিস বি সি ডি ই এ ধরনের আরো অনেক ধরনের হেপাটাইটিস আছে, যেগুলি অবশ্য এই বহুলাংশে মানে ইপিডেমিক বা মাস লোককে আক্রান্ত করে না। সুতরাং সেই অন্য যেগুলির ধরন আছে সেগুলির দিকে বিশেষ দৃষ্টি না দিয়ে আমরা শুধু এই ধরনটাকে হেপাটাইটিস এ ভাইরাস যেটা, যেটা থেকে আমরা মুক্তি পেতে পারি, কিন্তু ঝাড়ফুঁক বা অন্য কিছুতে যদি বিলম্ব হয়ে যায় মুক্তি নাও পেতে পারি। সুতরাং এটার সম্বন্ধে যথেষ্ট সচেতন হওয়া দরকার এবং এটা হলেই ডাক্তারের
1: পরামর্শ নিতে হবে
0: উচিত।
1: আচ্ছা, তার মানে যেটা প্রতিকার ব্যবস্থা হলো জল, সর্বাবস্থায় জল,
0: সর্বাবস্থায় যেন জলটা বিশুদ্ধ পান করা হয়
1: তাকে। জন্ডিস নিয়ে একটু মানে বিস্তৃত আলোচনা করা তো ডাক্তার বাবু আমাদের পক্ষে সম্ভব নয়,
0: সেই সময় প্রাথমিক যেটা দরকার যেটা সম্বন্ধে সচেতনতা দরকার সেটা সম্বন্ধে বলা গেল। সংক্রামিত হয়ে যায় এবং সেখানে রোগীর পেট ব্যথা হয়, জ্বর হয়, প্রচন্ড জ্বর হয়, মাথা ব্যথা হয় এবং জ্বরটা কিছুতেই কমানো যায় না। সেই জ্বর, সেই এই রকমের যদি জ্বর দেখা যায়, অবশ্য এই ক্ষেত্রে আরো যে কিছু কিছু জ্বর যেগুলি গ্রামাঞ্চলে দেখা যায়, যেমন ধরুন সাধারণ ফ্লু হলেও জ্বর হতে পারে এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা, তারপরে ম্যালেরিয়া, সেই সমস্ত থেকে এই জ্বরটা কিন্তু একটু আলাদা। সুতরাং এই ধরনের জ্বরগ্রস্ত রোগীকে যদি আমরা ফ্লু হয়েছে বলে বা অন্য কিছু হয়েছে, ম্যালেরিয়া হয়েছে বলে যদি আমরা অবহেলা করে থাকি তাহলে কিন্তু বিপদ হতে পারে, কারণ টাইফয়েড রোগী সাধারণত সুচিকিৎসা না হলে রোগীকে বাঁচানো মুশকিল। এবং সেক্ষেত্রে দুটো জিনিস খুব মনে রাখতে হবে, একটা হচ্ছে অবিরাম জ্বর, যদি কোনো রোগীর অবিরাম জ্বর হতে থাকে কিছুতেই সেটা কমছে না, এবং তার সঙ্গে যদি ডেলিরিয়াম হয়ে যায়, অনেক সময় আবুল তাবুল বকা, পেট ব্যথা, অনেক সময় পেট খারাপও হয়ে থাকে,
1: যেটা আমরা প্রলাপ বকা
0: প্রলাপ বলে থাকি, এবং তার সঙ্গে পেট খারাপ হতে পারে, এই ধরনের রোগীকে অবশ্যই যেন আলাদা করে আইসোলেট, আলাদা করে চিন্তা করা হয় এবং তখনই যেন ডাক্তারের পরামর্শ নেওয়া হয়।
1: আর আরেকটা কথা, যে চা বাগান অঞ্চলে বা গ্রামাঞ্চলে, আজকাল শহরাঞ্চলে ম্যালেরিয়া কিন্তু
0: খুব হচ্ছে
1: হচ্ছে দেখা যায়, সেই কি ব্যবস্থা নেবেন তারা?
0: ম্যালেরিয়া তো দেখুন সাধারণত হয়ে যায় মশার কামড়ে, মশার কামড়েই হয়ে থাকে, কাজে উৎস হচ্ছে মশা, যেভাবেই হোক মশাকে আটকাতে হবে, মশাকে আটকাতে না পারলে ম্যালেরিয়া আটকানো যাবে না। সুতরাং জল আধারগুলো, যে সমস্ত জল আধারে মশা ডিম পাড়ে, বাচ্চা হয় এবং তা থেকেই সংক্রমণ হয় ম্যালেরিয়া রোগ সাজেই, সেই জলাধার গুলোকে যেন বিশুদ্ধ রাখা হয়, কোথাও যেন অতিরিক্ত জল জমে না থাকে সেই দিকে দৃষ্টি রাখতে হবে। এবং তাছাড়া যেগুলি সচরাচর বলা হয়ে থাকে, মশারি ব্যবহার করুন, পরিষ্কার করে রাখুন, ডিডিটি ছড়িয়ে দিন, সেগুলি তো মানতেই হবে, সেটা শহরেই হোক, গ্রামেই হোক, যেখানেই হোক,
1: যেখানেই হোক, মানে সেটা প্রধানত জলবাহিত হচ্ছে, সেটাকে ম্যালেরিয়া কি আমরা মশার জন্য জানলাম। তো এই নিয়ে জলের ব্যাপারগুলো নিয়ে আলোচনা হলো, এবারে আমরা যদি বায়ুর যে রোগের কথা আমরা আজকে বলবো বলেছিলাম সেটাতে চলে আসছি আমরা,
0: বায়ুঘটিত যে সমস্ত রোগ হয়ে থাকে সেগুলি হয়ে থাকে দূষিত বাতাস থেকে, বা আমরা যেটাকে এয়ার পলিউশন বলে থাকি। এবং পলিউটেড এয়ার যদি বেশিরভাগ থাকে তাহলে সেই যেটা বাতাসে যদি বেশিক্ষণ থাকা যায় বা যারা থাকেন সেখানেই ভাইরাসই বলুন, ব্যাকটেরিয়া বলুন, বা যে সমস্ত বীজাণু বলুন, সেগুলির আশ্রয় বেশি থাকে, এবং তার ফলে কি হয়, সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো খুব সহজে হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে শুধু তো বাতাস দূষিত ফলে চলে না, তার সঙ্গে অনেক সময় ধরুন কিছু স্বভাবজনিত রোগ, যেমন ধূমপান, সেই

0: হয়েও থাকে। সুতরাং এই দুটো পলিউশনে এমনিতেই তো ফুসফুসের অবস্থা খারাপ থাকে, এবং তার সঙ্গে যদি দূষিত আবহাওয়ায় বেশিক্ষণ বাস করা যায় তাহলে সংক্রমণটা খুব বেশি হয়ে থাকে, খুব হয়ে। সেই হিসাবে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে শহরে সেই এয়ার পলিউশন বা সংক্রমণের মাত্রা, বায়ু দূষণ জনিত যে সমস্ত রোগ, সে ধরনের গ্রামাঞ্চলে কিছুটা হলেও কম। কিন্তু এটা আবার ধরুন সব নয়, কারণ দেখা যাচ্ছে একজন রোগী যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেই আবার স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা তখন যদি আসছে, তখন যদি আমরা এই যার যে এই বায়ুজনিত যে রোগটা হয়েছে সেটা কিভাবে সংক্রমণ করে সে সম্বন্ধে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে সেই রোগীর থেকে সমস্ত জায়গায় সেই রোগটা ছড়িয়ে পড়তে পারে। যেমন আজকাল যে বিষয়ে খুব বেশি সচেতনতা চলছে সেটা হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষা, সেটা বায়ুঘটিত রোগ। অর্থাৎ একজন টিবি রোগী, উনি যদি কাশেন এবং ওনার কাশিতে যদি বীজাণু থাকে তাহলে সেটা বাতাসে ছড়িয়ে থাকে, এবং সেই বাতাস, দূষিত বাতাস যখন সুস্থ লোকটা গ্রহণ করবেন তখন তিনি অসুস্থ হয়ে যাবেন। কাজেই একজন রোগী যিনি যথেষ্ট কাশছেন এবং উনি যদি 3 সপ্তাহ তার বেশি কাশিজনিত রোগে ভুগেন তাহলে অবশ্যই ওনার যক্ষা রোগ বা টিউবারকুলোসিস রোগ হতে পারে, এবং উনি যদি সচেতন না থাকেন যে আমি সেই রোগটা ছড়িয়ে দিতে পারি তাহলে অন্য যারা আছে ওনার পারিপার্শ্বে তাদের গায়ে এই রোগটা ছড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক। সুতরাং এই বায়ুজনিত দূষিত রোগটা ছড়িয়ে পড়ার জন্য শুধু দূষিত বায়ু যথেষ্ট নয়, স্বাস্থ্য সচেতনতাও যথেষ্ট বেশি।
1: মানে একজনকে সাবধান
0: হওয়া দরকার, মানে যিনি কাশছেন
1: খুশখুশ কাশি দীর্ঘদিন থাকলে একটু একটু জ্বর থাকলে
0: ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার, না হলে ওনার যদি সেই টিউবারকুলোসিস বা যক্ষা রোগ হয়ে থাকে তাহলে উনি ছড়িয়ে দিচ্ছেন সমস্ত সমাজে, এবং আজকাল এই রোগটাই এই কারণেই বেশিভাবে পরিলক্ষিত হচ্ছে। এবং ধরুন চিকিৎসা করলেও যদি ঠিক মতো চিকিৎসা করা না হয় তাহলে সেই বীজাণুটা আবার রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং যার ফলে উনি তখন কিছু রেজিস্ট্যান্ট বা চিকিৎসা প্রতিরোধ যে সমস্ত রোগ সেই রোগটা উনি ছড়িয়ে দিতে বাধ্য হচ্ছে। সুতরাং স্বাস্থ্য সচেতনতা ব্যাপারটা সর্বাবস্থায় দরকার, সেটা বায়ু দূষিতই হোক বা জল দূষিতই হোক, কারণ দুটো কারণেই দুটো অবস্থাতেই এই রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি স্বাস্থ্য সচেতনতার অভাব বোধ হয় ছিল। সুতরাং এই বিষয়ে আমাদের যথেষ্ট সম্যক জ্ঞান লাভ করতে হবে, এবং তার জন্য আমরা আগেই বলেছি যে নানা ধরনের এনজিও আছেন বা সেখানকার ডাক্তাররা আছেন, উনারা সে সম্বন্ধে সেখানকার লোকদেরকে সচেতন করবে।
1: মানে কি ধরনের রোগ হতে পারে বায়ু দূষণ থেকে?
0: হ্যাঁ, এটা হলো একটা নির্দিষ্ট রোগ সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করলাম, একটু বিশদভাবে করলাম, কারণ এই রোগটা এখন খুব বেশি ভাবে দেখা যায়। অন্য যে সমস্ত রোগ বেশি হতে পারে সেটা শহরেই হোক, গ্রামেই হোক, টি গার্ডেনই হোক, যেখানেই হোক, সেগুলি হচ্ছে ধরুন নিউমোনিয়া। নিউমোনিয়া রোগ যেটা বাতাসে বীজাণুটা থাকে ছড়িয়ে যায়, তারপর ব্রঙ্কাইটিস রোগ, এটা বেশি হয় যারা ধূমপান করে থাকেন, তারপর ব্রঙ্কো নিউমোনিয়া,
1: শ্বাসকষ্টজনিত
0: রোগ, তারপর ধরুন লাং অ্যাবসেস হতে পারে, ব্রঙ্কিয়াক্টিসিস হতে পারে, ডাক্তারি পরিভাষায় আর অনেকগুলো লাংস এর রোগ হতে পারে,
1: যেটা সাইনাসও আমরা বলি,
0: সাইনাস এর সঙ্গে ওদের একটা সম্পর্ক থাকে। তবে যেটা সম্বন্ধে খুব বেশি সচেতন হওয়া দরকার সেটা হচ্ছে ক্যান্সার রোগ বা কর্কট রোগ, মানে লাং ক্যান্সার। কারণ লাং ক্যান্সারের সঙ্গে বায়ু দূষণ, বায়ু দূষণের একটা যথেষ্ট সম্পর্ক আছে, এবং সেটা অবশ্যই দেখা যাচ্ছে যে সমস্ত ডেভেলপিং কান্ট্রিজ অর্থাৎ উন্নতশীল
1: কান্ট্রিতে
0: বায়ু দূষণটা খুবই বেশি, এবং সেখানে বায়ুতে নানা ধরনের দূষিত জিনিস ছড়িয়ে আছে, এবং সেই জিনিসগুলো কার্বন মনোক্সাইডই বলুন, সেই সমস্ত জিনিসগুলো যখন আমাদের ফুসফুসে যাচ্ছে, এবং সেটা আজকাল কিন্তু গ্রামাঞ্চলে বা টি গার্ডেনেও খুব বেশি পরিলক্ষিত হয়, কারণ টি গার্ডেনে যেগুলো চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। সুতরাং এই যে বিশুদ্ধকরণ যেটা বাতাসের বা বায়ুর সেটা কিন্তু সব জায়গায় চলছে, সেটা শহরেই বলুন গ্রামেই বলুন, এবং সেই দূষণের ফলে নানা ধরনের রোগ যেগুলো আমরা বললাম বিশেষ করে ক্যান্সার রোগ সেটাও কিন্তু হচ্ছে। সুতরাং এই বিষয়েও স্বাস্থ্য সচেতনতা দরকার, অর্থাৎ বায়ু দূষণ যাতে যথেষ্ট না হয় তার জন্য হয়তো সরকার অনেক ব্যবস্থা নিয়েছেন, আমাদেরও কিছু দরকার, যেমন গাছ কাটা চলবে না, বিশুদ্ধ বাতাসের জন্য যতদূর সম্ভব গাছ লাগানো চলবে, এদিকেও আমাদের যদি একটু দৃষ্টি দেওয়া যায় তাহলে হয়তো আমরা এই সমস্ত রোগের হাত থেকে নিষ্কৃতি পেতে পারি।
1: তো ধন্যবাদ ডাক্তারবাবু, আমাদের সীমিত সময় আমরা বিস্তারিত আলোচনা

0: করতে পারলাম না। তবু যতটা আমরা আলোচনা করলাম নিশ্চয়ই সেভাবে যদি সতর্ক থাকেন
1: তাহলে হয়তো কিছুটা
0: কিছুটা হয়তো এই রোগ থেকে
2: শ্রমিক ভাই বোনেরা। আসলে এতক্ষণ আপনারা শুনলেন জল এবং বায়ুবাহিত বিভিন্ন রোগ, এ নিয়ে কিছু আলোচনা আলোচনা করেছেন ডাক্তার অপূর্ব নাথ। শ্রোতা বন্ধুরা, আমাদের এর আসরে রয়েছে ডলু গাঁও পঞ্চায়েতের অন্তর্গত কালীনগর চা বাগান অঞ্চলের বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত একটি বিচিত্রানুষ্ঠান।

0: চা শ্রমিক ভাই বোনেরা, আসলে এতক্ষণ আপনারা শুনলেন ডলু গাঁও পঞ্চায়েতের অন্তর্গত কালীনগর চা বাগান এলাকার বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত একটি বিচিত্রানুষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন বিশ্বেশ্বর ভূমিজ, অপরাজিতা ভূমিজ, পূজা ভূমিজ, মঞ্জুলা ভূমিজ ও দলতি মুন্ডা। চা শ্রমিক ভাই বোনেরা, আমাদের হাতে আর সময় নেই, তো আসর থেকে বিদায় নেবার আগে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
1: শুনলেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, আকাশবাণী শিলচর।
2: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে?
3: হুম।
2: এবার

0: নতুন ঝুমকো তো?
1: না, আগে বাঁচাবো,
0: আগে ঝুমকো নেব।
1: শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
0: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না, দেবো ইনজেকশন।
2: আরবিআই এ কথা বলে,
3: আর্থিক বুদ্ধিজারি সেই সমৃদ্ধ নারী।
4: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান চাষ আবাদের কথা।

0: কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আজকে প্রথমে শুনবেন গরুর কৃত্রিম প্রজনন, এ নিয়ে বলছেন অখিল চন্দ্র চৌধুরী।
1: কৃত্রিম প্রজনন হয়েছে এ একটা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি। উন্নত জাতের সারের বীজ কৃত্রিম জনির সাহায্যে সংগ্রহ করে পাল খাওয়ার সময় যন্ত্রের সাহায্যে গায়ের জড়াইতে শুক্র নিক্ষেপ করে গর্ভধারণ করানোকে কৃত্রিম প্রজনন বলে। কৃত্রিম জনির দ্বারা বীজ সংগ্রহ করা হয়। এই বীজটা পাল খাওয়ার সময় গায়ের জড়াইতে নিক্ষেপ করা হয়। কৃত্রিম প্রজনন প্রথার দ্বারা জন্মালকা বাছুরটি সময়ে 500 লিটার দুধ দিতে পারে। দামরাগুলি অধিক শক্তিশালী হয়। আর দিনে যেগুলো গায়ের মানে দেশি গায়ের 1.5 লিটার দুধ দেয়, বর্ণসংকর মানে কৃত্রিম প্রজননের দ্বারা বর্ণসংকর যে গরুর উৎপাদন হইব তার দেখিগুলা বা গায়গুলায় সময়ে 500 লিটার দুধ দেয়। আর জন্মার সময় কিছু পশু রোগ থাকে, ওটা আমরা কৃত্রিম প্রজনন করার পরে যে বাচ্চাগুলো জন্ম হইব, যে বাছুরগুলো জন্ম হইব, এগুলার বহু রোগ নিয়ন্ত্রিত হয় কৃত্রিম প্রজনন করলে। কৃত্রিম প্রজননের সময় মানে আমরা যে বীজ সংগ্রহ করা হয় উন্নত জাতের সার থেকে, এটাতে রোগ নিয়ন্ত্রিত থাকে। কিছু রোগ আছে যেগুলো ধরেন আমাদের লোকেল সারের শরীরে থাকে, কিন্তু আমরা কৃত্রিম প্রজননের সময় যে বীজ আমি নিক্ষেপ করি এটা শোধন মানে করে বীজটা পরে আপনার যেগুলা গায় বা দেখি কৃত্রিম প্রজননের দ্বারা জন্মগ্রহণ করে এগুলার মানে প্রজনন ক্ষমতা খুব কম সময়ের ভিতরে প্রজনন হয়। যেরকম 20 মাস বা 24 মাস বয়সে তারা প্রজনন ক্ষমতা আবার প্রজনন ক্ষমতাটা পাওয়া যায় 20 মাস থেকে 24 মাসের পরে। কৃত্রিম প্রজননের সময় যেগুলা ধরেন দেশি গায়ে আছে এর আমরা 12 ঘন্টা থেকে 18 ঘন্টার ভিতরে আমরা বীজ নিক্ষেপ করা যায় কৃত্রিম প্রজননের দ্বারা। কিন্তু এখন কথাটা হচ্ছে কি যে গায়ের পাল খাওয়ার যে লক্ষণ কিছু আমি বলে দিতেছি, এটা হচ্ছে অনবরত হাম্বা হাম্বা করে চিৎকার করে। আর কিছু সংখ্যক গায়ে আছে তারা মুখ দিয়ে চিৎকার করে না। তখন যখন আমার গায়ে চিৎকার করে না তখন দেখা যায় যে গোয়ালঘর একটু ছটফট করব আর গোয়ালঘর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করব, বেরিয়ে যাওয়ার চেষ্টা করব বা অন্য গরুর উপরে ঝাঁপিয়ে পড়ে উঠবে। আর ঘাস দানা ইত্যাদি মানে যেগুলো ধরেন জেনারেলি খাওয়ার খাদ্য দেওয়া যায় এগুলো কম খাওয়ার আগ্রহ থাকবো। তারপরে দুধেও কম দিব, কিছু কমি যায় দুধের। তারপরে আবার ঘন ঘন পেশাব করব আর জুনিদার দিয়ে তরল পিছলে পদার্থ বইতে থাকে। এখন কথা হচ্ছে কি যে আমরা কিরকম জানতে পারবো যে কোন সময়ে, তা আমি আগে বলে দিচ্ছি যে দেশি গরুর জেনারেলি আমরা ওই লক্ষণগুলা দেখার 12 ঘন্টা থেকে 18 ঘন্টার ভিতরে করি। আর যেগুলা বর্ণসংকর যেগুলা জার্সি বা হোলস্টিন ফ্রিজিয়ান আছে তারার যে দেখি থাকে তারাকে আমি 18 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে কৃত্রিম প্রজনন করি বর্ণসংকর বলে। আর দেশি হইলে আমরা 12 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে কৃত্রিম প্রজনন করি। হ্যাঁ, এই জন্য

0: মানে যিদিন যখনে এই লক্ষণগুলা দেখা দেয় তখনে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সংকরজাত গাভী মানে দেখিগুলে আমরা বা গাইগুলে যিকোনো স্থানীয় গাভীকেই করানো যায়, কিন্তু কথা হচ্ছে যদি আমরা পশু চিকিৎসকরা মলদার দিয়ে হাত ঢুকার পরে তখন আমরা যে তরল পদার্থ বাইর হয় এটা যদি খোলা ধরনের হয়, ডিমের যে খোলা ধরনের যদি পরিষ্কার যদি থাকে না, তখন আমরা কিন্তু চিকিৎসা করার পরেহে আবার মানে পরের বার পাল খাওয়ার সময় হবো তখন কৃত্রিম প্রজনন করি, না হলে আমরা এটা আমরা ওয়াশ করা বলি কয় মানে অ্যান্টিবায়োটিক দিয়ে চা করার পরে। এখন কথা হচ্ছে কি আমাদের এই অঞ্চলে এমনি এমনিতো দেশি আছে, সিন্ধি সাহিওয়াল এরকমও আছে, কিন্তু আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের হোক স্টেট গভর্নমেন্টের হোক যে পলিসি আছে আমরা জেনারেলি জার্সি গরুর বীর্য সংগ্রহ করার পরে এই জার্সি গরুর হে বর্ণশঙ্কর উৎপাদন করার জন্য আমরা বেছে নিয়েছি। এটার মানে আমরা গরু সম্পদ উন্নয়নের জন্য জার্সি জাতের গরুকে গ্রহণ করা হয়েছে। এখানে 50% জার্সি আর 50% স্থানীয় বর্ণশঙ্কর জাতের গরুর দুগ্ধ উৎপাদনের জন্য উপযোগী বলে প্রমাণিত হয়েছে। এই জাতের গরু মানুষের জলবায়ুতে সহজে পালন করা যায় বর্ণশঙ্কর গরুর, আর আসামে এটা খুব উপযোগী আসামের জলবায়ুর সঙ্গে। আর হোলস্টেইন ফ্রিজিয়ানও আমরা ব্যবহার করি, এটা হচ্ছে আপনার কালা আর সাদা রঙের গরু, এটার দুগ্ধ ক্ষমতা দেওয়ার ক্ষমতা বেশি, আর এরা কিন্তু একটু শীতল জায়গা বেশি ভালোবাসে। জার্সি জেনারেলি আমরা ফার্স্ট প্রিফারেন্স দিই। এখন হয়েছে যে আমরার বড়াপেটা এক বড় ফার্ম আছে, এখানে আমরা জার্সি গরুর সার রাখি, ওখান থেকেও প্রোডাকশন করা যায়, আর তার উপরেও আমরা কোনো কোনো সময় অন্য রাজ্য থেকেও সারের বীর্য সংগ্রহ করা হয়। ফ্রোজেন সিমেন্ট স্ট্র হয়, স্ট্রর ভিতরে এটা সংগ্রহ করার পরে আমরা ব্যবহার করা হয়। এটা আপনারা পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরে, কারণ যদি অসুবিধা থাকে তাহলে তো পশু চিকিৎসক নিজে বাড়িতে এসে করে, বা আপনি হসপিটাল শিলচরে আপনার হসপিটাল রোডে এখানে আছে, আর অন্যান্য পশু চিকিৎসালয় আর অন্যান্য সেন্টারগুলি যেরকম শ্রীগুণার একটা সেন্টার আছে, তারপরে বেরেঙ্গা একটা সেন্টার আছে, তারপরে সেঙ্কুড়ি একটা সেন্টার আছে, তারপরে শিলকুড়িত আছে সেন্টার, কাঞ্চনপুর নতুন কাঞ্চনপুর। জেনারেলি গরু বাইরে আনা রাস্তায় হাতিয়ে আনাটো অসুবিধা থাকে, তখন পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তাই আপনার টাইমটা দিয়ে দিব, এইরকম সময়ে আমরা যাব, মানে এটার লক্ষণটা দেখার পরে। হ্যাঁ, তাই লক্ষণটা করব যে এটা এটা লক্ষণ হয়েছে, তারপরে যাব। তার গুণাগুণিটা হয়েছে যে দুগ্ধ উৎপাদন ক্ষমতা বর্ণশঙ্কর জার্সি গায়ের বেশি, মানে দিনে 5-6 লিটার দুধ দেয় দুধ, তারপরে আপনার জন্ম সময় ওজন 16 কিলোগ্রাম মতো থাকে, আর পূর্ণবয়স্কর ওজন 200 থেকে 250 কিলোগ্রাম, প্রথম প্রজনন ক্ষমতা 20 থেকে 24 মাস বয়সে ক্ষমতা জন্মর ক্ষমতা, ওই যে আমরা বললাম যে প্রজনন, তারপরে বাচ্চা দেওয়ার প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা 30 থেকে 35 মাসের ভিতরে দিয়া দেয়, আর প্রজনন কাল 2 থেকে 3 মাস, মানে বাচ্চা দেওয়ার পরে আবার নতুন করে যখন প্রজনন গর্ভধারণের 2 থেকে 3 মাস, পিয়ন ছাড়াতেও 2 থেকে 3 মাস, মানে লাস্টের দিকে ধরেন 7 মাস থেকে 8 মাস থেকে আমরা পিয়নটা ছাড়ি দিই, মানে বাচ্চাকে আরো দুধ খাইতে দিই না,
1: খেতে দেওয়া হয় না।
0: হ্যাঁ, হয় না। তারপরে আপনার বাচ্চা দেওয়ার সময়ে ব্যবধান 12 থেকে 13 মাস, মানে এবার যখন আজকে যদি বাচ্চা দেওয়ার পরে 2 থেকে 3 মাসের পরে আবার তার ক্ষমতা হয়ে যায় পাল খাওয়ার, গতিকে ওই সময় থেকে আবার নতুন একটা সাদিবার হলে 12 থেকে 13 মাসের পরে দিয়া দেয়। তারপরে আর যেমন আমাদের জলবায়ুর উষ্ণতা যে আছে এটা তারা সহিষ্ণুতাটা ভালো থাকে। এখান আমরা যদি গ্রাম অঞ্চল হয় তাহলে আমি সেমি ইনটেনসিভ সিস্টেম, মানে

0: রাত্রে আমি গোয়াল ঘরে গায়ে রাখি দিলাম, আর সকাল হইতে গায়ে পরিষ্কার করার পরে দুগ্ধ দুধ দোয়ানো হলো। তারপরে আমার যদি ঘাসের প্লট থাকে ওইগুলাতে আমরা গায়ে ঘাস খাবার জন্য সারি দিলাম। এটা হচ্ছে সেমি ইন্টেনসিভ সিস্টেম, কিন্তু টাউন অঞ্চলে এই পদ্ধতি শহর অঞ্চলে তখন এই সময় তারমানে আমরা করি কি যে স্টল ফিডিং সিস্টেম, গরু গোয়ালি ঘরেই থাকবো, আমরা ঘাস কাটি আনি গরুকে দিব, খাদ্য দিব, গরু সব সময় গোয়ালি ঘরেই থাকে। এটা হচ্ছে কি স্টল ফিডিং, জেনারেলি জার্সি গরুর স্টল ফিডিংটা বেশি হয়, এই দুইটা সিস্টেমে পালন করা হয়। কথা হচ্ছে কি আমরা জেনারেলি দুধের ক্ষেত্রে দেড় লিটার যদি দুধ দিই তাহলে এক কেজি কনসেন্ট্রেট ফিড করে আমরা, ওখানে কনসেন্ট্রেট ফিডে থাকে আপনার চাউলের মল, গমের গুঁড়ো, তারপরে আপনার এটা পিরকাই কয়, হ্যাঁ খৈল, খৈলের এটা জলে ভিজাই রাখা যায় ওইটা দেওয়া যায়, তারপরে আপনার 30 গ্রাম লবণ, আর এটা এই যে করা হয় মিশিয়ে, আর আপনার ভিটামিন আর মিনারেল মিক্সার 30 গ্রাম দেওয়া হয়, আর কেউ যদি গুড় খাওয়ায় ওইটাও 30 গ্রাম দেওয়া হয়। তো এটা যে যতটুকু দানা খাওয়া যাক খাওয়াক না কেন ওই হিসেবে দেওয়া হয়। আমরা ভুচি কয়, ভুচি মানে গমর ভুচি, গুড়া, গুড়াটা হচ্ছে চাউলের থেকে বাইর হয়, চাউলের গুড়া এটা, এই হিসাবে আমরা কনসেন্ট্রেট ফিড দিই। কিন্তু যদি এটা প্রেগনেন্ট থাকে তাহলে 1 কেজি বেশি দিয়া লাগে না, যতই ওজন হোক কেন। আর ওইটা আমরা ড্রাই পিরিয়ড কয়, যখন মানে বাচ্চা পেটে থাকে গাভিন থাকে তখন আমরা 1 কেজি দিই ড্রাই পিরিয়ডে। আর যখন দুধ দিব 1 লিটার দেড় লিটার দুধে 1 কেজি দানা সকাল বিকাল মিলায়, আর দানা জেনারেলি দিনে 2 বার দিয়া যায়, সকালে 1 বার বিকালে 1 বার। আর আমরা ধরেন এখানে কথা আছে দানার কথা, আর জলের পরিমাণটা মানে যতটুক জল খায়, জেনারেলি একটা জার্সি গরু 250 বা 250 কুইন্টালের জার্সি গরু 30 থেকে 40 লিটার জল খাবো, তার থেকেও বেশি খাইতে পারে, কোনো অসুবিধা নাই, জল বেশি খাইলেও অসুবিধা। কিন্তু দানার ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকা ভালো, নাহলে মানে দুধের ঠিক দুধের যে পরিমাণ দুধের দামটা দানার দামের থেকে বেশি হয়ে যায়। ঘাসের পরিমাণটা আমাদের জেনারেলি 200 থেকে 250 কিলোর যে গাই আছে তারা ঘাসের 30-35 কেজি ডেইলি ঘাস খায়, 5 কিলো খড় খায় দিনে। বাচ্চার যত্নটা খুবই, যেগুলো মানে ভালোভাবে খাওয়া দাওয়া করে তারা পূর্ণবয়স্ক বাচ্চার মানে খুব ভালোভাবে জন্ম দেয়, দুর্বল হলে একটু বাচ্চা জন্ম দেওয়া একটু অসুবিধা থাকে। তারপরে আপনার বর্ণসংকর যেগুলা বাচ্চার আপনার পরিচর্যা আছে, এই পরিচর্যার ভিতরে বাচ্চা জন্ম দেওয়ার পরেই তার নাক পা এইগুলো পরিষ্কার করে দিতে লাগে, যাতে শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারে। আর তারপরে তার মার কাছে নিয়ে মায়ের একটু তাক পরিষ্কার করব জিভ দিয়ে লিয়ে, এটা এগুলা খুব দরকারি। যখন 21 দিন বয়স হবো গায়ে আর বাচ্চা দুইকে মানে কৃমির ওষুধ দিতে লাগে। জেনারেল ধরেন আমার পশুচিকিৎসকের কাছে গেলে কৃমির ওষুধ তারা জেনারেলি দিয়া দেয়, কিন্তু
1: মানে পশু চিকিৎসার সঙ্গে যোগাযোগ
0: করতে হবে। কিন্তু আমাদের সুবিধা আছে, ল্যাবরেটরি আছে, যদি গোবর মা আর বাচ্চার দুইটারে গোবর নিয়ে যায় আলগা আলগা পরীক্ষা করে গোবর কৃমি ওষুধ দিলে বেশি ভালো হয়। জেনারেলি 5 ফুট বাই 5 ফুট জায়গা লাগে একটার জন্য, তারপরে দানার পাত্রগুলা 1.5 ফুট উঁচা আর 2 ফুট চওড়া করা দরকার। যদি দানার পাত্র আপনার কোনো কোনো মানুষের ধরেন বাল্টিংয়েও দানা খাওয়ায় তাহলে তো বাল্টিং দিয়ে খাইলো, তাহলে যদি মানে কংক্রিট বানায় তাহলে এটা আপনার 1.5 ফুট। জেনারেলি আমার এখানে কিছু রোগ আছে যারাকে আমরা কয় যে কন্টিজিয়াস ডিজিজ, এটা মানে মহামারী কইতে পারেন। এটার ভিতরে জেনারেলি বর্ণসংকর গায়ে দেখা যায় যে মুখ আর পায়ে ঘাঁও হয়, এটা আমরা FMD কয়, ফুট এন্ড মাউথ ডিজিজ, বাত বেমার। এটার ভ্যাকসিন আছে, বছরে 2 বার ভ্যাকসিন দিতে পারেন।

0: ফেব্রুয়ারি মাস আর অক্টোবর মাসে আমরা ভ্যাকসিন ডোজ দুবারে দিয়া হয়। তার উপরেও আছে একটা জেনারেল গলা বেড়া কয়, এটা গলাটা ফুলি যায় আর শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। আমরা এটা হিমোরেজিক সেপ্টিসিমিয়া কয়, এরারও ভ্যাকসিন আছে। এটা বছরে একবার দিলেও হয় আর দুইবারও দিতে পারেন। তারপরে আছে বাচ্চাগুলার এক বছর দেড় বছরের স্বাস্থ্যবান বাচ্চাগুলার একটা বেমার হয়, এটা আপনার পাওয়ার যেগুলো বড় মাংস আছে এগুলা ফুলি যায়, ওইখানে মানে টিপা দিলে ভিতরে যেন মনে হয় যেন গ্যাস আছে, বায়ু আছে, এই বেড়াটা হইলে বাচ্চা চব্বিশ ঘন্টার ভিতরে মারা যায়। এই বেমারকে আমরা কয় ব্ল্যাক কোয়ার্টার, বিকিউ। প্রতিষেধকটা টিকা দিতে লাগে। আর এই বেমারগুলার মানে জেনারেলি এফএমডি বেমারের দুধের প্রোডাকশনটা কমি যায়। তারপরে আপনার কোনো কোনো সময় যেহেতু মুখে হয় বা পায়ে হয় গরু মারাও যায়, কিন্তু এইচএস হইলে চব্বিশ ঘন্টার ভিতরে যদি ট্রিটমেন্ট হয় না তাহলে 90% গরু মহিষ মারা যায়। আমরা ভেটেরিনারি ডিপার্টমেন্টের দুইটাই কাম, একটা হচ্ছে কি হেলথ কাভারেজ আর একটা হচ্ছে কি এক্সটেনশন সার্ভিস। হেলথ কাভারেজে আমরা ভ্যাকসিনেশন করি বা রোগের প্রেসক্রিপশন দিই। তারপরেও আপনার কোনো সময় আমরা যদি গভর্নমেন্টের থেকে মেডিসিন পাওয়া যায় তখন আমরা ফ্রি মেডিসিন বিনামূল্যে পাচ্ছে। আর কোনো কোনো সময় আমরা সচেতনতা শিবির করি, এক্সটেনশন সার্ভিসে প্রশিক্ষণ দেওয়া হয়। আর কোনো কোনো সময় যদি গভর্নমেন্ট থেকে আমরা কোনো সাহায্য স্কিম থাকে তখন আমরা সিলেক্টেড বেনিফিশিয়ারি বা প্রোগ্রেসিভ ফার্মারকে বা এসসি এসটি 50% সাবসিডিতে দেওয়া হয় তপশালী উপজাতির। এটা এসসিসিপি প্ল্যান থেকে হয়।
1: কৃষক ভাই বোনেরা, আসরে এতক্ষণ শুনলেন গরুর কৃত্রিম প্রজনন নিয়ে একটি কথিকা, বললেন অখিল চন্দ্র চৌধুরী। আশা করি কথিকাটিতে পাওয়া পরামর্শ আপনাদের গবাদি পশু পালনের ক্ষেত্রে কাজে আসবে। আপনারা নিজেদের পশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী কোনো ধরনের কোনো রোগের সামান্য লক্ষণ দেখা গেলেই চিকিৎসকের শরণাপন্ন হন। কৃষক ভাই বোনেরা, এবারে আসরে শুনব একটি চাষের গান, নাজিম উদ্দিন বরভূঁইয়া ও সহশিল্পীদের পরিবেশনায়।

0: চাষের গান শুনলেন নাজিমউদ্দিন বরভূঁইয়া ও সহশিল্পীদের পরিবেশনায়। কৃষক ভাই বোনেরা, আসরে এবার শিল্পের বর্জ্য পদার্থ ও পরিবেশ এ নিয়ে বলবেন কমলকান্তি কর্মকার।
1: মানুষ প্রয়োজনের তাগিদে শিল্প স্থাপন করছে মেনে নিচ্ছি, রুটি রোজগারের জন্য শিল্পায়ন চাই, ভালো কথা। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি দরকার, তা অনস্বীকার্য। কিন্তু যাদের জন্যে শিল্পায়ন, তারা যদি সুখ শান্তিতে বেঁচে বর্তে থাকতে পারে, তবেই তো শিল্পায়নের সার্থকতা। মানুষের সৃষ্ট সমাজে মানুষই যদি বাঁচা বাড়ার প্রাণবায়ুর পরিশুদ্ধতা বজায় না রাখতে পারে, তাহলে তো পুরো শোষণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে। জলের মাছ ডাঙ্গায় উঠলে যে অবস্থা হয়, বায়ু দূষণের তীব্রতায় মানুষের অবস্থা এরকম হবে না তো কোনো একদিন? ভূপালে ইউনিয়ন কার্বাইড শিল্পের দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়েছে। বাতাস ছাড়া কিন্তু মানুষের 5 মিনিটের বেশি সময় বাঁচার সাধ্য নেই। অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি একদিকে যেমন বাড়ছে শিল্পায়ন, অন্যদিকে তেমনি বাড়ছে বাসযোগ্য ভূমির পরিধি, হ্রাস পাচ্ছে ঘন সবুজ বনাঞ্চল, আর সেই সঙ্গে মোটরগাড়ি শিল্পের বাড়তি বর্জ্য ভয়ঙ্করভাবে যুক্ত হয়ে মানব সভ্যতার পক্ষে ডেকে আনছে এক অশনি সংকেত। বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যতা বজায় থাকছে না। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন ইত্যাদি বৃদ্ধি পাওয়ায় অতি বেগুনি রশ্মি সূর্য থেকে পৃথিবীতে আসার ফলে পৃথিবীর উষ্ণতা বেড়ে গেছে এবং অনেক বিজ্ঞানীরা দাবি করেছেন যে পৃথিবীতে অতি বেগুনি রশ্মি এভাবে আসার ফলেই মানুষের শরীরে ক্যান্সার ও চোখের অসুখ বাড়ছে। শিল্পের বর্জ্য পদার্থ ও পরিবেশ এই কথাটি নিয়ে আজকাল সচেতন মহলে চিন্তা ভাবনা হচ্ছে। প্রয়োজনের তাগিদে শিল্পায়নের নামে উৎসাহ প্রদান করা হচ্ছে ব্যাপকভাবে, কিন্তু অস্তিত্ব রক্ষার স্বার্থে পরিবেশ নিয়ে সবার মধ্যে এখনো সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলতে গেলে হয়নি। তা না

0: তাহলে এত শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, ভূমি দূষণ ঘটতো না। পরিবহন শিল্পের বর্জ্য মানুষের জীবনী শক্তিকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে। যানবাহনের ধোঁয়ায় উপস্থিত কার্বন ডাইঅক্সাইড ছাড়াও রয়েছে দুটি জীবন ধ্বংসকারী বিষ, সীসা ও কার্বন মনোক্সাইড। নিঃশ্বাসের সাথে আমরা বিষই গ্রহণ করছি। যানবাহন তেল জ্বালিয়ে বিষাক্ত পরিবেশ সৃষ্টির পাশাপাশি শব্দ দূষণও করছে। যানবাহনের ধোঁয়া থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশুরা, গর্ভবতী মায়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাঁফানি, ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপজনিত রোগগুলি হচ্ছে বায়ু দূষণ থেকে। যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহনগুলি ব্যাপক হারে বায়ু দূষণ করছে। নতুন নতুন অরণ্য অঞ্চল গড়ে তোলার পরিবর্তে শিল্পায়নের ব্যাপকতায় এবং বিশেষভাবে পরিবহন শিল্পের বর্জ্য বিষাক্ত ধোঁয়ায় তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা নতুন করে আর বলার দরকার নেই। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির প্রভাব সর্বত্র পড়ছে। প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে টাটকা সতেজ জল পাওয়ার পরিমাণ আরও কমে যেতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে বসুন্ধরার গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে বড় বড় নদীর উপর নাটকীয় পরিবর্তন সূচিত হবে। কিছু কিছু নদীতে জলের প্রবাহ বাড়লেও বেশ কিছু জলের উৎস শুকিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের স্থান চেরাপুঞ্জির মৌসিন গ্রামেও গত বছর আশানুরূপ বৃষ্টিপাত হয়নি। আমাদের রাজ্য অসমেও গত বছর তেমন বৃষ্টিপাত হয়নি। পৃথিবীর তাপমাত্রা দ্রুত গতিতে বাড়ার ফলে বরফ তাড়াতাড়ি গলছে। এমনকি ভূস্বর্গ কাশ্মীরের তুষারতীর্থ অমরনাথে প্রকৃতি নিয়মে সৃষ্ট শিবলিঙ্গের উচ্চতা দ্রুত হ্রাস পাচ্ছে। উষ্ণতা বেড়ে যাওয়ায় সুমেরুর বরফ যে সময় গলার কথা ছিল তার অনেক আগেই গলছে। ফলস্বরূপ সাগর মহাসাগরগুলির জলপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন সুমেরুর জলবায়ুর উপর অধ্যয়নকারী একদল গবেষক।
1: শিল্পের বর্জ্য পদার্থ ও পরিবেশ বিষয়ে বললেন কমলকান্তি কর্মকার। কৃষক ভাই বোনেরা, আপনারা সকলেই শুনলেন এবং আমরা সবাই জানি যে কি ভয়ঙ্করভাবে পরিবেশ দূষণ বাড়ছে পৃথিবী জুড়ে। তাই সত্যি আমাদের সময় এসেছে সচেতন হওয়ার, এবং শুধু সচেতন হওয়া নয়, এই পরিবেশ দূষণ রোধ করার জন্য নিজেদের যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী কাজ করার। আশা করি আপনারাও সচেতন হবেন এ বিষয়ে এবং আশেপাশের সকলকে পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতন করবেন। ঘড়ির কাঁটার দেখাচ্ছে যে আমাদের আজকের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। তাই পরবর্তী অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আরও কথা বলার আশা রেখে আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এতক্ষণ শুনলেন চাষ আবাদের কথা। উপস্থাপনায় ছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি ইয়াশ ছবি থেকে অভিজিতের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন মুস্তাফা জাহিদের কণ্ঠে এক ভিলেন সিনেমার একটি গান। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন কেকের কণ্ঠে জান্নাত ছবি থেকে।

0: এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান, আকাশবাণী শিলচর। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। ভারতীয় নৌবাহিনীর জন্য উন্নত ক্ষমতাসম্পন্ন GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। আফগানিস্তানের সাধারণ নাগরিকদের হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। আসছি বিস্তারিত খবরে। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে

0: রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4,399 দিন দায়িত্ব পালনের মাধ্যমে শ্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। শ্রী নেহরু টানা 4,398 দিন এই পদে আসীন ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডঃ এস জয়শঙ্কর, পীয়ূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দফতরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশযাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্বনেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দেশানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি লোবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইল ফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে তাঁদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুর্মুকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত বছরগুলিতে যা কিছু অর্জিত হয়েছে তা ভারতের জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও আকাঙ্ক্ষারই ফল। 140 কোটি ভারতবাসীর স্নেহ ও আশীর্বাদই তাঁর শক্তি ও অনুপ্রেরণার প্রধান উৎস বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে অন্য এক বার্তায় প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতিকেও তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। এই উপলক্ষে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। এনডিএ সরকারের 12 বছর পূর্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, নিরবিচ্ছিন্নভাবে সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় নরেন্দ্র মোদীর প্রতি এটি এক ঐতিহাসিক সম্মান। এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা।
1: এ হিস্টোরিক ট্রিবিউট টু ইন্ডিয়াস লংগেস্ট সার্ভিং কন্টিনিউয়াসলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি জি, দি রাইট লিডার অ্যাট দি রাইট টাইম অ্যাট দি রাইট প্লেস। Narendra Modi ji as Prime Minister of this great nation, that is his strength. He is both our anchor and our innovator, working with a single agenda, that is nation first.
0: বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, এলজেপি আর নেতা চিরাগ পাসওয়ান, এনসিপি নেতা সুনেত্রা পাওয়ার, জেএসপি নেতা পবন কল্যাণ, এইচএএম নেতা জিতেন্দ্র মাঝি, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী এবং আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবটি জাতির সেবায় শ্রী মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইল ফলককে চিহ্নিত করে। তাঁর বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলিও এতে তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে।
2: केंद्रीय मंत्रिमंडल ने 7 संकल्प लिए। मंत्रिमंडल माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई एवं शुभकामनाएं प्रेषित करता है। उनके नेतृत्व में भारत के 25 करोड़ से अधिक गरीबों ने गरीबी को परास्त किया है। राष्ट्र सेवा के प्रति माननीय प्रधानमंत्री जी के अद्वितीय समर्पण एवं अथक परिश्रम के लिए राष्ट्रीय सुरक्षा को सुदृढ़ बनाने एवं भारत के हितों की रक्षा हेतु और समावेशी विकास एवं सामाजिक न्याय की दिशा में किए गए उनके प्रयासों की सराहना करता है और विकसित भारत के निर्माण के उनके दूरदर्शी संकल्प और नेतृत्व के प्रति अपना पूर्ण समर्थन व्यक्त करता है।
0: এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত রেলপথ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি মেট্রো করিডোর এবং 5টি স্টেশন থাকবে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটি সম্পন্ন হলে আহমেদাবাদ গান্ধীনগর মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে প্রায় 78 কিলোমিটার হবে। এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের 2টি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের ও সাধারণ আবাসন নির্মাণ।

0: आज कैबिनेट में तीन फैसले लिए गए। एक फैसला अहमदाबाद में मेट्रो के विस्तार का है और दो फैसले अमरावती जो कि आंध्र प्रदेश का नया कैपिटल निर्मित हो रहा है, बन रहा है, डेवलप हो रहा है, उसके दो फैसले लिए गए। अहमदाबाद मेट्रो का फेज 2A कोटेश्वर रोड से एयरपोर्ट का कॉरिडोर आज अप्रूव हुआ है कैबिनेट में।
1: केंद्रीय एनडीए सरकारের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা, রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা জিএনএসএস জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে বাই ইন্ডিয়ান ইন্ডিজেনাসলি ডিজাইন্ড ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বিভাগের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ বুলগেরিয়ার সোফিয়ায় অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, তিনি সেখানে হাজার বছরের পুরনো সব নিদর্শন ঘুরে দেখেছেন এবং বুলগেরিয়া কিভাবে তাদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক সংরক্ষণ করেছে সে সম্পর্কে গভীর ধারণা লাভ করেছেন। বিদেশমন্ত্রী বুলগেরিয়ার শীর্ষ নেতৃত্ব এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তিনি আগামীকাল ফিনল্যান্ড সফর করবেন এবং কুলতারান্তা টক্সের 14তম আসরে যোগ দেবেন। পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট শীর্ষক বিষয়ের উপর আলোচনাটি হবে। এছাড়া ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন এবং কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলায় নারী ও শিশুসহ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই অঞ্চলে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা ইসলামাবাদকে স্বীকার করতে হবে এবং এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের নীতি পরিহার করতে হবে। তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কুনার, খোস্ত ও পাকতিকায় পাকিস্তানের সামরিক বিমান হামলায় শিশুসহ অন্তত 13 জন সাধারণ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর কারজাই এই মন্তব্য করেন। পাকিস্তানি বাহিনীর নিন্দা জানিয়ে মুজাহিদ বলেন, গতরাতে সাধারণ বাড়িঘর লক্ষ্য করে চালানো ওই হামলায় 11 জন শিশু, 1 জন নারী ও 1 জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও 14 জন নারী ও শিশু আহত। বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান ড আল্লাহ নাজর বালোচ অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তানের নীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওই অঞ্চলে ক্রমবর্ধমান জনপ্রতিরোধ, মৌলিক অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার দাবির প্রতিফলন। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে 2টি বড় সরকারি পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একনাগাড়ে সর্বাধিক সময়ের জন্য শাসনের দায়িত্বে থাকা দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পরিগণিত। রাজ্যের চা বাগান অঞ্চলের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে বিনামূল্যে পরিবহন সুরক্ষা বাহন প্রকল্প আরম্ভ। বিনামূল্যে পাঠ্যপুস্তক সম্পর্কিত রাজ্য পর্যায়ের সমিতির সদস্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডাক্তার রণোজ পেগুর বৈঠক। এবং রাজ্যসভা সভাপতি সিপি রাধাকৃষ্ণনের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগপত্র গ্রহণ। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একনাগাড়ে সর্বাধিক সময়ের জন্য শাসনের দায়িত্বে থাকা দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পরিগণিত হয়েছেন। তিনি 2014 সালের 26 মে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। শ্রী মোদী এক্ষেত্রে পূর্বে

প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভঙ্গ করেন। নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী হিসেবে 4399 দিন পূর্ণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারমন এবং শিবরাজ সিং চৌহান সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী সবচেয়ে বেশি সময়ের জন্য কার্যনির্বাহ করা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পরিগণিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সামাজিক মাধ্যমে জানান যে বিগত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গৌরব ফিরিয়ে আনা সাংস্কৃতিক নবজাগরণের সূচনা করেছেন এবং দাসত্বের মানসিকতা থেকে মুক্ত করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বাধিক সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করে ইতিহাস রচনা করার জন্য রাজ্যের 3,50,00,000 জনসাধারণের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর শর্মা বলেন যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আসাম কেবল উন্নয়নের ক্ষেত্রে গতি লাভ করা নয়, বরং নতুন সম্ভাবনা, নতুন আত্মবিশ্বাস ও নতুন পরিচয় দেশের উন্নয়নের যাত্রায় শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমান নতুন আসামের এই যাত্রায় শ্রী মোদীর দৃষ্টিভঙ্গি সর্বদা প্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ হাইলাকান্দির ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দিরে বিশেষ প্রার্থনা ও পূজার আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশেষ পূজা অর্চনা, প্রদীপ প্রজ্বলন ইত্যাদি কার্যসূচিতে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেপুরখাস্ত সহ বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বিজেপির হাইলাকান্দি টাউন মন্ডল কমিটির উদ্যোগেও আজ এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে হনুমান মন্দিরে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়। এতে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস সহ বিজেপির নেতা কর্মী এবং ভক্তরা অংশগ্রহণ করেন। রাজ্য সরকার সর্বাত্মক এবং বাধাবিহীন শিক্ষা সুনিশ্চিত করার উদ্দেশ্যে সমগ্র রাজ্যের চা বাগান অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবহন উদ্যম চালু করেছে। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আজ সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। তিনি বলেন যে যাতায়াতের অসুবিধার জন্য ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষের মধ্যবর্তী সময়ে বিদ্যালয় ত্যাগের সমস্যা রোধ করার উদ্দেশ্যে বিনামূল্যে পরিবহন সুরক্ষা বাহন সুবিধা নামের এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন যে সরকারের এই পদক্ষেপের ফলে চা বাগান অঞ্চলে বসবাসরত গরিব পরিবারগুলির প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের বিনামূল্যে পরিবহন সুবিধা প্রদান করা হবে এবং এর ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সহায়তা করবে। রাজ্যের 11টি জেলায় আগামী বছরের 31 মার্চের মধ্যে বাস্তবায়ন করা এই প্রকল্পের মাধ্যমে 198টি বিদ্যালয়ের 9,000-এরও অধিক ছাত্রছাত্রী উপকৃত হবে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য নির্দিষ্ট শিক্ষাবর্ষে 5,400 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং বিদ্যালয় পরিচালন সমিতির মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবহনের ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই প্রকল্প সম্পর্কে মত প্রকাশ করে বলেন যে এর ফলে হাজার হাজার ছাত্রছাত্রীর বিদ্যালয়মুখী যাত্রা অধিক সুরক্ষিত এবং সহজ হয়ে উঠবে। তিনি বলেন রাজ্যে ইতিমধ্যে রূপায়িত পদক্ষেপসমূহের সঙ্গে এই ব্যবস্থা চা বাগান অঞ্চলের ছেলেমেয়েদের শিক্ষা জীবন অধিক সুদৃঢ় করে তুলবে। রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আজ জনতা ভবনে বিনামূল্যে পাঠ্যপুস্তক সম্পর্কিত রাজ্য পর্যায়ের সমিতির সদস্যদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে 2027-28 শিক্ষাবর্ষ এবং 2026-27 অর্থবছরের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তকের কাগজ ক্রয়, মুদ্রণ, পরিবহন এবং বিতরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন কার্যসূচির সময়সীমা, শিক্ষা সেতু, দর্পণ পোর্টাল ইত্যাদির মাধ্যমে নামভর্তির তথ্য, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা, নতুন করে প্রবর্তন করা পাঠ্যপুস্তকসমূহের মুদ্রণ ব্যয় তথা পাঠ্যবই সহজে লাভ করার বিষয়টি নিশ্চিত করার জন্য ই বুক ব্যবস্থা সহ অন্যান্য ডিজিটাল পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। শ্রী পেগু আধিকারিকদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যসূচি বাস্তবায়িত করার বিষয়টি নিশ্চিত করতে এবং তথ্যভিত্তিক পরিকল্পনায় স্বচ্ছতা রাখার নির্দেশ দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রকে অধিক উন্নত, প্রযুক্তি নির্ভর এবং বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্যে চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের উদ্যোগে আজ গৌহাটিতে অসম সিএসআর রাউন্ড টেবিল দ্বিতীয় পর্ব শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য পরিবার কল্যাণ তথা চিকিৎসা শিক্ষা এবং গবেষণা বিভাগের মন্ত্রী অশোক সিংহল আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি উত্তর পূর্বাঞ্চলে ক্যান্সার রোগের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাবার কথা উল্লেখ করে বলেন যে টাটা গোষ্ঠীর সহায়তায়
গঠিত আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে রাজ্যব্যাপী ক্যান্সার রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, ফলে রোগীরা রাজ্যেই উন্নত চিকিৎসা সেবা লাভ করতে সমর্থ হচ্ছেন বলে শ্রী সিংহল উল্লেখ করেন। বিদ্যালয়গুলিতে গঠন করা স্বাস্থ্য ক্লাবসমূহের ভূমিকার উপর আলোকপাত করে তিনি বলেন,

0: যে সুস্থ সমাজ গড়ার জন্য বিদ্যালয় পর্যায় থেকেই স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করতে হবে। শ্রী সিংহল আলো বলেন, যদিও স্বাস্থ্যক্ষেত্রে সরকারের বৃহৎ বিনিয়োগ অব্যাহত রয়েছে, তবে কোনো কোনো ক্ষেত্রে দ্রুত বিকাশের জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে তিনি প্রযুক্তি প্রতিষ্ঠান, চিকিৎসা সামগ্রী নির্মাণ সংস্থা, বিনিয়োগকারী সংস্থা এবং স্টার্ট আপগুলিকে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের রূপান্তরমূলক যাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যসভার সভাপতি সিপি রাধাকৃষ্ণন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগের পর শ্রীমতী দেব নতুন দিল্লিতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, আসাম প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব 2021 সালে কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। শিলচর লোকসভা আসন থেকে তিনি সাংসদ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। ইতিমধ্যে দলত্যাগ করার পর শ্রীমতী দেব সাংবাদিকদের জানান,
1: This is my personal decision and I have the right as in a free country and a democracy to decide which party I will go to and what kind of politics I will do and whether I will do politics or not. It's my decision. So I don't need anybody's validation and I will not speak against anybody in the Trinamool or any other.
0: হাইলাকান্দি জেলাবাসীর দীর্ঘদিনের জমি সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ করে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এনওসি প্রাপ্তি নিয়ে আজ জেলার আবর্তভবনে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসের তৎপরতায় আয়োজিত এই বৈঠকে অতিরিক্ত জেলা আয়ুক্ত, ভূমি ও রাজস্ব, জেলার রাজস্ব চক্রের সার্কেল অফিসাররা, প্রবীণ নাগরিক ফোরামের প্রতিনিধিগণ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার পর এখন থেকে জমি ক্রয় বিক্রয়ের জন্য প্রয়োজনীয় এনওসি অনলাইনের পাশাপাশি অফলাইন পদ্ধতিতে সংগ্রহ করার বিষয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিধায়ক ডক্টর মিলন দাস জানান যে জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় শীঘ্রই হাইলাকান্দি সফরে আসছেন, সেই সময় অনুষ্ঠেয় জেলা পর্যালোচনা বৈঠকেও জমি সংক্রান্ত বিষয়গুলি পুনরায় উত্থাপন করা হবে এবং সমস্যাগুলির স্থায়ী সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার পঞ্জীকৃত যোগ্য কৃষকদের চলতি খারিফ মৌসুমে বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে উন্নত মানের সাইড ধানের বীজ, তৈলবীজ, ডালজাতীয় শস্যের বীজ এবং উদ্যান শস্যের ফল ও ফুলের চারা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন। এই সামগ্রীগুলি মূলত প্রদর্শনীমূলক ক্ষেতের জন্য প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এই সুবিধা গ্রহণে ইচ্ছুক পঞ্জীয়ন কৃষকেরা যেন অবিলম্বে তাদের নাম নথিভুক্ত করার জন্য নিকটবর্তী কৃষি সম্প্রসারণ সহায়ক, কৃষি উন্নয়ন আধিকারিক, রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিক বা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন। বিস্তারিত বিবরণ জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে। শ্রীভূমি জেলার শ্রম আধিকারিক জেলায় শিশু শ্রমের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। জেলা শ্রম বিভাগের পক্ষ থেকে সমাজে শিশু শ্রমের বিরুদ্ধে শূন্য সহনশীলতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। নিজের বাড়ি, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে কোন শিশুকে নিয়োগ না করার পাশাপাশি কোথাও কোন শিশুকে বিপজ্জনক বা অবৈধ পরিস্থিতিতে শ্রমে নিয়োজিত অবস্থায় দেখা গেলে অবিলম্বে জাতীয় হেল্পলাইন নম্বর 1098 বা অনলাইন পেন্সিল পোর্টালে অভিযোগ জানাতে বলা হয়েছে। শ্রীভূমি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির নিবন্ধনের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে যে জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন ও রেগুলেশন আইন 2010 কঠোরভাবে কার্যকর করা হবে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের চিকিৎসা গ্রহণের আগে সংশ্লিষ্ট ক্লিনিক, নার্সিংহোম বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধন রয়েছে কিনা তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একনাগাড়ে সর্বাধিক সময়ের জন্য শাসনের দায়িত্বে থাকা দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পরিগণিত। রাজ্যের চা বাগান অঞ্চলের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে বিনামূল্যে পরিবহন সুরক্ষা বাহন প্রকল্প আরম্ভ। বিনামূল্যে পাঠ্যপুস্তক সম্পর্কিত রাজ্য পর্যায় সমিতির সদস্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা রণজ বেগুর বৈঠক এবং রাজ্যসভা সভাপতি সিপি রাধাকৃষ্ণনের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগপত্র গ্রহণ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অমৃতবাণী শুনবেন সকাল 6:05, সকাল 6:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, খেতে কামারে সকাল 6:30 লোকগীতি শুনবেন সকাল 6:35 তাহেরা বেগম লস্কর, এবং বেলা 11:30 তাহেরা বেগম লস্কর ও সঙ্গীতা দেবের পরিবেশনায় আমার কথা অনুষ্ঠানের পরেই। এছাড়া দুপুর 1:40 এই অনুষ্ঠানের শিল্পী নীলরতন কাঞ্জিলাল। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে সকাল 7:40 এবং দুপুর 1:00 পূর্বাদাসের কণ্ঠে। নজরুলগীতি শুনবেন সকাল 8:40 বিভাসকান্তি ঘোষের পরিবেশনায় এবং দুপুর 2:45 গাইবেন অক্ষয় সরকার। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও সন্ধে 7:15। সকাল 9:15 কথিকার অনুষ্ঠান দেখা হয় নাই চক্ষু মিলিয়া, শীর্ষক আলোচনায় রয়েছেন পরম ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সকাল 9:30 রয়েছেন পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর বাদন, এবং রাত 10:00 এই অনুষ্ঠানে খেয়াল ও তারানার শিল্পী গণেশ প্রসাদ মিশ্র। বেলা 10:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান, আধুনিক গানের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায় ও ধনঞ্জয় ভট্টাচার্য বেলা 11:00। এছাড়া দুপুর 1:15 আধুনিক গান গাইবেন অপূর্বা দেব। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পৌলমী দেব। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা 12:30, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান দুপুর 2:30 শুনবেন মৃগাঙ্ক দাসের গিটার বাদন, দুপুর 2:45 ভজন পরিবেশন করবেন মৌসুমী পাল, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:15 যুবাবন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে বাঁশ বেতের কার্যসূচি নিয়ে বলবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বকর্ম সংস্থান প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষার্থী পিঙ্কি নাথ, সুমি নাথ, তাহেরা বেগম, অলক আহমেদ বরভুইয়া। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ, লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 8:30, ঠুমরি ও দাদরা শিল্পী শ্যামল লাহিড়ী। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 সাহিত্যের অনুষ্ঠান সৃজন, এতে স্বরচিত ছোট গল্প পাঠ করবেন স্বপ্না ভট্টাচার্য। এতক্ষণ শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলচর।

0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে কথিকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মুদ্রিত বই বনাম ই বুক নিয়ে কথা বলবেন সৌমিত্র বৈশ্য।
1: শুরুটা করি কিছু ব্যক্তিগত স্মৃতি দিয়ে। স্কুল জীবনে যখন নতুন ক্লাস শুরু হতো, একটা ছাপানো বুক লিস্ট প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হতো। যারা প্রতি ক্লাসেই নতুন বই কেনে, তারা সেই বুক লিস্ট নিয়ে যেত লাইব্রেরিতে, বই খাতা আর বইয়ের মলাট লাগাবার জন্য বাদামি কাগজ কিনে। সবাই মহানন্দে বাড়ি ফিরত। নতুন ক্লাস শুরু হওয়ার আগেই

সব বই খাতায় মলাট লেগে যেত। মলাটের উপরে গোটা গোটা অক্ষরের নাম, ক্লাস লিখে সেকশন আর রোল নাম্বারটা শূন্য থাকত, সেটা জানা যেত ক্লাস শুরু হবার পর। তবে ক্লাস শুরু হলে দেখা যেত সবাই বইয়ের ভিতরের পাতায় নিজের নাম লিখে রাখত। কেউ লিখত দিস বুকস বিলংস টু অমুক, কেউ আবার বইয়ের পাতা মুড়ে অদ্ভুত কায়দায় নিজের নাম লিখে রাখত, বন্ধ করা বইয়ের সাদা দিকে নামটা জলজল করত। এত কসরত করে নতুন বইয়ের নাম জারি করার উদ্দেশ্য একটাই, বই যাতে চুরি না হয় বা অন্যের বইয়ের সাথে মিশে না যায়। তবে চুরির আশঙ্কাটাই বেশি ছিল। ছেলেবেলা থেকেই আমরা যে বিষয়ে সচেতন হয়ে উঠেছিলাম তা হলো বই চুরি হতে পারে। টাকা পয়সা সোনা দানার চেয়ে বই চুরি যাওয়া খুব সহজ। বই খুবই অমূল্য সম্পদ, তবু আমরা বই সোনা দানা টাকা পয়সার মতো তালাচাবি মেরে আলমারিতে রাখি না। আর বই পড়া যার নেশা, বই সে কিনবেই। ভালো লাগা বই যখন তখন পড়ার স্বাদ জাগে, তালাচাবি খুলে বই বের করা যাদের স্বভাবে নেই তারা তো তার ব্যক্তিগত পাঠাগারটি উন্মুক্ত করে রাখবেই, যখন ইচ্ছে হলো টেনে নিয়ে পড়া যাবে। তবে অতি সাবধানী পাঠকও আছেন, যিনি কাঁচের আলমারিতে বই সযত্নে তালা মেরে রাখেন। আপনি তার বাড়ি গেলে আপনার মন উতল করা যে বইটি আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, সেটা আপনার চোখের সামনেই কাঁচের আড়াল থেকে উঁকি দিচ্ছে। কিন্তু বইটির মালিক তো তালাবন্ধ করে রেখেছেন, ফলে হাতে নিয়ে একবার উল্টে পাল্টে দেখার ইচ্ছে আপনাকে বাধ্য হয়েই সম্বরণ করতে হবে। কারণ আপনার অভিজ্ঞতায় দেখেছেন, যারা বই তালাবন্দি করে রাখেন তাদের কাছে বই চাইলে তারা একটু গম্ভীর হয়ে যান এবং দেবার আগে বইটি কয়েকবার মুছে ফরফর করে পাতা উল্টে কি যেন খোঁজেন, তারপর বইয়ের মলাটের দিকে কিছুক্ষণ ভাববিহ্বল চোখে তাকিয়ে দেখেন, যেন অতি প্রিয় কোনো স্বজনকে বিদায় জানাচ্ছেন যার সাথে তার আর কবে দেখা হবে জানেন না। এর পরেও যদি আপনি সেই বইকে হাতে তুলে নিয়ে যান, আপনার মনে হতেই পারে যে আপনি কারো হৃৎপিণ্ডটি উপড়ে নিয়ে যাচ্ছেন। তবে সবাই এমন রক্ষণশীল ধরনের মালিকানা প্রবণ হন না, তারা চাওয়া মাত্রই সানন্দে হাসি মুখে বইটি আপনার হাতে তুলে দেবেন, যেন আপনাকে বইটি পড়তে দিয়ে তিনি নিজেই ধন্য হলেন। এমন মানুষের সংখ্যা অবশ্য খুবই কম, দিনে দিনে আরও কমে যাচ্ছে, কারণ খুব কম লোকেই এখন বই কিনে। বলুন তো, আগে আপনি যতগুলো বইয়ের দোকান দেখতেন এখন তার কতগুলো চালু আছে? লাইব্রেরি উঠে গিয়ে সেখানে মোবাইলের দোকান বা প্রসাধনী সামগ্রীর দোকান হয়ে গেছে। এটা ভেবে দেখলে খুবই আশ্চর্য লাগবে যে আগেকার সময়ের তুলনায় এখন কিন্তু শিক্ষিত মানুষের হার বেড়ে গেছে। তার মানে অক্ষর জ্ঞান সম্পন্ন শিক্ষিত হলেই যে তিনি বই পড়ুয়া হবেন তার কোনো নিশ্চয়তা বা কারণ নেই। এখন প্রশ্ন করতে পারেন, দেশে এত বই ছাপা হচ্ছে, এত লেখালেখি হচ্ছে, এসব কি কেউ পড়ে না? কত বই মেলা হয়, মানুষ উপচে পড়ে সেই সব মেলায়। বই মুদ্রণ ও প্রকাশনা একটা ব্যবসা, লোকে যদি বই না কেনে তবে প্রকাশক কেন ছাপবেন এত টাকা খরচ করে? আসলে বই কেনে লোকে, বই ছাড়া তো সভ্যতা টিকবে না, বই সভ্যতার বুনিয়াদ। সেই সুদূর অতীতকাল থেকেই যখন মানুষ কথা দিয়ে ভাব বিনিময় করতে শিখেছে, তারপর লিখতে শিখেছে, নানা রকম পাতায় লিখত, কাগজ আবিষ্কৃত হওয়ার পর বই এলো, আমাদের প্রাচীন সভ্যতার আদর্শ এই বইয়ের মধ্যেই লুকিয়ে আছে। এখনও লোকে বই কিনে, কিন্তু আগেকার তুলনায় কেনার হার কমে গেছে। প্রশ্ন হলো কেন কমছে? সেজন্য সেকাল আর একালের মধ্যে একটা তুলনামূলক বিচার করতে হচ্ছে। তবে এই বিচার তো আদি অনন্তকাল থেকে শুরু করলে হবে না, আমরা সুবিধার্থে একটা সময়কালের একটা বিন্দু থেকে শুরু করতে পারি। সেটা ধরা যেতে পারে দেশের টেলিভিশনের ব্যাপক প্রচারের সময় থেকে। আরও স্পষ্ট করে বলা যেতে পারে যে তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে একটা সময় এলো যখন বই পড়ার সময় কেড়ে নিতে লাগলো টিভি, আর ইন্টারনেট যুক্ত মোবাইল আসার পর এই বই পড়ার সময় আরও কমতে লাগলো। বই না

করলে যারা বাঁচতে পারে না তাদের ছাড়া এক বিপুল জনসংখ্যা স্মার্টফোনে ঝুঁকে পড়ল, বিশেষ করে তরুণ প্রজন্ম। 80-90-এর দশকেও যারা যারা নানা রকম ম্যাগাজিন কিনত, পড়ত, তারা হয়ে গেল মোবাইলে আসক্ত। দুনিয়া জুড়ে গতিশীল ইন্টারনেটের জাল ছড়িয়ে পড়ায় মুদ্রিত অক্ষরের তুলনায় চলমান ছবিতেই তাদের আকর্ষণ বেশি। এর একটা কারণ তো অবশ্যই সমাজ মানসিকতার বিরোধী।

স্টেশন থেকে বই বা কোনো হালকা মেজাজের ম্যাগাজিন কিনে আসনে বসে পড়ার অভ্যাসটা হারিয়ে যাচ্ছে। লক্ষ্য করবেন, বাস স্টেশন বা রেল স্টেশনে আগে সেই 80-90-এর দশকেও যত বই ম্যাগাজিনের দোকান ছিল, এখন আর সেসব নেই। যাত্রাপথে সময় কাটানোর জন্য বই বা ম্যাগাজিন কেউ কেনে না, হাতের স্মার্ট মোবাইলটিতে চার্জ থাকলেই হলো, আসনে বসে কানে ফোন লাগিয়ে মোবাইল চালিয়ে দিলেই হলো, ইনস্ট্যান্ট আনন্দের অঢেল যোগান পাওয়া যাচ্ছে। ফলে মুদ্রিত বই যেন এখানেও পিছু হটতে বাধ্য হচ্ছে। মজার ব্যাপার হলো, নতুন টেকনোলজি যখনই আসে আগের বহু কাঠামোকে ভেঙে ফেলে, কিন্তু কিছুদিন পর সেই টেকনোলজি একটা নতুন পথ খুলে দেয়। মুদ্রিত বইয়ের ক্ষেত্রেও এটাই হয়েছে। আজকাল প্রকাশন জগতে নতুন একটি ধারা চালু হয়েছে, যার পোশাকি নাম বুক অন ডিমান্ড। আগে হতো কি, কোনো প্রকাশক নতুন লেখকের বই ছাপতে সাহস করতেন না, যদি সেই বই বাজারে না বিকোয় তবে পুরো টাকাটাই জলে গেল। আর সে তো 1-2 টাকার ব্যাপার নয়, কয়েক হাজার টাকার মামলা। কিন্তু এখন নতুন লেখককে সেই ভয় নিয়ে প্রকাশকের দুয়ারে গিয়ে দাঁড়াতে হয় না। এখন যেহেতু মুদ্রণ সংক্রান্ত সব কাজই কম্পিউটারেই হয়, তাই প্রকাশিতব্য বইটি কম্পিউটারে জমিয়ে রেখে দিলেই হলো। বই ছাপার সময় 50 বা 100 কপি ছাপলেই হয়। যদি বিক্রি হয়, সেক্ষেত্রে কম্পিউটারে মজুত করে রাখা বইটি ফের ছাপা যায়। এই বই ছাপার পদ্ধতিকেই বলা হয় বুক অন ডিমান্ড। এই পদ্ধতিটি মুদ্রিত বইকে দিয়েছে একটা নবীন জীবন। মুদ্রিত বইয়ের পাশে আরেক রকম বইও এসেছে বাজারে, যাকে বলে ইবুক। মুদ্রিত বইয়ের তুলনায় ইবুক এখনও তেমন সর্বগ্রাসী হয়ে উঠতে পারেনি। ইবুক আসলে মুদ্রিত বইয়েরই একটি ইলেকট্রনিক সংস্করণ। ফারাক শুধু এই যে, এটি যেহেতু কাগজে ছাপা হয় না, তাই একে পড়ার জন্য স্মার্টফোন বা ল্যাপটপ জাতীয় যন্ত্র লাগে। ইবুক আপনি কিন্ডেল এডিশনে পাবেন, ইপাবে পাবেন। ইবুকের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আপনার একটা পছন্দের বই আপনার নজরে এলো, তারপর আপনি সেটা যদি কোনো দোকান থেকে, কোনো প্রকাশকের কাছ থেকে, বা আপনি যদি খুব দূরে কোথাও থাকেন, ধরুন কলকাতা থেকে বইটা আনাতে হচ্ছে বা দিল্লি থেকে বইটা আনাতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে প্রকাশকের কাছে সেই বই কেনার জন্য আপনাকে খবর দিতে হবে, তারপর আপনাকে পেমেন্ট করতে হবে, এবং বইটি যেহেতু আসবে কুরিয়ার মারফত, সেজন্য একটা সময় লাগবে, সেটা 7-10 দিন হতে পারে। এবং সেক্ষেত্রে আপনি যে বইটি পড়ার জন্য এত উন্মুখ হয়ে আছেন, সেই বইটি আপনার হাতে এসে পৌঁছতে পৌঁছতে অনেকটা সময় চলে যাবে। আর বই যারা পড়েন তারা জানেন যে যতক্ষণ না বইটা হাতে এসে পৌঁছতে পারছে, ততক্ষণ পর্যন্ত আর শান্তি পাওয়া যায় না। সেজন্য এই দীর্ঘ প্রতীক্ষা, একটা প্রিয় বই প্রকাশিত হয়েছে, প্রিয় লেখকের একটি বই প্রকাশিত হয়েছে এবং সেটির বিজ্ঞাপন আপনার চোখের সামনে ভাসছে, কিন্তু বইটি আপনি হাতে পাচ্ছেন না, পড়তে পারছেন না, এই একটা অসহনীয় উতলাপনা মানুষের মনের মধ্যে, পাঠকের মনে থেকে যায়। ফলে মুদ্রিত বই যত দেরিতে আপনি পাবেন, তার তুলনায় আপনি ইবুক অনেক সহজেই পেয়ে যাবেন। কারণ হচ্ছে যে আপনি বইটি যে প্রকাশনার হাতে আছে তাকে আপনি অনলাইনে টাকা পাঠিয়ে দিলেই সে আপনার ইমেলে আপনাকে বইটি পাঠিয়ে দেবে, এবং এরপর সেই বই আপনার হাতের তালুতে এসে গেল। আপনার হাতের মোবাইলটি তখন হয়ে যাবে আপনার ইবুক। একে নিয়ে যেখানে খুশি চলে যান, সেই বই আপনার বিশ্বস্ত সঙ্গীর মতো।

0: আপনার সাথেই থাকবে। আর আরেকটা জিনিস ভাবা যাক, যে বই বানাতে যে কাগজ লাগে সেটার জন্য গাছ কাটতে হয়। ভাবুন, ইবুক কত গাছের প্রাণ বাঁচিয়ে দিল। শুধু তাই নয়, যারা নিয়মিত বই পড়েন তাদের জন্য বইয়ের স্থান সংকুলানের সমস্যা রইল না। আপনি ইবুক, কিন্ডল এডিশনে, ইপাবে, যেখান থেকে খুশি কিনতে পারেন। ইবুকের আগেও কিন্তু পিডিএফ এসেছিল, তখনও একটা গেলো গেলো রব উঠেছিল যে মুদ্রিত বইয়ের যুগ বোধহয় শেষ হতে চলল। না, তা কিন্তু হয়নি। মুদ্রিত বই পড়ার অভ্যেস যাদের আছে তারা মুদ্রিত বই পড়ছেন এখনও, আর সব প্রকাশক সব বইয়ের ইবুক সংস্করণ বের করেন না, ফলে মুদ্রিত বই কিনতেই হয়। আর প্রবীণ প্রজন্মের বিরাট সংখ্যক মানুষ এখনও ইবুক পড়ায় অভ্যস্ত নন, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, তারা ইলেকট্রনিক ফরম্যাটে, বলতে গেলে মোবাইলে, ল্যাপটপে বই পড়তে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই দেখতে গেলে বাস্তবে ইবুক আসলে মুদ্রিত বইয়ের প্রতিস্পর্ধীও নয়, প্রতিদ্বন্দ্বীও নয়, বলা যেতে পারে তারই দোসর। সুতরাং এমনটা আশাই করা যায় যে আগামী দিনেও মুদ্রিত বইয়ের পাশে ইবুকও থাকবে এবং তাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না।
1: এতক্ষণ শুনলেন কথিকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মুদ্রিত বই বনাম ইবুক নিয়ে কথা বললেন সৌমিত্র বৈশ্য, আকাশবাণী শিলচর। এখন শুনবেন লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এতে ঠুমরি শোনাবেন ইন্দ্রাণী মুখার্জী।

লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনলেন ইন্দ্রাণী মুখার্জির কণ্ঠে। আকাশবাণী শিলচর। লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দিলীপ কুমার সিনহার ম্যান্ডোলিন বাদন।

0: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এই অনুষ্ঠানে কথা বলবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ভাস্কর কান্তিনাথ।
1: নমস্কার। আমরা জানি সুস্বাস্থ্যই হচ্ছে জীবনের মূল সম্পদ, তাই এই স্বাস্থ্য সচেতনতাকে জনগণের নিকট পৌঁছে দেবার জন্য আকাশবাণী শিলচরের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে একটি বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে উপস্থিত আছেন শিলচর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক ডক্টর ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধে বিভিন্ন কথা আমরা তাঁর কাছ থেকে শুনব এবং এই বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও জানতে পারব। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।
2: আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আকাশবাণী পরিবারকে যে আমাকে এভাবে আমন্ত্রণ করার জন্য এবং একটা ইম্পর্টেন্ট বিষয়ে আজকের আলাপ মানে আলোচনার জন্য, যে হাই ব্লাড প্রেশার।
1: হ্যাঁ, সেটাই আমরা আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইব, উচ্চ রক্তচাপ বলতে কি বোঝায়?
2: দেখেন, অ্যাকচুয়ালি ব্লাড প্রেশারটা সবার ক্ষেত্রেই তো ব্লাড প্রেশার থাকতেই হবে, না হলে তো হবে না। কিন্তু এই ব্লাড প্রেশার যখন কোনো কারণে একটু বেশি বেড়ে যায়, তখনই আমরা এটাকে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন বলি। তো ওইটাই মানে নর্মাল এজ এন্ড ইয়ার থেকে যখন এটা বেশি হয়ে যায়, দেন ইট ইজ কল হাইপারটেনশন।
1: আচ্ছা, তো তার মানে এই উচ্চ রক্তচাপের লক্ষণটা আমরা কিভাবে বুঝব?
2: অ্যাকচুয়ালি এটাই মানে আনফর্চুনেট একটা ব্যাপার, যে অনেক সময় এটা কোনো মানে লক্ষণ থাকে না। এটা অনেক সময় কি হয়, আমরা এটা

0: মানে রেট্রোস্পেকটিভলি আমরা অনেক সময় ডায়াগনোসিস হয়, উচ্চ রক্তচাপের সাবজেক্টিভ কোনো মানে মানে নর্মালি কোনো সিমটম নাও থাকতে পারে, কিন্তু অনেক সময় অনেক পেশেন্ট নানান রকম কমপ্লেন করে, যেমন অনেকের মাথা ব্যথা করতে পারে বা ঘাড়ের মধ্যে ব্যথা করে বা অনেকের একটা মাথা ঘোরানো এইসব হতে পারে। বাট দিজ আর অল মানে নন স্পেসিফিক সিমটম, সিমটম বলে সত্যি কথা বলতে কিছু নেই অ্যাকচুয়ালি।
1: আচ্ছা, তো আমাদের ফোনে একজন শ্রোতা রয়েছেন, আমরা জেনে নিচ্ছি তার কি প্রশ্ন। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার, কি বলছেন?
2: নমস্কার, আমি সৎসঙ্গ আশ্রম রোড থেকে আশুতোষ দাস বলছি।
1: আচ্ছা, আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো বলুন আপনার কি প্রশ্ন। হ্যাঁ বলুন।
2: আমি আমি স্যারের কাছে এটাই জানতে চাইছি যে 40-45 শুদ্ধ ব্যক্তির পক্ষে মানে কি কি মানে নিয়ম মেনে চলা উচিত এবং কতদিন অন্তর অন্তর রক্তচাপটা পরীক্ষা করা উচিত, সাধারণত উপসর্গগুলো কি কি।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। ডাক্তারবাবু আপনি যদি বলেন।
0: অ্যাকচুয়ালি বয়সের সাথে ব্লাড প্রেশারের অ্যাজ সাচ কোনো মানে রিলেশনস নেই। ব্লাড প্রেশারের একটা নির্দিষ্ট আমাদের মানে গাইডলাইন্স আছে, যে গাইডলাইন্স অনুযায়ী আমরা ব্লাড প্রেশারকে বিভিন্নভাবে ভাগ করি। যেমন কোনো মানুষের যদি ব্লাড প্রেশার যদি 120-80 থাকে, ইট ইজ নর্মাল। ওর যদি ব্লাড প্রেশার যদি 120 থেকে মানে 130-এর মধ্যে থাকে আর নিচের ব্লাড প্রেশারটা যদি 80-85 থাকে, এটাকে আমরা অলমোস্ট মানে হাই ব্লাড মানে হাইয়ার দিকে রেঞ্জের যেটা বলে ব্লাড প্রেশার এটাকে বলি। যদি ব্লাড প্রেশার যদি 130-এর উপরে চলে যায় এবং নিচেরটা যদি 85-এর উপরে থাকে, দেন ইজ স্টেজ 1 হাইপারটেনশন। সিমিলারলি এরকম বাড়তে বাড়তে যদি 140-এর উপরে থাকে এবং 90-এর উপরে থাকে, এটা স্টেজ 2 হাইপারটেনশন, এবং এটা যদি আলটিমেটলি যদি 180 এবং 120 হয়ে যায়, দেন ইজ স্টেজ 3 হাইপারটেনশন। সো ওইভাবে তো আমি আগেই বলেছি ব্লাড প্রেশারে অ্যাজ সাচ কোনো উপসর্গ নাই, মানে আই মিন সিমটম নাই। অনেকের নানান ধরনের সাবজেক্টিভ প্রবলেম হতে পারে, যেমন মাথা ঘোরানো হতে পারে এবং মাথা ব্যথা হতে পারে, অনেকে ঘুমঘুম ভাব পেতে পারে। প্রবলেম হয় গিয়ে ব্লাড প্রেশারটা আমরা সাধারণত কোনো কিছু কমপ্লিকেশনস হলে অনেক সময় দেখা যায় যে ও এটা তো পেশেন্টের হাই ব্লাড প্রেশার হচ্ছে, বা অন্য কোনো টেস্ট করার পরে দেখা গেল যে কিছু একটা আছে, তখন বোঝা গেল যে পেশেন্টের ব্লাড প্রেশার আছে। আর রিগার্ডিং আপনি যেটা বলেছেন যে কত মানে ইন্টারভেল কীরকম ব্লাড প্রেশার চেক করার, এটা অ্যাকচুয়ালি বলতে হয় যে এভরি 3 মান্থস অন্তর অন্তর অ্যাটলিস্ট একবার ব্লাড প্রেশার চেক করা উচিত, এবং এভরি 1 ইয়ারলি একটা ডিটেল মানে বায়োকেমিক্যাল টেস্টগুলো করে দেখা উচিত যে অন্য কিছু প্রবলেম আছে কিনা।
1: আচ্ছা, তো আমার একটা প্রশ্ন, মানে এর সঙ্গে কি মানসিক স্বাস্থ্যের কি কোনো যোগ রয়েছে?
0: অ্যাকচুয়ালি অনেকেই বলে যে মানে অ্যাংজাইটি টেনশনে ব্লাড প্রেশার বাড়তে পারে, তো এটা একটা কারণ ডেফিনেটলি আছে, মানে মানসিক কারণ থেকে তো মানে ফিজিক্যাল প্রবলেম হতেই পারে। তো মানে স্পেসিফিক কোনো অ্যাসাস কিছু এরকম নাই যে মানসিক কারণ থেকে হয়, তবে হ্যাঁ অ্যাংজাইটি টেনশন থাকলে তো ন্যাচারালি আমাদের শরীরে কিছু হরমোন সিক্রিশনস হয় এবং হরমোনসগুলোর জন্য আমাদের ব্লাড প্রেশার বেশি হতেই পারে।
1: আচ্ছা স্যার, একটা জিনিস আমরা মানে এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদেরও এই উচ্চ রক্তচাপজনিত সমস্যা হয়ে থাকে, তো এর কি কোনো কারণ আপনি বলতে পারবেন?
0: আচ্ছা, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন আপনি। এটা মানে আজকালকার মানে লাইফস্টাইল এবং সোসাইটিতে ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট মানে কোয়েশ্চনস এবং ভেরি ইম্পর্ট্যান্ট আসপেক্টস অফ আওয়ার ডিসকাশনস। এর অর্থ লগে আজকাল দেখা গেছে যে ম্যাক্সিমাম বাচ্চারা মানে ওবিস থাকে, মানে একটু মোটা টাইপ থাকে, বিকজ অফ ফুড মানে
1: ফাস্ট ফুড,
0: মানে আমাদের ফুড হ্যাবিটটা ঠিক না। আমাদের বাচ্চাদের বাচ্চারা সাধারণত ফাস্ট ফুড খায় বা নানান ধরনের ট্রান্স ফ্যাটস জাতীয় যা খাওয়া থাকে, যেগুলো ধরেন আপনার ফাস্ট ফুড বলেন, আপনার বিভিন্ন ধরনের স্ন্যাক্স বলেন, আইসক্রিম বলেন, চকলেটস বলেন, এগুলো খেয়ে কি ওয়েট বাড়ে, 1 নম্বর। সেকেন্ড কথা হলো কি, আজকালকার দিনে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক কম, অনেক কম। আজকাল দোষ দিয়েও লাভ নেই, বাচ্চাদের সময়ও নাই এবং পরিবেশও নাই এরকম যে মানে খুব বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি,

0: তা খুব দরকার। প্লাস হলো গিয়ে এই যে টিভি এবং ল্যাপটপ এবং মোবাইল, যে স্ক্রিন টাইম অনেক বেশি থাকে বাচ্চাদের, তো আলটিমেটলি কি ওরা টিভি দেখে বা ল্যাপটপ দেখে সাথে সাথে মানে
1: খাওয়ার সময়ও তারা,
0: হ্যাঁ খাওয়ার সময়, হ্যাঁ অনেক সময় খাওয়ার সময় টিভি দেখে বা অনেক সময় টিভি দেখার সময় ওরা কন্টিনিউয়াস খেতে থাকে, তো আলটিমেটলি কি ওয়েট, ওটাতে ওয়েট বাড়ে, নানান ধরনের আপনার হরমোনাল চেঞ্জেস আসতে পারে, এবং এটার জন্য দেখা গেছে আজকালকার বাচ্চাদের মধ্যে এই হাই ব্লাড প্রেশার হওয়ার প্রবণতা খুব বেশি। সো আর্লি মানে এই যে হাই ব্লাড প্রেশারের প্রবণতাটা ইন কম্পেয়ার টু আর্লিয়ার মানে আগের দিন থেকে এখন অনেক বেশি হয়ে গেছে।
1: আচ্ছা, তো এই যে বাচ্চাদের মানে যেটা আমরা দেখছি উচ্চ রক্তচাপজনিত সমস্যা হয়ে থাকে, তো তার ক্ষেত্রে কি আপনি মেডিসিন প্রোভাইড করবেন?
0: দেখেন অ্যাকচুয়ালি মেডিসিন তো প্রোভাইড করার আগে আমরা ওটাকে বলি মানে লাইফস্টাইল মডিফিকেশন, ভেরি ইম্পর্ট্যান্ট, মানে উইচ ইজ ওয়ান অফ দ্য কর্নার স্টোন অফ আওয়ার ট্রিটমেন্ট। মানে হাই ব্লাড প্রেশারকে আমরা যদি ট্রিটমেন্টের মধ্যে ফেলি, দুই রকম ট্রিটমেন্ট করা যায়। একটা হলো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, মানে এর অর্থ হলো আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি। সেকেন্ড হলো আমরা লাইফস্টাইল মডিফিকেশন। এই লাইফস্টাইল মডিফিকেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট আসপেক্ট, এবং লাইফস্টাইল মডিফিকেশন শুড কন্টিনিউ থ্রু আউট দ্য মানে ওয়ান পার্সন্স লাইফ। একজন মানুষের জীবনে লাইফস্টাইল মডিফিকেশনটা পুরো জীবনটা ও মানে কন্টিনিউ করতে হবে। এখন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কী আছে? লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে নাম্বার ওয়ান ইজ ডিক্রিজ সল্ট ইনটেক। এখন সল্ট কন্টেনিং ফুড কিসের মধ্যে আছে? সল্ট কন্টেনিং ফুডস ম্যাক্সিমাম আমাদের ফাস্টফুডগুলোর মধ্যে প্রচুর সোডিয়াম থাকে, এবং ওই জন্য আমরা বলি যে ফাস্টফুড মানে কনজিউম কম করতে, এবং লো সোডিয়াম হাই পটাশিয়াম ডায়েট। হাই পটাশিয়াম ডায়েট মানে কি? হাই পটাশিয়াম ইজ ম্যাক্সিমাম ইন ফ্রুটস ভেজিটেবলস, এগুলোর মধ্যে হাই পটাশিয়াম থাকে, তো এটা একটা খাওয়ার মধ্যে ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হলো গিয়ে ওয়েট, মানে আইডিয়াল ওয়েট মেনটেন। একটা মানুষের হাইট এবং ইয়ের সাথে একটা বিএমআই বলে একটা কথা আছে, বডি মাস ইন্ডেক্স, তো ওর বিএমআই যত বেশি হবে ওর মানে ওয়েটটাও বেশি হবে, তো হাইটের অনুযায়ী ওর ওয়েটটা যাতে ঠিক থাকে। অনেক বাচ্চা আজকাল ওভার ওয়েট মানে থাকে বা ওবিস থাকে, ওদেরকে ওয়েটটা কন্ট্রোল করতে বলা হবে। আর থার্ড হলো গিয়ে এক্সারসাইজ। এক্সারসাইজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তো এক্সারসাইজ বলতে এরোবিক এক্সারসাইজ ইম্পর্টেন্ট। যদি হাঁটতে পারে, দৌড়াতে পারে বা জগিং আই মিন সুইমিং করতে পারে, দেন ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মানে গুড পার্ট অফ আওয়ার লাইফ। যদি ও যদি সুইমিং, বাচ্চা যদি সুইমিংয়ে যায় বা খেলাধুলা করে, ওইটাই লাইফস্টাইল মডিফিকেশন।
1: আচ্ছা স্যার, আমরা আমাদের আরেকটা কল এসেছে, আমি নিয়ে নিই। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, কে বলছেন বলুন?
2: আপনি মানে শিলচেন?
1: হুম হুম বলুন।
2: আমি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতে চাইছিলাম।
1: আপনি বলুন, শুনছেন উনি।
2: হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি না, আমার এখন 39 ইয়ার এজ, তো আমি লাস্ট 4 বছর ধরেই আমার হাই বিপি, তো ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর আমাকে প্রেসক্রিপশন দিয়েছিল তেলমা 20 খাওয়ার জন্য।
0: আচ্ছা,
2: তো আমি স্যার রেগুলারলি নিচ্ছি তেলমা 20। কিন্তু স্যার আমার একটা মনে কোশ্চেন, ধরুন স্যার আমি যদি কোনোদিন ওই গ্যাপ পড়ে যায়, ধরুন 2-3 দিন না খাই, বা অনেক সময় এরকম হয় আমি ইচ্ছে করে খাই না, মানে না খেয়ে দেখার জন্য যে কি আমি কন্ট্রোল করতে পারছি কিনা, মানে মর্নিং ওয়াক বা ফুড হ্যাবিট চেঞ্জ করে, লাইফস্টাইল চেঞ্জ করে। তো আমি প্রায় স্যার 4 বছর ধরে খাচ্ছি প্রেশার, তো আমি যদি ধরুন স্যার 7 দিনের জন্য বন্ধ করে দিলাম প্রেশার ওষুধ, এইরকম সিমটম আমার হয়েছে যে প্রেশার ওষুধ বন্ধ করার পরে 4-5 দিন প্রেশার নর্মাল আছে, তারপর আবার প্রেশারটা ইনক্রিজ করছে, তখন আমি আবার ওষুধ কন্টিনিউ করেছি। তো আমাকে স্যার ওষুধ কন্টিনিউস করেই যেতে হবে, নাকি অন্য কোনো লাইফস্টাইল চেঞ্জ করে বা অন্য কোনো অল্টারনেটিভ কিছু ওয়ে আছে যে আমি প্রেশার ওষুধ না খেয়ে আমি প্রেশারটাকে মেইনটেইন করতে পারবো?
1: আচ্ছা, আপনার নামটা একটু বলবেন।
2: আমার নাম কল্যাণ দেবনাথ, আমি আগরতলা থেকে বলছি।
1: আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে না, এটাই আপনি জানতে চাইছেন?
2: আচ্ছা, এই কোশ্চেনটা মানে আমি কি মানে রেগুলারলি খাওয়াই উচিত, নাকি যদি ওষুধটা বন্ধ করে দেই, যদি কোনো প্রবলেম না হয় তখন, বা বন্ধ করতে গেলে আমার কি কি করা উচিত?
1: ঠিক আছে, আপনি লাইনে থাকুন, শুনুন ডাক্তারের পরামর্শ।
0: আচ্ছা, নাম্বার ওয়ান কথা হলো গিয়ে আপনার যেটা কোয়েশ্চেন যে আপনি মাঝে মাঝে বন্ধ করে দেন, অ্যাকচুয়ালি কী হয়েছে, প্রত্যেকটা ওষুধের একটা মানে হাফ লাইফ থাকে। ধরেন আপনি যা যে ওষুধটা খাচ্ছেন ওটা ধরেন আপনার শরীরের মধ্যে একটা পার্টিকুলার সময় পর্যন্ত রক্তের মধ্যে থাকবে, তারপরে ওটা আবার আস্তে আস্তে কমে যাবে। তো আমরা আমাদের আইডিয়াল মানে আমাদের আইডিয়াল উদ্দেশ্য হলো গিয়ে আপনার ব্লাড লেভেলের মধ্যে আপনার যাতে ওষুধটা মেনটেন করা যায়। তো সেটার জন্য কি হয়েছে, আমরা পেশেন্টকে বলি রেগুলার মেডিসিন খেতে, যাতে আপনার ব্লাড লেভেলের থেকে মেডিসিনটা মানে রক্তের মধ্যে থেকে ওষুধের মাত্রাটা কমে না যায়। তো ওই জন্য কি হয়, আপনি যদি মাঝে মাঝে গ্যাপ দিয়ে দেন তো অটোমেটিক্যালি ব্লাড প্রেশারের মেডিসিনের মাত্রাটা

0: আপনার শরীর থেকে কমে যাবে, তো আবার ব্লাড প্রেশার বাড়বে। এবং ব্লাড প্রেশারটা কি হয়, সাডেনলি বাড়ে না, ওটা আস্তে আস্তে আবার গ্রেজুয়ালি ইনক্রিজ করে। সো আমি অ্যাডভাইস করবো আপনাকে, যেহেতু আপনার টেলমা 20 খাচ্ছেন, ইট ইজ এ ভেরি মানে মিনিমাম স্ট্রেংথে খাচ্ছেন, তো আমার মতে আপনি বেটার টু কন্টিনিউ দিস মেডিসিন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো গিয়ে আপনি যে বললেন লাইফস্টাইল, এইটা এই লাইফস্টাইলটা যেহেতু আমি আগে বলেছি, লাইফস্টাইলটা আপনি কন্টিনিউ আপনার থ্রু আউট ইউর লাইফ লাইফস্টাইলটা কন্টিনিউ মানে লাইফস্টাইল মডিফিকেশনটা আপনি কন্টিনিউ করে যান। আপনি এক্সারসাইজ করেন, আপনি ডায়েটে মানে রেস্ট্রিকশনস করেন, সোডিয়াম মানে সল্ট জাতীয় জিনিস কম খান, ফ্রুটস ভেজিটেবলস এগুলো বেশি করে খান। আপনি যেটা আমাদেরকে বলে না, একটা একটা কথা আছে আপনি আপনাকে বলছি, এটাকে বলে ড্যাশ ডায়েট। ড্যাশ অর্থ লোকে DASH, এর অর্থ লোকে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। তো ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন মানে ডায়েটের মধ্যে, তো ডায়েটের মধ্যে কী কী আমরা খাবো ওইটার মধ্যে যেমন আছে আপনার, যেমন বলেছি ফ্রুটস ভেজিটেবলস খেতে, প্রচুর বিজি জাতীয় জিনিস খেতে, ও এগুলো আপনি কন্টিনিউ খান। আপনি ট্রান্স ফ্যাটস এবং মানে স্যাচুরেটেড ফ্যাট জাতীয় যেমন আপনার ঘি বাটার এগুলো একটু অ্যাভয়েড করবেন। তো আপনার লাইফস্টাইল চেঞ্জেসটা কন্টিনিউ করে যান, এবং আমার মতে আপনি মেডিসিনটা কন্টিনিউ করাটা উচিত, আপনি এরকম গ্যাপ দেওয়াটা আমার মতে ঠিক না। এবং আপনি খুবই মিনিমাল ডোজে খাচ্ছেন, আপনার এই মিনিমাল ডোজে যদি আপনার ইয়ে থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, তাহলে ভালো। কারণ বটম লাইন অফ আওয়ার এভরিথিং ইজ দ্যাট ইউর ব্লাড প্রেশার শুড বি কন্ট্রোলড, দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট। কারণ ব্লাড প্রেশার বেশি থাকা মানে ইন ফিউচার আপনার আদার টার্গেট অর্গ্যান ড্যামেজ হওয়ার চান্স থাকবে, ওটার জন্য আমরা বলি ব্লাড প্রেশার শুড বি কন্ট্রোল।
1: সেটাই তো, আবারও চলে যাচ্ছি ফোনে, আরেকজন রয়েছেন আমার। হ্যালো, নমস্কার, কে বলছেন?
2: নমস্কার নমস্কার, আমি তো রুগী বলছি।
1: আপনার নামটা বলুন।
2: আমার নাম তো সোনা দুধবংশী।
1: আচ্ছা, আপনার সমস্যাটা বলুন ডাক্তারবাবু, শুনছেন।
2: সমস্যাটা হলো আমার হাই প্রেসার, আমার তো 60 চলে গেছে।
1: আচ্ছা,
2: হাই ব্লাড প্রেসার 60 চলে গেছে, হাতে পারি না, নাকি দিয়ে আছি।
1: আচ্ছা, আপনার কতদিন ধরে এই মানে সমস্যাটা হচ্ছে?
2: আজকে 7 বছর।
1: আচ্ছা, তো ঠিক আছে, ডাক্তারবাবু বলবেন এবং আপনাকে যা বলবেন আপনি শুনবেন। তো আর কি আর আপনার কোনো প্রশ্ন আছে না? সেটাই শুধু।
2: ও কিছু নাই ম্যাডাম, আমার তো এই সমস্যা আর সেটা হাই হয়ে যায়।
1: আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো
0: আপনি প্রেশারে মানে আপনি কি লাঠি নিয়ে হাঁটছেন কেন? আপনার কি আগে কোনো কিছু কমপ্লিকেশন হয়েছিল?
1: হ্যালো,
0: কারণ অনেক সময় দেখা যায় যে ব্লাড প্রেশার বেশি থাকা মানে দেয়ার ইজ ইনক্রিজ চান্স অফ কার্ডিওভাস্কুলার মানে হার্টের প্রবলেম বা সেরিব্রাল ভাস্কুলার মানে স্ট্রোকের প্রবলেম হওয়ার চান্স বেশি থাকে। তো ব্লাড প্রেশার কম হলে যে এটা হবে না এরকম কথা না, কিন্তু দেয়ার ইজ মানে ডিক্রিজ চান্স অফ ডেভেলপমেন্ট অফ দিস মরবিডিটিস মানে অর্থলোকে মানে এগুলো কমপ্লিকেশনস হওয়ার চান্স কম থাকে, ওই জন্য ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হয়। এবং অনেক সময় দেখা যায় যে একটা ব্লাড প্রেশারের মেডিসিনে অনেক সময় কন্ট্রোল হয় না, তো আমরা কি করি সঙ্গে অ্যাড করি অন্য কোনো মেডিসিন, যেটা দুইটার মানে সাইনার্জিস্টিক এফেক্ট থাকে মানে দুইটা একটা একটাকে মানে মানে হেল্প করে ব্লাড প্রেশার কমানোর জন্য। তো আমার মনে হয় যে ওনার সাথে লাইনটা কেটে গেছিলো, আমার মনে হয় ওনার মানে ইয়ে করা উচিত মানে ব্লাড প্রেশার মেডিসিন তো কন্টিনিউ করা উচিত, এবং যে ওনার যদি আদার কোনো কমপ্লিকেশনস থাকে লোকাল কোনো ডাক্তারকে দেখিয়ে ওনার আদার কমপ্লিকেশনসগুলো ট্রিটমেন্ট করা উচিত, কারণ হাঁটতে পারেন না মানে ওনার নিশ্চয় কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকতেও পারে।
1: অবশ্যই। তো ডাক্তারবাবু আপনাকে মানে আবারও আমি একটা কল নিয়ে নিয়েছি, আপনার কথাগুলো আমরা পরে শুনছি।
0: আর
1: তো কে আছেন দেখি ফোনে। হ্যালো, নমস্কার, কি বলছেন?
2: নমস্কার নমস্কার, আমি সোনা দুধবংশী বলছি, দত্তপুরটি গার্ডেন।
1: আচ্ছা, আপনার লাইনটা কেটে গিয়েছিল না, ঠিক আছে, আপনি কথা বলুন ডাক্তারবাবুর সাথে, আপনি কথা বলুন।
0: আচ্ছা বলছি, আপনি কি ব্লাড প্রেশারের মেডিসিন মানে কি কি খান জানা আছে?
2: এখন তো কিছু খাই না, আমি গরিব মানুষ স্যার।
0: আচ্ছা, আমার মনে হয় আপনার রেগুলার ব্লাড প্রেশার চেক করান এবং ব্লাড প্রেশারের মেডিসিন।

0: যদি দরকার পড়ে তাহলে আপনি কন্টিনিউ করবেন এটা। ব্লাড প্রেশার মেডিসিন এইভাবে মানে না খেয়ে থাকাটা, যদি আপনার ব্লাড প্রেশার হয়ে থাকে এবং হাই ব্লাড প্রেশার থাকে এবং আমার মনে হয় কন্টিনিউ করা উচিত। এবং যেহেতু আপনি বলছেন আপনি লাঠি স্টিক মানে এই আপনার স্টিক নিয়ে সাপোর্ট লাগে হাঁটতে, তো আমার মনে হয় আপনি কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে আপনার আদার কোনো কমপ্লিকেশনস আছে কিনা ওটা আপনার মানে দেখতে হবে।
1: আপনি বুঝতে পারছেন আপনাকে মেডিসিন নিতে হবে, ঠিক আছে? আপনি ডাক্তার দেখান। আপনি কোথায় থাকেন বললেন? রতনপুর। রতনপুরে যে ডাক্তার আছেন ওনার সাথে পরামর্শ করে আপনি আপনার প্রেশারটা দেখান এবং আপনি মানে উনি যেটা দেবেন সেই ওষুধটা খান আর কি।
0: আদার কমপ্লিকেশনস তো
1: অন্য কিছু আছে কিনা সেটাও দেখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, নমস্কার।
2: নমস্কার।
1: আচ্ছা, তো আমার আপনি যেটা বললেন মানে আমাদের মেইনলি যেটা করতে হবে অর্থাৎ নিয়মিত শরীর চর্চাটা করা উচিত, তাই না?
0: খুব দরকারি।
1: হ্যাঁ, এবং তো বাচ্চাদের কথা আমি আবার ফিরে আসছি। বাচ্চাদের যেটা আমরা দেখি অনেক সময় দেখা যায় হাই ব্লাড প্রেশার, তো তাদেরটা আমরা বুঝবো কি করে?
0: আচ্ছা, এখন এটাকে আমি আপনাকে একটু সিম্পলিফাই করে বলছি। ব্লাড প্রেশার সাধারণত আমরা কি বলি দুই রকম করা হয়। একটা হলো প্রাইমারি ব্লাড প্রেশার, যেটা আগে বলা হতো এসেনশিয়াল হাইপারটেনশন, কিন্তু এটাকে আজকাল মানে নতুন ভাবে বলা হয় প্রাইমারি হাইপারটেনশন। মানে যেহেতু আমাদের বয়স বাড়লে আমাদের ব্লাড মানে রক্ত নালীগুলা মানে আর্টারিগুলা স্টিফ হয়ে যায়, তো আমাদের এট দ্য সার্টেন এজ, আফটার সার্টেন এজ, যেমন আপনার 50-55 ইয়ার্স এর পরে ব্লাড প্রেশার একটু বেশি হতেই পারে, এটা নর্মাল, এটাকে প্রাইমারি হাইপারটেনশন বলে। সেকেন্ড কথা হলো সেকেন্ডারি হাইপারটেনশন, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। মানে এর অর্থ হলো যে সেকেন্ডারি হাইপারটেনশন মানে হলো যে অন্য কোনো রোগের থেকে রোগের সিমটম হিসাবে হাই ব্লাড প্রেশার, যেমন থাইরয়েডের প্রবলেম থাকলে হতে পারে, বা আপনার সাথে আপনার কোনো মানে মেয়েদের ক্ষেত্রে কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকলে হতে পারে, যেমন আজকাল মেয়েদের ক্ষেত্রে বহুত কমন হলো যে পিসিওডি, পলিসিস্টিক ওভারি ডিজিজ, ওটা থাকলে হতে পারে আপনার। অনেক সময় কি আরেকটা ইম্পর্টেন্ট হলো হাই ব্লাড প্রেশারের সাথে, হাই ব্লাড প্রেশারের সাথে অনেক সময় আদার কোনো কমোরবিডিটিস থাকে, যেমন ডায়াবেটিস, কোলেস্ট্রল, থাইরয়েড ডিজর্ডার। তো ওগুলো আমরা যখন ব্লাড প্রেশার ট্রিটমেন্ট করি, শুধু ব্লাড প্রেশার ট্রিটমেন্ট করি না, আমরা সাথে ও মানে ওই আদার কোনো কমোরবিডিটিস আছে কিনা ওটাও আমাদের রুল আউট করতে হবে।
1: আচ্ছা ডাক্তারবাবু, আমি আপনাকে একটু মানে বিরতি দিয়ে আবার বলছি, আর একটা ফোন এসছে। তো হ্যালো।
3: হ্যালো,
1: নমস্কার।
3: নমস্কার, সারাই কিরনি।
1: হ্যাঁ, আপনি কি বলছেন বলুন। আপনার এখন কি প্রবলেম, আপনার কি অসুবিধা? এখন
3: প্রেশারটা আপ ডাউন করে।
1: আচ্ছা,
3: কোন সময় হাই দেখায়, কোন সময় লো দেখায়।
1: আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন?
3: আমি লঙ্কাতাই তো যাই।
1: আপনার নাম বলুন।
3: দীপক দাস।
1: আচ্ছা, তো ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনি শুনুন আপনার প্রশ্নের উত্তর, ঠিক আছে?
0: আচ্ছা দীপক বাবু, আপনি মানে ওষুধ কি খাচ্ছেন এখন?
3: হ্যাঁ,
0: ওষুধ মানে প্রেসারে কি ওষুধ খাচ্ছেন আপনি?
3: প্রেসার তো আপাতত তো খাইয়ান না, কিন্তু ওই যে আপনার তো নভেম্বরও দেখা গেছিলাম, এরপরে তো কি প্রেসারটা ডিসেম্বর থেকে একটু আপ ডাউন করে, কোন সময় লো হয়ে যায়, কোন সময় হাই হয়ে যায়।
1: এখন প্রবলেমটা বলুন
0: আপনার, এখন কিছু প্রবলেম
1: আছে? এখন যেটা আছে সেটা বলুন।
3: ওই তো প্রবলেমটা কোনদিন হাই হয়ে যায়, কোনদিন লো হয়ে যায়।
0: আচ্ছা, আপনার এটাকে অ্যাকচুয়ালি আমরা আরেকটা পার্ট আছে যেটা বলে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি প্রেশার মনিটরিং আর কি। মানে মানে আমরা কি করি, একটা একটা মেশিন আছে, ওটা মেশিনটা আমরা লাগিয়ে দিই 24 ঘন্টার জন্য এবং দেখি যে পেশেন্টের ব্লাড প্রেশারটা কিভাবে মানে পেশেন্টের ব্লাড প্রেশারের ইয়েটা কিভাবে কোন সময় বাড়ে কোন সময়। সাধারণত কি হয়, ব্লাড প্রেশার আমরা আমাদের মিড নাইটে ব্লাড প্রেশারটা ডিপ করে মানে কমে যায়, আবার মর্নিংয়ের দিকে ব্লাড প্রেশারটা বাড়তে থাকে। তো কথা হলো যে আপনার যদি ব্লাড প্রেশার এরকম হয়, আপনার মোস্ট প্রবলি আপনার ওষুধের একটু অ্যাডজাস্টমেন্ট লাগবে এবং ওষুধটা আপনার যাতে মানে এভাবে ওষুধটা দিতে হবে যাতে আপনার ব্লাড প্রেশারটা মোটামুটি একটা নর্মাল থাকে। কিন্তু সাধারণত ব্লাড প্রেশারের তারতম্য এটা নর্মাল ভেরিয়েশন, মানে রাতের দিকে প্রেশারটা কমে, মানে মিড নাইটের দিকে প্রেশারটা কমে এবং মর্নিংয়ের দিকে প্রেশারটা বাড়ে, তারপরে হ্যাঁ। তো ওইটা আপনার অনেক সময় কি হয় নর্মাল ভেরিয়েশন হয়, তো আপনার একটু মানে আপনাকে আবার চেক আপ করে আপনার কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করে দেখে আপনাকে ওষুধটা আবার স্টার্ট করতে হবে।
1: ঠিক আছে।

0: ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনুন অন্য আরো প্রশ্নের উত্তর। তো আমরা যেটা বলছিলাম আগে, আমার প্রশ্নটা ছিল যে বাচ্চাদের যখন হয়, আমরা কি অবভিয়াস, যদি কোনো বাচ্চা থাকে, কোনো বাচ্চা মোটা বা তার কোনো সমস্যা না থাকলেও কি আমরা মানে ব্লাড প্রেশারটা চেক করানো মানে উচিত?
1: হ্যাঁ, ব্লাড প্রেশার চেক করানো তো দরকার, ওয়ান অফ দ্য পার্ট অফ ফিজিক্যাল এক্সামিনেশন। যে কোনো সময় কোনো ডাক্তারের কাছে গেলে ব্লাড প্রেশারটা তো দেখাটা মানে ইট ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি পার্ট, মানে এক্সামিনেশন পার্ট। আর অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে এরকম কিছু নাই যে আপনি 3 মান্থস অন্তর অন্তর দেখাবেন, এরকম কিছু মানে গাইডলাইন্স নাই। কিন্তু যেহেতু অবেস বাচ্চা যদি থাকে, তাহলে ওর মানে জেনারেল চেক আপের সাথে ব্লাড প্রেশার চেক আপ করাটাও দরকার, এবং দেখতে হবে যে ওর আদার কোনো কমরবিডিটিস আছে নাকি। যেটা বললাম যে সেকেন্ডারি হাইপারটেনশন, মানে অন্য কোনো অসুখ থেকে ব্লাড প্রেশার হচ্ছে কিনা, ওইটা আমাদের রুল আউট করতেই হবে।
0: আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু, আরেকটা ফোন নিয়ে নিচ্ছি, দেখি কে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন। হ্যাঁ আছেন, আপনি কে বলছেন, আপনার নামটা বলুন।
2: আমার নাম দেবাশিস, আমি এখান থেকে বলছি, হাইলাকান্দি থেকে বলছি।
0: আচ্ছা, তো আপনার সমস্যাটা বলুন ডাক্তারবাবু, শুনছেন।
2: সমস্যাটা হলো গিয়ে আমার ওই মানে গত ডিসেম্বরে আমার কিডনি নাইন ছিল 1.0, মানে কিডনি নর্মাল থাকে 1.0, 1. গত মাসে করেছিলাম 7 তারিখে, করলে 1.1, এরকম নর্মাল থাকে, কিন্তু আমার প্রস্তাবে শোনা যায়।
0: আচ্ছা, আজকের যে আমাদের বিষয় সেটা হচ্ছে মানে উচ্চ রক্তচাপ, অর্থাৎ হাই ব্লাড প্রেশার। তো আপনার কি ব্লাড প্রেশারের কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আপনি সঙ্গে থাকুন, শুনুন অন্য প্রশ্নের উত্তর, আপনার ভালো লাগবে, ঠিক আছে? আর আমরা যেদিন মানে দেওয়া হবে, আমরা যখন আরেকজন ডাক্তার নিয়ে আসবো, সেই বিশেষজ্ঞরা আপনার সেই উত্তর দেবেন। আপনারা সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠান জানানো হবে আপনাদের কবে কখন কোন ডাক্তার থাকবেন, আপনার কিডনির যে ডাক্তার তাকে জিজ্ঞেস করতে হবে সেটা, ঠিক আছে?
1: আচ্ছা, আমি আপনাকে বলছি, আপনার লাইনে থাকেন, আমি বলছি আপনার একটা, আমি বুঝেছি আপনার যেটা মনের মধ্যে একটা কোয়েশ্চেন আছে, আমি বলছি এটা মানে কিডনিজনিত সমস্যা, মানে মানে ইট ইজ রিলেটেড উইথ ব্লাড, হাই ব্লাড প্রেশার। তো সাধারণত কি হয়েছে, আপনি যেটা বলেছেন যে আপনার মানে ক্রিয়েটিন নর্মাল থাকে, ওয়ানের আশপাশ থাকে, সাধারণত ক্রিয়েটিন ভ্যালু হলো নর্মাল হলে 0.5 to 1.5, মানে 0.5 থেকে 1.5 মধ্যে থাকলে ভালো। ক্রিয়েটিনটা কিন্তু অনেক সময় কোনো কারণে একটু কম বেশি হতেই পারে। আরেকটা যেটা বলেছেন আপনি, আপনার পেছাবের সাথে ফেনা যাচ্ছে, অ্যাকচুয়ালি কী হয়, আপনি ইউরিনটা টেস্ট করাবেন। অনেক সময় কী হয়, ইউরিনে যদি প্রোটিন থাকে, ইউরিনে যদি প্রোটিন ইউরিয়া থাকে, দেন ইট ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সাইন্স অফ কিডনি ডিজিজ। তো আপনাকে প্রথম কিন্তু ইউরিনটা টেস্ট করাতে হবে, ইউরিন রুটিন এক্সামিনেশন করাবেন, এবং ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, যেটা এসিআর বলে, এসিআর, ইউরিন ফর এসিআর, এই দুটা করাবেন। যদি এই দুটাতে যদি আপনার ইউরিনে যদি প্রোটিন না থাকে এবং ইউরিনে যদি আপনার এসিআর যদি নর্মাল রেঞ্জে থাকে, দেন ইউ আর সেফ, আপনার এত মানে চিন্তা করার কিছু না। এটা অনেক সময় মানে এটা নর্মাল ভেরিয়েশন, আপনি যেটা বলেছেন যে ইউরিনের সাথে ফেনা যায়, এটা ওই নর্মাল ভেরিয়েশন, এটা কিছু না। আমার দেখতে হবে যে ইউরিনে আপনার রুটিন এক্সামিনেশন করে ইউরিনে কোনো প্রবলেম আছে কিনা, এবং এসিআরটা ভেরি ইম্পর্টেন্ট, এসিআরটা করাই মানে করা উচিত আপনার, ঠিক আছে?
0: তো শুনলেন আপনার সমস্যার সমাধান। যাই হোক, আমি ডাক্তারবাবুর কাছে আমার আরেকটি প্রশ্ন, যে অনেকেই বলে প্রেশারের ওষুধ খেলে নাকি কিডনিতে মানে এফেক্ট করে, যেটা কিডনির অসুবিধে হয়, সেটা কি সঠিক?
1: আচ্ছা, এটা একটা কমন মানে মিথস বলবো, বা একটা কমন মিসবিলিফ আছে মানুষের মধ্যে যে প্রেশারের ওষুধ বেশি খাবেন না, প্রেশারের ওষুধ খেলে কিডনি খারাপ হয়ে যায়। বেসিক্যালি দেখেন, আমি বলছি আমাদের হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার উদ্দেশ্যটা কি, আমাদের হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার উদ্দেশ্য হলো যে যাতে ইন ফিউচার টার্গেট অর্গ্যান ড্যামেজ না হয়। এখন টার্গেট অর্গ্যান কি, টার্গেট অর্গ্যান হলো গিয়ে 1 নম্বর হলো কিডনি, 2nd হলো গিয়ে হার্ট, 3rd হলো গিয়ে চোখ, 4th হলো গিয়ে মানে নার্ভাস সিস্টেম। তো এগুলো হলো টার্গেট অর্গ্যান, এগুলোকে আমরা টার্গেট অর্গ্যান বলি। মানে দেখা গেছে যে হাই ব্লাড প্রেশার যদি বেশি মানে প্রেশার যদি বেশি থাকে হাই ব্লাড প্রেশারের পেশেন্টের, ইন ফিউচার এই টার্গেট অর্গ্যানগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো আপনার যদি ওষুধ আপনি খান এবং আপনার প্রেশার যদি মেনটেন থাকে এবং আপনি যদি রেগুলার লাইফস্টাইল মডিফিকেশন

0: করে যান, তা আপনার টার্গেটেড অর্গান ড্যামেজ হওয়ার চান্স কম থাকবে।
1: আচ্ছা,
0: মানুষ আপনার আমরা ডাক্তাররা যে ওষুধ দিই, এই ওষুধে একটা ম্যাক্সিমাম টলারেবল ডোজ থাকে, সেই টলারেবল ডোজের নিচে যদি থাকে তাহলে সাধারণত সাইড এফেক্ট হয় না। এবং ইম্পর্টেন্ট কথা হলো, আমরা যা মেডিসিন দিই, আমরা অ্যালোপ্যাথিক ডক্টররা যা মেডিসিন দিই, তার কিন্তু আমরা মেডিসিন দেওয়ার আগে আমরা এটার এফেক্টও জানি, এটা সাইড এফেক্টও জানি, যদি সাইড এফেক্ট হয় এটাকে প্রিভেন্ট করা কী করে প্রিভেন্ট করা যাবে এটাও জানি। তো আমার কথার উদ্দেশ্য হলো গিয়ে, আপনি আপনার প্রেশারটাকে কন্ট্রোল করে রাখেন, আপনার কিডনি ভালো থাকবে। আপনি যদি প্রেশার যদি কন্ট্রোল না করেন, আপনি যদি প্রেশার কন্ট্রোল করতে গেলে আপনার ওষুধ খেতে হবে, এবং ওষুধটা আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে আপনার সাধারণত ওষুধের জন্য মানে কিডনি প্রবলেম হওয়ার চান্স থাকে না, থাকে বিকজ অফ হাই ব্লাড প্রেশার। যদি আনকন্ট্রোল ব্লাড প্রেশার যদি থাকে তাহলে আপনার কিডনি ড্যামেজ হওয়ার বা চোখের ড্যামেজ হওয়ার বা আপনার হার্টের প্রবলেম হওয়ার বা স্ট্রোক হওয়ার চান্সটা প্রবলেমটা বেশি থাকে।
1: আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে মানে যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ইন ফিউচার যেটা আমরা বলি হার্টের অসুবিধে মানে নানান ধরনের শারীরিক অসুবিধে দেখা দিতে পারে, তাই তো?
0: দেখা দিতে পারে মানে কি, ও যদি ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে তাহলে দেখা দেওয়ার চান্সটা কম থাকে, দেয়ার ইজ লেস চান্স অফ ইনসিডেন্স অফ ডেভেলপমেন্ট অফ কার্ডিওভাস্কুলার এন্ড সেরিওভাস্কুলার মানে কমপ্লিকেশন।
1: আচ্ছা,
0: যদি প্রেশারটা বেশি থাকে দেয়ার ইজ এভরি চান্স মানে চান্সটা বেড়ে যায় অনেক। তো ওটার জন্য আমি সবসময় আমার পেশেন্টকে আমি সবসময় আমি বলি যে বটম লাইন ইজ দ্যাট ইয়োর ব্লাড প্রেশার শুড বি কন্ট্রোল। এখন ব্লাড প্রেশার কীভাবে কন্ট্রোল করবেন এটা আপনি মানে মানে ওষুধ দিয়ে কন্ট্রোল করতে হবে এবং আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করে লাইফস্টাইল মডিফিকেশন করে যেতে হবে। তো ওইটাই কথা, মানে আমরা দেখেন সত্যি কথা বলতে আমরা ব্লাড প্রেশার কিওর করতে পারি না, কিওর করার কোনো মেডিসিন নেই, আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করে কন্ট্রোল করতে পারি, যাতে কন্ট্রোল করে গেলে কি হয় ভবিষ্যতে পেশেন্টের কমপ্লিকেশনস হওয়ার চান্স কম থাকে। আমরা কমপ্লিকেশনসটা বেশি ভয় পাই, আমরা ব্লাড প্রেশারটা মানে কন্ট্রোলটা আমাদের কাছে হলো গিয়ে ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের আমাদের দেখতে হবে যে কমপ্রিহেন্সিভ কেয়ার নিতে হবে পেশেন্টকে, যে শুধু ব্লাড প্রেশার কন্ট্রোল করলে হবে না, যাতে সাথে পেশেন্টের যাতে আদার কোনো অর্গান ড্যামেজ না হয় ওইটা আমাদের লক্ষ্য রাখতে হবে।
1: বুঝতে পারছি। তো মোটামুটি যেটা আমরা বুঝলাম যে উচ্চ রক্তচাপ যেটা যে সমস্যা আমাদের মধ্যে থাকে, তো এটাকে আমাদের প্রিভেন্ট করতেই হবে, কারণ না করলে নানান ধরনের অসুবিধার সম্মুখীন আমাদের হতে হবে। তো এটা কি এরকম যে আপনারা তো অনেক রোগী দেখেন, তো তার মধ্যে কি এরকম দেখেছেন যে লাইফস্টাইল মডিফিকেশন করে সে সুস্থভাবে জীবনযাপন করছে বা এরকম কিছু?
0: আমি একটা কথা বলি, এটা খুব একটা মানে প্র্যাকটিক্যাল কোয়েশ্চন, সবকে অনেক পেশেন্টই এসে জিজ্ঞেস করে যে আমার তো প্রেশার বেশি, তা আপনি আমাকে ওষুধ দিয়েছেন, এই ওষুধটা কি আমার সারাজীবন কন্টিনিউ করতে হবে নাকি? বা অনেকের একটা মনের মধ্যে মানে কোয়েরি থাকে যে আমি একবার যদি মেডিসিন স্টার্ট করি দেন হোয়েদার আই শুড কন্টিনিউ দিস মেডিসিন ফর লাইফ লং অর নট। তো কথা হলো যে এটা ওইটাই বলছি, ব্লাড প্রেশারের স্টেজেস আছে। এখন আপনি একটা পেশেন্টের যদি ব্লাড প্রেশার অনেক বেশি থাকে ইনিশিয়ালি, সাপোজ একটা পেশেন্টের ব্লাড প্রেশার 160/100 বা 160/110, এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই পেশেন্টকে কিন্তু মেডিসিন দিব, মেডিসিন দিয়ে ব্লাড প্রেশারটা কন্ট্রোল, কারণ ওর আমার প্রাইমারি অবজেক্টিভ হলো গিয়ে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করা। তো আমরা মেডিসিন দিয়ে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করব এবং পেশেন্টকে অ্যাডভাইস করব যে হি শুড গো অন লাইফস্টাইল মডিফিকেশনস, যে এক্সারসাইজ বা ডায়েট বা ওয়েট রিডাকশনস, এগুলো সাথে আমরা দেখব যে পেশেন্টের আদার কোনো কমোরবিডিটিস আছে কিনা, যে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের মানে যেহেতু হাই ব্লাড প্রেশারের সঙ্গে এগুলো মানে একসাথেই আসে, যে পেশেন্টের কোলেস্ট্রল আছে কিনা, পেশেন্টের থাইরয়েডের ডিজর্ডার আছে কিনা, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো গাইনোকোলজিক্যাল যেটা বলছিলাম হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা, বা কোনো কোনো ক্ষেত্রে কি হয় আদার কোনো ডিজিজ থাকে, যেমন ভাস্কুলাইটিস বা যেগুলো আনকমন কিছু ডিজিজ থাকে, আমরা ওগুলো মাথায় রেখে চলতে হয়। তো ইনিশিয়ালি আমরা ব্লাড প্রেশারের মেডিসিন দিলাম, ব্লাড প্রেশারের মেডিসিনের সাথে লাইফস্টাইল চেঞ্জেস চললো, সাথে আমরা ইনভেস্টিগেশন করলাম যে আদার কোনো কমোরবিডিটিস আছে কিনা। তারপরে কি হয় আমরা রেগুলার ফলো আপে রাখি পেশেন্টকে, ফলো আপে রাখি এবং দেখি যে পেশেন্টের ব্লাড প্রেশার কন্ট্রোল আছে কিনা। যদি দেখা যায় ব্লাড প্রেশার কন্ট্রোল আছে তো আমরা আস্তে আস্তে মেডিসিনটা মানে কমানো স্টার্ট করি, যে দেখি যে গ্রেজুয়ালি টাইট্রেট করি, মানে গ্রেজুয়ালি আমরা উই হ্যাভ টু টাইট্রেট দ্য ডোজ। তো টাইট্রেট করতে করতে করতে করতে যদি দেখা যায় যে পেশেন্টের উইদাউট মেডিকেশনস পেশেন্ট অনলি উইথ লাইফস্টাইল মডিফিকেশন পেশেন্ট মানে নর্মাল লাইফ লিড করছে, দেন হোয়াট ইজ দ্য নিড অফ

0: টেকিং অ্যান্টিহাইপারটেনসিভ মেডিসিন, তখন আমরা মেডিসিন বন্ধ করতে পারবো। এটা কিছুটা পেশেন্টের উপর, মানে যে রোগী ওর উপরে ডিপেন্ড করে, ও কতটুকু কমপ্লায়েন্ট ওটার উপরে ডিপেন্ড করে।
1: মানে আমি সেটা বুঝতে পারছি আপনার কাছ থেকে, কিন্তু আরেকটা জিনিস আমার একটু মানে ভাবছি ক্লিয়ার করলে ভালো, যে আমরা যে যেমন আপনি বলছেন যে মেডিসিন মানে হাই ব্লাড প্রেশার থেকে অনেক সময় কিডনির প্রবলেম হতে পারে ইন ফিউচারে, যদি সে রেগুলার মানে কন্ট্রোল না রাখে তার প্রেশারটাকে, ঠিক না? তো সেভাবে কি এমন কিছু অন্য এরকম কি কি কিছু আছে যে সেই অসুখ থেকে হাই ব্লাড প্রেশার হতে পারে, এরকম কি কিছু আছে?
0: ডেফিনেটলি ডেফিনেটলি, অনেক সময় দেখেন, আমি একটা কথা বলি, আমি যেটা বললাম যে ব্লাড প্রেশারের মেডিসিন অনেক সময় আমরা বন্ধও করতে পারি, কিন্তু যদি দেখা যায় যে পেশেন্টের অলরেডি টার্গেট অর্গ্যান ডেমেজ আছে, দেন হি শুড হি অর শি শুড কন্টিনিউ দিস মেডিসিন ফর লাইফ লং, মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আরেকটা কথা হলো, কিছু কিছু জিনিস আছে মানে বোঝা মুশকিল, যেমন আমি একটা বলি, এটা আমাদের মেডিকেল টার্মস আছে ক্রনিক কিডনি ডিজিজ। তো ক্রনিক কিডনি ডিজিজে এটা একটা মানে টু ওয়ে মানে এই আর কি, মানে শাকের
1: প্রেশারের সাথে কোনো সম্পর্ক নেই,
0: বলছি আমি শাকের কড়াতের মতো। মানে কি হয়, কিডনি ডিজিজ যদি থাকে ওই পেশেন্টের হাই ব্লাড প্রেশার থাকে, আবার হাই ব্লাড প্রেশার যাদের বেশি থাকে তাদের কিডনি ডিজিজ হওয়ার চান্স থাকে। তো অনেক সময় আমরা মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট যে হোয়েদার কিডনি ডিজিজের জন্য হাই ব্লাড প্রেশার হয়েছে না হাই ব্লাড প্রেশারের জন্য কিডনি ডিজিজ হয়েছে। কিন্তু মানে আলটিমেট কথা হলো, যদি এরকম কোনো টার্গেট অর্গ্যান ড্যামেজ থাকে, যে কিডনির প্রবলেম থাকে বা চোখের কোনো প্রবলেম থাকে, রেটিনাল কোনো প্রবলেম, মানে চোখের ভিতরে যে পর্দা থাকে রেটিনা, রেটিনাতে যদি কোনো মানে রেটিনোপ্যাথি থাকে, তাহলে এই সব ক্ষেত্রে পেশেন্টকে মানে মেডিসিন কন্টিনিউ করতে হবে উইথ আদার মানে সাপোর্টিভ মেডিসিন।
1: আপনি যখন আপনি যে মানে এইমাত্র বললেন যে রেটিনার অসুবিধা থাকলেও প্রেশার হতে পারে নাকি,
0: না
1: প্রেশার থাকলে রেটিনার?
0: হ্যাঁ, প্রেশার মানে বেশি থাকলে ইন ফিউচার আলটিমেটলি কি হয়, অনেক সময় চোখের প্রবলেম, রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলে, রেটিনার ভিতরে মানে ব্লিডিং হতে পারে বা রেটিনাল মানে মেকুলার মানে চোখের বিভিন্ন প্রবলেম, দৃষ্টিশক্তি যাওয়ার চান্স থাকে আর কি, ওইটাই কথা।
1: মানে দৃষ্টিশক্তি কি সম্পূর্ণভাবে চলে যাওয়ার মানে এটা কি হয় মানে ব্লাড প্রেশারের সঙ্গে?
0: না, ব্লাড প্রেশার যদি আনকন্ট্রোল থাকে, এখন পেশেন্টের যদি মনে হয় যে অনেক সময় কি হলো ওর রেটিনালি হিমোরেজ হয়ে গেল, কিছু হয়ে গেল, তখন ওর চোখের দৃষ্টি চলে যেতে পারে। তো ওই এইসব ভয়ে আমরা কি বলি যে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করা উচিত এবং টার্গেট অর্গানটা যাতে মানে আমরা বাঁচিয়ে রাখতে পারি আর কি, ওইটাই ওইটাই কথা।
1: মেইনলি যেটা আমরা জানি মানে এরকম প্রেশার থাকলে মানে স্ট্রোক হওয়ার চান্সেসটা খুব বেশি।
0: আচ্ছা, এখন আমি আপনাকে বলি, হ্যাঁ কয়েকটা কয়েকটা মানে ইয়ে আছে, যেমন আমরা প্রেশারকে হাই ব্লাড প্রেশারকে তো বলেছি যে এটাকে স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি এরকম আমরা ডিভিশন করি, সাথে কিছু আছে এগুলোকে বলে মানে হাইপারটেনসিভ ইমার্জেন্সি বা হাইপারটেনসিভ আর্জেন্সি। মানে এর অর্থ লাগে অনেক সময় কি হয়, প্রেশারটা অনেক অনেক সময় কি হয়, অনেক পেশেন্ট আসে আমাদের কাছে একদম অনেক বেশি প্রেশার নেই, যেমন ধরেন সিস্টোলিক ব্লাড প্রেশার 200 উপরে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120 উপরে। ইন দ্যাট কেস পেশেন্টকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করাটা খুব দরকার, মানে এটাকে কি বলে অনেক সময় অ্যাক্সেলারেটেড হাইপারটেনশন বলে, বা আপনার হাইপারটেনসিভ ইমার্জেন্সি বা আর্জেন্সি, এগুলো ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে ইমিডিয়েটলি মানে হসপিটালাইজ করে আপনার ট্রিটমেন্ট করতে হবে, কারণ নাহলে মানে অনেক কমপ্লিকেশনস হওয়ার চান্স বেশি থাকে।
1: আচ্ছা, যাই হোক, আরেকটি ফোন এসে গেছে, আমরা কথা বলে নিই। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কি বলছেন?
2: আমি অনুপ দাস বলছি।
1: কোথা থেকে?
2: ধর্মনগর থেকে।
1: আচ্ছা, বলুন আপনার কি সমস্যা?
2: আচ্ছা, আমি বলছি যে কোলেস্টেরলের সাথে তো প্রেশারের রিলেশন আছে জানি আর কি।
1: হ্যাঁ, সেটা তো ডাক্তারও বললেন।
2: আমার মানে কোলেস্টেরল বেশি থাকে আর কি।
1: আচ্ছা,
2: ওই যদি আমি ওষুধ খাই, মানে আমি ডাক্তার বলে দেখিয়েছিলাম, তো ডাক্তার ওষুধ যখন প্রেসক্রাইব করে, ওষুধ খেলে আমার কোলেস্টেরল যেমন নর্মাল থাকে, তারপর ডাক্তারবাবু 3-2 মাসের জন্য ওষুধ দিল, তো কোলেস্টেরল নরমাল।
1: আপনার এখন কি অসুবিধা সেটা বলুন, আজকে মানে আজকে আপনার প্রশ্নটা কি?
2: আজকে প্রসঙ্গ ওইটাই, মানে আমার
1: আপনার প্রশ্নটা কি আজকে?
2: আজকে প্রশ্ন হচ্ছে, না আমার যদি কোলেস্টেরল যদি মেইনটেইন করতে না পারি বা কোলেস্টেরল ওষুধ যদি আমি না পাই, তাহলে কি প্রেসারের প্রবলেম হবে আমার?
1: আচ্ছা, সেটা শুনুন ডাক্তারবাবুর কাছ থেকে।
2: আমার মেইন কোশ্চেন, আর আরেকটা কোশ্চেন আছে, কোলেস্টেরল ওষুধ খেলে আমার কোলেস্টেরল নরমাল থাকে, যদি বন্ধ করে দিই কোলেস্টেরল বেশি হয়ে যায়।
1: আচ্ছা আচ্ছা
0: আচ্ছা, আপনার সেকেন্ড কোয়েশ্চনটা আমি আনসারটা প্রথম দিচ্ছি। মানে দেখা গেছে কি, আমাদের যে মানে ইন্ডিয়ান অরিজিন, আমরা যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা বাস করি, আমাদের জেনেটিক্যালি

জেনেটিক্যালি আমাদের আমাদের জিনের মধ্যে এরকম আছে যে আমাদের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল যেটা ডিসলিপিডিমিয়া যে বলে, এটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। আপনি লক্ষ্য করবেন অনেক মানুষ আছে, কিন্তু অনেক সাধারণত আমরা কী ভাবি যে কোলেস্ট্রল যাদের আছে তারা অনেক মোটাসোটা মানুষ হবে, খুব বেশি হবে, কিন্তু অনেক সময় এরকমও পেশেন্ট আছে যারা একদম লিন অ্যান্ড থিন পেশেন্ট, কিন্তু ওদের কোলেস্ট্রলটা বেশি থাকে। তো আমাদের দেখা গেছে এটা জেনেটিক্যালি অনেক সময় আমরা আমাদের এই প্রবলেমটা থাকে, মানে কোলেস্ট্রলের প্রবলেম। তো ইন দ্যাট কেস আমার মনে হয় আপনি ওষুধটা খাওয়া মানে উচিত, হয়তো বা আপনার জেনেটিক স্টাডি করলে দেখা যাবে যে আপনার জেনেটিক কোনো কারণ আছে যেটা কারণের জন্য আপনার কোলেস্ট্রলটা বেশি আছে। তো কোলেস্ট্রলের সাথে হাই ব্লাড প্রেশারের রিলেশনস মানে এটাই যে দিজ আর দ্য মানে কোলেস্ট্রল বেশি বা হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস, দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপমেন্ট অফ মানে যেটা হার্ট অ্যাটাক বলেন বা স্ট্রোক বলেন, দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টরস। এটার সঙ্গে এটা যে হওয়ার মানে অর্থই যে এটা হয়ে যাবে, হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যাবে এরকম কথা না, কিন্তু কোলেস্ট্রলটা কম থাকলে হার্ট অ্যাটাক

0: যে দিজ আর দ্য মানে কোলেস্ট্রল বেশি বা হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস, দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপমেন্ট অফ মানে যেটা হার্ট অ্যাটাক বলেন বা স্ট্রোক বলেন, দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টরস। এটার সঙ্গে এটা যে হওয়ার মানে অর্থই যে এটা হয়ে যাবে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যাবে এরকম কথা না, কিন্তু কোলেস্ট্রলটা কম থাকলে হার্ট অ্যাটাকের চান্স কম থাকে, ডায়াবেটিস যদি নর্মাল থাকে তাহলে মানে চান্সটা কম থাকে। সো এটার জন্যই আমরা সবসময় বলি যে এগুলো মানে ডায়াবেটিস, থাইরয়েড, আপনার হাই ব্লাড প্রেশার এগুলো কন্ট্রোল করে যাওয়া। আমি আপনাকে একটু আরেকটু বুঝিয়ে বলি, মানে এর অর্থ হলো যে আমাদের যে কার্ডিওভাস্কুলার বা সেরিব্রোভাস্কুলার মানে হার্ট বা ব্রেনের যে আমরা স্ট্রোক হওয়া বা হার্ট অ্যাটাক হওয়ার এটা কিছু রিস্ক ফ্যাক্টরস আছে। এই রিস্ক ফ্যাক্টরসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা আছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস, একটা আছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস। এবার নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরসের মধ্যে যেমন হাই মানে এজ, অ্যাডভান্সিং এজ, যদি আপনার যত বয়স বাড়বে আপনার স্ট্রোক হওয়ার বা হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বাড়বে, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। আপনি একটা পেশেন্ট যে মেল পেশেন্ট, সাধারণত মেল পেশেন্টের এই কার্ডিওভাস্কুলার বা সেরিব্রোভাস্কুলার আপনার ইনসিডেন্ট হওয়ার চান্সটা বেশি থাকে, ওইটাও আমরা চেঞ্জ করতে পারবো না। থার্ড হলো কি আমাদের জেনেটিক যেটা ব্যাকগ্রাউন্ড, আমরা যে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাস করি, আমাদের জেনেটিক যেটা জেনেটিক্যাল যেটা মানে মেকআপ আছে এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। সো দিজ আর অল নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস। এখন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরসের মধ্যে আমি আসছি, একটা আপনাকে আমি বলছি একটা কথা যে আমাদের একটা ইম্পর্টেন্ট মানে এখন সোসাইটিতে ভেরি ইম্পর্টেন্ট একটা হলো যে স্মোকিং। এই স্মোকিংটা কিন্তু আমরা মানে টোটালি বন্ধ করতে হবে, কারণ স্মোকিংয়ে দেখা গেছে যে ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টরস। এবং স্মোকিং এরকম একটা খারাপ জিনিস যেটা মাথার চুল থেকে শুরু করে মানে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অর্গানের উপরে ওর ব্যাড এফেক্ট আছে, ইভেন মানে মানসিক স্বাস্থ্যের মধ্যে এটা ব্যাড এফেক্ট আছে। সো আমরা মানে সবসময় স্মোকিংটা মানে মানে স্টপ করতে বলি। সেকেন্ড হলো গিয়ে আর একটা সোসাইটিতে আমাদের এখন ভেরি ইম্পর্ট্যান্ট মানে একটা ইয়ে আছে অ্যালকোহল। অনেকেই আজকাল দেখবেন মানে অ্যালকোহল প্রচুর পরিমাণে চলে, তো অ্যালকোহল শুড বি স্টপড বেটার অর ইউ হ্যাভ টু মডারেট ডায়মন্ড, মানে মডারেট মানে বলতে একদমই কম, যেটা আমরা ডাক্তার হিসাবে কোনোভাবে অ্যাডভোকেট করি না যে আমরা পেশেন্টকে অ্যালকোহল খেতে বলি, আমরা বলি স্টপ করতে। কিন্তু অনেক সময় কী হয় অনেক পেশেন্ট এডিক্টেড থাকে, ওদের ক্ষেত্রে এটা প্রবলেম হয়ে যায়, তো আমরা মডারেশন অফ অ্যালকোহল বলি। কিন্তু আমি এজ এ ডক্টর আমি অ্যাডভাইস করবো যে ইউ শুড স্টপ টেকিং অ্যালকোহল, বিকজ অ্যালকোহল ইজ এ টোটালি টক্সিক জিনিস, এটা আপনার যত যে ফর্মেই হোক না কেন ওটা আপনার বন্ধ করতে হবে। আচ্ছা আমি একটা কল নিয়ে নিচ্ছি,
1: ঠিক আছে তারপরে
0: আমি আবার কথা বলছি।
1: হ্যাঁ ঠিক আছে আবার চলে যাই। হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
2: হ্যালো
1: নমস্কার, বলুন কে বলছেন?
2: নমস্কার, আমি শিলচর মেহেরপুর থেকে সুজিত দাস বলছি।
1: আচ্ছা হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা?
2: আচ্ছা আমার সমস্যা হচ্ছে আমি দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপের রোগী।
1: আচ্ছা
2: বলা যায় আমার 38 ইয়ার্স।
1: আচ্ছা
2: আজকে আমার প্রায় 20 বছর উপর হয়ে গেছে আমি উচ্চ রক্তচাপের জন্য দুটো ওষুধ খাই, একটা সকালবেলা একটা রাত্রিবেলা।
1: আচ্ছা
2: আমার জিজ্ঞাসা, এটা অনেকেরই জিজ্ঞাসা হয়তো, এতদিন যে ওষুধ খাচ্ছি ওষুধ তো খেতেই হবে, এটা কোনো সংশয় নেই, ওষুধ খেয়ে যেতেই হবে, এতদিন দীর্ঘদিন যে ওষুধ খাচ্ছি ওষুধ মাঝে মধ্যে চেঞ্জ হয়, ধরুন গত 3 বছর আছে আমার চেঞ্জ হয়ে গেছে। তো এটা পার্শ্ব প্রতিক্রিয়া, দীর্ঘদিন একটা ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া শরীরের উপর তো নিশ্চয় থাকবে।
1: খুব সুন্দর প্রশ্ন,
2: যত বয়স বাড়ছে তত এটার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো যেমন আজকাল প্রায় শুনি আমরা অ্যালজাইমার, ডিমেনশিয়া এই ধরনের হচ্ছে বয়স্ক লোকদের, তো এই ক্ষেত্রে কোন সমস্যার সম্ভাবনা আছে?
1: ঠিক আছে ডাক্তারবাবু শুনছেন, আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন।
0: আমি বলছি আপনাকে যে আপনি তো প্রায় 20 ইয়ার্স থেকে মেডিসিন খাচ্ছেন, তো আপনি নিশ্চয়ই কোনো ডাক্তারকে দেখিয়ে খাচ্ছেন, তো আমার মনে হচ্ছে যে আপনার মেডিসিনটা তো কন্টিনিউ করতে হবে, কিন্তু যেহেতু আপনার অনেকদিন 20 ইয়ার্স হয়ে গেছে, মোর দেন 20 ইয়ার্স বলছেন, তো আমাদের আপনার আদার কোনো কোমরবিডিটিস আছে কিনা ওটা দেখতে হবে। এবং ওষুধে যেটা পার্শ্ব প্রতিক্রিয়া বললেন, ডেফিনেটলি এটা তো

0: সব ওষুধের এফেক্ট যখন থাকবে, সাইড এফেক্টও থাকবে, তো সাইড এফেক্টটা যাতে মিনিমাম হয় ওটার জন্য আমরা বুঝে ওষুধ দিই, মানে ম্যাক্সিমাম টলারেবল ডোজ যেটা হয় ওটা কমই আমরা দিই সাধারণত। এই ক্ষেত্রে কি হয়, আপনি বলছেন দুটা ওষুধ খাচ্ছেন, অনেক সময় আমাদের পেশেন্টকে তিনটা চারটা পাঁচটা ওষুধও দিতে হয়, এটাকে অনেক সময় রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলে, এটা আর একটা চ্যাপ্টার, যাই হোক ওটা নিয়ে পরে ডিসকাস করব। তো কথা হলো যে যদি আপনি ওষুধ খেয়ে থাকেন এবং আপনার দুইটা ওষুধের মধ্যে যদি ডোজটা খুব একটা মানে বেশি না থাকে, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হওয়ার চান্সটা কম থাকে। সাপোজ আপনি একটা মেডিসিন খাচ্ছেন, ওটার হাইয়েস্ট ডোজ হলো গিয়ে ধরেন আপনি অ্যামলোটিপিন খাচ্ছেন, অ্যামলোটিপিনের হাইয়েস্ট ডোজ আমরা দিচ্ছি ধরেন 10 মিলিগ্রাম, তো 10 মিলিগ্রাম করে খেলে আপনার হয়তো পার্শ্ব প্রতিক্রিয়াটা হওয়ার চান্সটা বেশি থাকবে। এই এই ক্ষেত্রে যদি আপনি সাপোজ অ্যামলোটিপিন যদি আপনি 5 মিলিগ্রাম করে খান, তাহলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হওয়ার চান্সটা কমই থাকবে। এটা টেনশন করার দরকার নেই, আপনি আপনার যে ডক্টর আছে ডক্টরের সাথে আলাপ করেন। এবং আপনি যেটা বলেছেন যে ডিমেনশিয়া এবং নানান ধরনের, দিস ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট পার্ট। অনেক সময় কী হয়, অ্যালজাইমার ডিজিজ এটা আলাদা ডিজিজ, আর আপনি যেটা বলেছেন ডিমেনশিয়া হয় ডেফিনেটলি হতে পারে, হাইপার হাই ব্লাড প্রেশারতে ডিমেনশিয়া হয়। কীভাবে হয়, হাই ব্লাড প্রেশারটা যদি কেউ যদি স্মল স্ট্রোক থাকে, স্ট্রোক হতে থাকে, তাহলে এটাকে ইন ফিউচার মানে মাল্টিপল সেরিব্রাল যদি ইনফ্রাক্টস হয়, তো এটা ইন ফিউচার এটা ভাস্কুলার ডিমেনশিয়া হতে পারে। তো এটা অ্যাকচুয়ালি হতে গেলে আপনার স্ট্রোক হতে হবে, এবং আপনার আমার মনে হয় আপনার যেহেতু অনেকদিন প্রেশার বেশি হয়ে গেছে, তো ইউ হ্যাভ টু আপনার মানে আদার প্যারামিটার্সগুলো দেখতে হবে যে আপনার আদার প্যারামিটার্সগুলো ঠিক আছে কিনা, এবং কমপ্রিহেন্সিভভাবে আপনার ট্রিটমেন্টটা মানে চালিয়ে যেতে হবে, যাতে আপনার কিডনি ঠিক আছে কিনা, আই ঠিক আছে কিনা, কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা, ওইগুলো এইসব সব জিনিসগুলো আপনাকে মানে মাথায় রাখতে হবে। এর জন্য আপনার মনে আমার মনে হয় আপনি যে ডাক্তারকে দেখান ওই ডাক্তারকে সাথে একবার যোগাযোগ করেন, আমার মনে হয় উনি বেটার আপনাকে অ্যাডভাইস দিতে পারবেন।
1: আচ্ছা, তো
0: আচ্ছা আমি আমি আগের আমার টপিকে চলে যাই।
1: ঠিক আছে,
0: তো রিস্ক ফ্যাক্টরসের মধ্যে এই নন মডিফাইবল বলেছি, মডিফাইবল মধ্যে আপনার স্মোকিং, অ্যালকোহল এগুলোটাও স্টপ করতে হবে। থার্ড হলো কি এই যে কোলেস্ট্রল, কোলেস্ট্রলটা যদি নর্মাল থাকে তাহলে চান্স কম থাকে, ডায়াবেটিস যদি কম থাকে চান্স কম থাকে, হাই ব্লাড প্রেশার যদি কম থাকে তাহলে এই ইন ফিউচার স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা কমে যায়। সঙ্গে আপনি থাইরয়েডের প্রবলেম বললাম বা আদার কোনো মানে ডিজিজ আছে কিনা, ওইসব আমাদেরকে দেখতে হবে। তো ওই জন্য আমি আগে শ্রোতার প্রশ্নে যাই যে আপনার যদি কোলেস্ট্রল বেশি থাকে আপনি ওষুধ খেয়ে যান, কোলেস্ট্রলটা কম থাকলে আপনার ভালো হবে, এবং মেবি আপনার কোলেস্ট্রল ওষুধ বন্ধ করার সাথে সাথে আপনার কোলেস্ট্রল বেড়ে যায়, মানে মেবি ইউ আর সাফারিং ফ্রম সাম জেনেটিক্যাল মানে একটা কজ আছে হয়তো, ওটার জন্য আপনার কোলেস্ট্রলটা বেড়ে যায়। তো লাইফস্টাইল মডিফিকেশন এবং মেডিসিন কন্টিনিউ করে যান, কোলেস্ট্রলের মেডিসিন কম পরিমাণে খেলে আপনার সাইড এফেক্ট হওয়ার চান্সও কম থাকবে।
1: আচ্ছা, তো আপনি যেটা বললেন কোলেস্ট্রল, সেটাও কি আমার 3 মাস অন্তর অন্তর চেক করা
0: উচিত? সাধারণত যদি কারো যদি কোলেস্ট্রল থাকে এবং ও যদি মেডিসিন খায়, 6 মাসে একবার করা বা বছরে একবার করলে
1: এনাফ। তো এটা কি মানে কোনো বয়সের সীমা আছে, যেমন 50 ইয়ার্স এর উপরে হলে করাটা বেশি জরুরি বা তার
0: এরকম কিছু না, কিন্তু আফটার 50 ইয়ার্স মানে ইয়ারলি একবার ভালো করে ফিজিক্যাল চেক আপ করাতে উচিত।
1: আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো
2: হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার, আমি নিন্দুর থেকে বলছি, তপন দাস।
1: আচ্ছা বলুন, আপনার সমস্যা কি?
2: সমস্যা তো আমার ইয়ে আছে, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস আছে, আর প্রেশারও আছে, প্রেশারও তো মেডিসিন নেই আমি।
1: আচ্ছা,
2: ব্লাড সুগারও আছে, হাই ব্লাড সুগার।
1: তো আজকে আপনার প্রশ্নটা কি কি মানে কি সমস্যা নিয়ে আপনি প্রশ্ন করলেন বলুন?
2: সমস্যা তো সুগারের ট্যাবলেট খাইছি, আর সুগার তো মোটামুটি ওই ট্যাবলেট খাইলে কন্ট্রোল থাকে।
1: আপনার প্রেশার?
2: প্রেশার তো প্রায় সময় বাড়ি যায়, 100 120 160 165 এরকম থাকে।
1: আপনি নিয়মিত ওষুধ খাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ডাক্তারবাবু উত্তর দিচ্ছেন, আপনি সঙ্গে থাকুন।
0: আচ্ছা আপনাকে বলছি, আপনার যেহেতু বলছেন আপনার স্পন্ডাইলাইটিস আছে, আপনার ব্লাড সুগারও আছে, আপনার ব্লাড প্রেশারও আছে, তো আমার মনে হয় আপনার মানে এই যে সবগুলো অ্যাড্রেস করে আপনার মেডিসিনটা খাওয়া উচিত, এবং ইম্পর্টেন্ট হলো কি কন্ট্রোল ব্লাড প্রেসার।

0: কন্ট্রোল করে রাখা উচিত আর কি, সাথে ব্লাড সুগার অফকোর্স কন্ট্রোল করে রাখা
1: ব্লাড
0: উচিত।
1: সুগার আছে, আর ওই যে সুগারের লাগি তো আমি টেলভাস AM40 খাই,
0: একটা প্রেশারের ওষুধ আছে,
1: হ্যাঁ প্রেশারের ওষুধ, আর সুগারের তো গ্লাইকোমেট SR 550 আর সিটামেক্স 500।
0: আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে,
2: মানে ওনার বক্তব্য হচ্ছে উনি কি সেটা কন্টিনিউ করবেন?
0: হ্যাঁ, ওষুধ তো কন্টিনিউ করা উচিত এবং রেগুলারলি আপনার চেক আপ করা উচিত, মাসে মাসখানেকের মধ্যে, মানে এভরি মান্থে আপনার ব্লাড সুগারটা।
2: আপনার বয়সটা একটু বলুন।
0: তাহলে আপনার ব্লাড সুগারটা কম, মানে আপনার প্রত্যেক মাসে মাসে চেক করা উচিত এবং এভরি 3 মান্থস অন্তর আপনার আপনার HbA1c, যেটা আমরা বলি যে মানে 3 মাসে একটা ব্লাড সুগার কম, হ্যাঁ ওটা আপনার করা উচিত। এবং আপনি ধরেন রেগুলারলি আপনি ডাক্তারের পরামর্শ থাকেন এবং আপনি আপনার উঠেই দেখতে হবে যে আপনার যাতে কোনো মানে কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, ওটা ওটার জন্য আপনি আপনার যে ডাক্তারকে দেখান ওই ডাক্তারের সাথে সবসময় যোগাযোগ রাখবেন এবং রেগুলারলি আপনি এভরি 6 মান্থস বা ইয়ারলি আপনি একবার ভালো করে আপনার পুরো যে কিডনিগুলো
1: স্যার, আমার ওই যে স্কিন ডিজিজ একটা হয়েছিল গত বছর, ওই টাইম ডাক্তার কিঙ্কর না টাইম ডায়াগনোজ করছিল মেলানো পজিটিভ দিস না কি তাই।
0: হ্যাঁ, তো আপনার ওটা মানে হাই ব্লাড সুগারের জন্য হয়েছে, তো আপনার সুগারটা মানে কন্ট্রোল করাটা খুব দরকার।
1: তখন HbA1c আসিল 7.5,
0: হ্যাঁ একটু বেশি ছিল, ওটা একটু কম মানে এটলিস্ট
2: সেটাই আপনাকে
0: 6.5 এর নিচে রাখতে হবে আপনাকে,
2: সেটাই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যেভাবে বলবেন ডাক্তার সেভাবে আপনি ওষুধ নিন তাহলে ঠিক থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তো আমি মানে আপনাকে জিজ্ঞেস করতে চাইছি যে আমাদের মানে খাবার দাবারের সাথে কি সম্পর্ক, কেউ কেউ বলেন যে নিরামিষ খাওয়াটা ভালো বা অতিরিক্ত মাংস ডিম সেগুলো খাওয়া উচ্চ রক্তচাপের পক্ষে ক্ষতিকারক, সেটা কি ঠিক?
0: অ্যাকচুয়ালি মানে নিরামিষ বলতে আপনার ওই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তো আমি আগেই বলেছি খুব ইম্পর্টেন্ট আমাদের খাওয়ার মধ্যে, আমাদের খাওয়ার মধ্যে আমাদের পটাশিয়াম রিচ বেশি থাকে, ভিটামিনস মিনারেলস থাকে এবং ফাইবার থাকে, ভেরি ইম্পর্টেন্ট ফাইবার, মানে আমাদের খাওয়ার মধ্যে ফাইবার মানে হওয়াটা খুব দরকার। কারণ আজকাল দেখা গেছে ম্যাক্সিমাম মানে যারা স্পেশালি যারা মেট্রো সিটিতে থাকে ওরা অনেক সময় কি হয় এই ফাস্টফুডের উপরেই ডিপেন্ড করে, সকালেও ফাস্টফুড মানে দুপুরেও ফাস্টফুড রাত্রেও ফাস্টফুড, তো এটার মধ্যে ফাইবার থাকে না এবং ইট কন্টেন্স লটস অফ সোডিয়াম অ্যান্ড ট্রান্স ফ্যাটস, তো ওইটা অ্যাভয়েড করতে। এবং রিগার্ডিং নন ভেজিটেরিয়ান যেটা বলছেন, নন ভেজিটেরিয়ানের মধ্যে দেখেন ডিম হলো গিয়ে এগ হলো গিয়ে ওয়ান অফ দ্য রিচেস্ট সোর্স অফ প্রোটিন, তো এগ হোয়াইটটা ভেরি গুড সোর্স অফ প্রোটিন, তো এগ হোয়াইট তো আপনি খাওয়া উচিত। এবং রিগার্ডিং মিট মানে মিটের মধ্যে আপনার রেড মিটটা তো অ্যাভয়েড করা উচিত, রেড মিটটা যতটুকু পারা যায় অ্যাভয়েড করা উচিত। আর ফিশ কন্টেন্টস হাই Omega-3 ফ্যাটি অ্যাসিডস, এবং এটা ফিশ আমাদের তো বাঙালি মানুষ আমরা অনেক ম্যাক্সিমাম আমরা মানে অনেকেই আমরা মাছটা খুব আমাদের প্রিয়, সুতরাং ফিশ ক্যান কন্টিনিউ, ফিশের তো প্রবলেম হয় না কারণ ইট কন্টেন্টস রিচ আপনার Omega-3 ফ্যাটি অ্যাসিডস এবং ইয়ে। আর যদি আপনার যারা ভেজিটেরিয়ান মানুষ থাকে, ভেজিটেরিয়ান মানুষ থাকে ওদের জন্য এই ওদেরও প্রোটিন লাগবে এবং ওদের খাওয়ানোর মধ্যে, হ্যাঁ তো ডাল প্রচুর পরিমাণে খেতে হয়। এবং এই যে আমি আগে প্রথমেই বলেছিলাম ড্যাশ ডায়েট, একটা ড্যাশ ডায়েট মানে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, বা এটাকে অনেক সময় আমরা মেডিটেরিয়ান ডায়েট বলি। মেডিটেরিয়ান ডায়েট ইজ কনসিডার্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট মানে মানে গুড, যদি আপনি বলেন ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডায়েট ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে কী থাকে, মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে এই যে বিচি জাতীয় জিনিস বা ডাল বিচি জাতীয় বিচি বিচি জাতীয় জিনিস এগুলো প্রচুর থাকতে হবে, আপনার প্রচুর ফ্রুটস ভেজিটেবলস থাকতে হবে। আর এই যদি নিরামিষ যেটা বলছে মানে ভেজিটেরিয়ান সোর্স অফ প্রোটিনের মধ্যে আপনার ডাল হলো গিয়ে অনেক ভালো, অল ফর্মস অফ ডালস, এবং ইউ ক্যান টেক পনির যেটা বলা পনির পনির বলা পনিরও ভালো সোর্স অফ প্রোটিন, দেন এই যে সোয়াবিন সোয়াবিনও প্রোটিন ভালো সোর্স অফ প্রোটিন, তো এইগুলো আমাদের ডায়েটের মধ্যে সবসময় থাকা উচিত। এবং আমরা খেয়াল করতে হবে যাতে আমরা চিনি জাতীয় জিনিস মানে সুগার যেটা ইম্পর্টেন্ট, সুগার মিষ্টি জাতীয় জিনিসটা আমরা যতটুকু পারি অ্যাভয়েড করা উচিত, এবং এই যে ফ্যাটস, ট্রান্স ফ্যাটস, এটা অ্যাভয়েড

0: করা উচিত। ডায়েটের মধ্যে এগুলো সল্টটা কম থাকবে, দিজ আর দ্য মানে ইম্পর্টেন্ট ইয়ে ডায়েটারি রেস্ট্রিকশন যেটা বলে।
1: তো ডাক্তারবাবু, আমরা তো অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তো অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। এবং আরেকটা আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে আমরা মানে মানে ছোট থেকে যদি আমরা বাচ্চাদেরকে, যেমন আপনি যেভাবে বললেন নিয়মিত শরীর চর্চা বা খেলাধুলো, এবং তাদের খাবার দাবারের প্রতি যদি নজর দেওয়া হয়, তাহলে কি সেই উচ্চ রক্তচাপ থেকে আমরা বাচ্চাদেরকে, মানে বাচ্চারা তো ইন ফিউচার বড় হবে, তাদেরকে মানে সেই রোগ থেকে কি তারা রেহাই পেতে পারবে?
0: দেখেন, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিজিজের, আজকালকার প্রত্যেকটা ডিজিজে মানে অনেক কটা কারণ থাকে, মাল্টিফ্যাক্টোরিয়াল কারণ থাকে। যেমন আপনি হাই ব্লাড প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, দিজ আর দ্য ভেরি মানে আজকাল আমাদের সোসাইটিতে কমন। তো এগুলো শুধু একটা কারণ থেকেই হয় না, এগুলোর অনেকগুলো কারণ থাকে। এগুলো জেনেটিক্যাল কজ থাকে, এগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকে, এগুলো আপনার সোশ্যাল যেটা ফ্যাক্টরস এগুলো থাকে, প্লাস মানে লটস অফ আদার ফ্যাক্টরস আর দেয়ার। তো ওই জন্য কী হচ্ছে, আপনি যদি বলছেন যে আপনার বাচ্চা, আপনার একটা বাচ্চাকে ছোটো থেকে একদম নিয়মিতভাবে বড় করে উঠালেন, ওর বডি ওয়েট মেনটেন করলেন, ওকে খেলাধুলা করালেন, ওকে মানে ডায়েটারি ইয়েটাও আপনি ঠিক রাখলেন, তো ওর ভবিষ্যতে হাই ব্লাড প্রেশার হওয়ার চান্সটা কমে যাবে। কিন্তু এটার মানে এটা না যে ওর যে একদম হবেই না, এরকম কথা না। বিকজ এটা ওয়ান অফ দ্য আসপেক্ট, ওর একটা আমাদের দেখতে পাচ্ছি যে এটা করলে ভালো হয়, কিন্তু আমরা অদেখা অনেক জিনিস আছে। যেমন জেনেটিক্যাল, এখন একটা একটা বাচ্চা যদি মানে বাচ্চা মানে একটা মানুষের যদি জেনেটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, তো ওর হাই ব্লাড প্রেশার হওয়ার চান্স কম থাকে। কিন্তু যেটা আমাদের প্রিভেন্টেবল, আমরা যেটা প্রিভেন্ট করতে পারি, আমরা ডেফিনেটলি এটা করা উচিত যে আজকে আমি একটা, আমি তো জেনেটিক্সটা চেঞ্জ করতে পারবো না, বা আমি আমার অনেক জিনিস চেঞ্জ করতে পারবো না, কিন্তু যেটা চেঞ্জ করতে পারি, যেটা ভালোর জন্য যদি পরিবর্তন করতে পারি, তাহলে ডেফিনেটলি করা ভালো। যে একটা বাচ্চাকে যদি আমি যদি প্রপার ডায়েট দিয়ে বড় করতে পারি, প্রপার মানে ভালোভাবে যদি ওকে বড় করতে পারি, ডেফিনেটলি ওর ইয়ে মানে হাই ব্লাড প্রেশার বা আদার, শুধু হাই ব্লাড প্রেশার না, ওর অন্য রোগ হওয়ার চান্সও ডেফিনেটলি অনেক কমবে। কারণ এই যে ব্লাড প্রেশার বেশি হওয়া, দিজ আর দ্য, এটা একটা আইসোলেটেড পার্ট, মানে আইসোলেটেড পার্ট মানে এটা একটা আমাদের আজকাল মানে কমন একটা জিনিস আছে, মেটাবলিক সিন্ড্রোম। মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে অনেক কিছু আছে, যেমন হাই ব্লাড প্রেশার আছে, আপনার ডায়াবেটিস আছে, থাইরয়েডের প্রবলেম আছে, অনেক সময় ফ্যাটি লিভার একটা আজকাল ভেরি কমন, ফ্যাটি লিভারও দেখা যায়, ইউরিক অ্যাসিড বেশি হয়ে যাওয়া, তো এইগুলো সব মিলিয়ে একটাকে বলে মানে মেটাবলিক সিন্ড্রোম। মেটাবলিক সিন্ড্রোম, মেটাবলিক সিন্ড্রোমের ওয়ান অফ দ্য পার্ট ইজ হাই ব্লাড প্রেশার। তো এই জন্যই আমরা যদি মেটাবলিক সিন্ড্রোমটা প্রিভেন্ট করতে পারি, তো হাই ব্লাড প্রেশার হওয়ার চান্সটা কম থাকে। কিন্তু ওই যে বললাম জেনেটিক্স বা ওগুলো জিনিস তো আমরা প্রিভেন্ট করতে পারি না, বাট ডেফিনেটলি আমরা যেটা জানি, আমাদের চোখের সামনে যেটা আছে, আমরা তো ওটা মানে ভালোর দিকে পরিবর্তন করতে পারলে খুবই ভালো।
1: অনেক সময় আমরা এটাও দেখি যে হঠাৎ দেখলাম খুব অল্প বয়সী, মানে অল্প বয়সেরই ছেলে বা মেয়ে, হঠাৎ করে মানে বিশেষ ক্ষেত্রে দেখা যায় ছেলেদেরই এরকম শোনা যায় যে হাই ব্লাড প্রেশারে সে মানে মারা গেছে, কিন্তু সে একদম সুস্বাস্থ্যের অধিকারী।
0: হ্যাঁ, ওইটাই বলছি, ওইটাই অনেক সময় কি, অ্যাকচুয়ালি এটা যে অনেক বড় জিনিস, তো অনেক বড় চ্যাপ্টার, তো অনেক সময় কি হয়, ওর অন্য কোনো প্রবলেম থাকতে পারে, ব্লাড ভেসেলসের কোনো এনিউরিজম থাকতে পারে, বা ওই বা অনেক কোনো ব্লাড ভেসেলসের কোনো প্রবলেম থাকতে পারে, বা আদার যে বললাম যে সেকেন্ডারি হাইপারটেনশনের কোনো কারণ থাকতে পারে, মানে সেকেন্ডারি কোনো কজ আছে, হয়তোবা ওর অন্য কোনো ডিজিজ ছিল যার ডিজিজের জন্য এই প্রবলেমটা হয়েছে। মানে অনেক ইয়ং হাইপার, অনেক ইয়ং ছেলেদেরকেও মানে অনেক মানুষদের ছেলে বা মেয়েও বলে অনেক সময় দেখা যায় অনেক কমপ্লিকেশনস হয়ে গেছে, মানে স্ট্রোক হয়ে গেছে বা হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো আমাদের ওইটাই বের করতে হবে যে অন্য কোনো কারণ আছে কিনা।
1: আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আপনি আমাদের এই স্টুডিওতে এসেছেন এবং আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আমরা, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে অনেক কিছু শুনলাম জানলাম। অনেক অনেক ধন্যবাদ, আমরা আশা করব ভবিষ্যতেও আপনাকে আমরা পাবো আমাদের সঙ্গে, খুব ভালো থাকুন।
0: আপনাকে ধন্যবাদ, এবং আমি আমার তরফ থেকে মানে গ্রেটফুলনেস জানাচ্ছি পুরো আকাশবাণী পরিবারকে, যে ওরা আমাকে মানে আমাকে এই সুযোগটা করে দিয়েছে সবার সাথে কথা বলার জন্য, এবং ব্লাড প্রেশার সম্বন্ধে অনেক কথা বলার জন্য অনেক কথা বাকি।

0: হয়ে গেছে, হয়তো ভবিষ্যতে আবার কথা হবে।
1: অবশ্যই। তো শ্রোতা বন্ধুরা, আমরা আজকে বিদায় নেব এই ডাক্তারের দরবারি অনুষ্ঠান থেকে। আবারও কথা হবে আপনাদের সঙ্গে আগামী 21 জুন রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত। ওই দিন আমাদের সঙ্গে থাকবেন শিলচর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপিকা, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এই অনুষ্ঠানে কথা বললেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ভাস্কর কান্তিনাথ। এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সুমিতা ভট্টাচার্য, সম্পাদনায় অভিজিৎ কুমার নাথ, প্রযোজনায় হিমাদ্রি চক্রবর্তী। আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন 10:30। আমাদের দ্বিতীয়